বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 27 শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 27 সফর, 1448 হিজরি, 11 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছে নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিধা ও প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ টিউজডে, দ্য 27th অফ শ্রাবণ, দ্য 27th অফ সফর, অ্যান্ড অগস্ট দ্য 11th। দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। ক্যাবিনেট গিভস অ্যাপ্রুভাল টু ড্রাফট ব্যাঙ্ক রেজলিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026। It is time to rebuild fragile Bangladesh, says Prime Minister Tariq Rahman while inaugurating SDG Village pilot project. Tariq Rahman urges all to work to build Bangladesh as envisioned by July martyrs. Indian High Commissioner pays Curtis call to Prime Minister. Dhaka seeks to expedite Sheikh Hasina's extradition. Bangladesh clarifies stance on Sheikh Hasina's recent press meet. Delhi takes Dhaka's concerns seriously, informs Foreign Minister. US is an important partner in Bangladesh's economic progress, comments Information and Broadcasting Minister. Strong 7.4 magnitude earthquake kills at least 111 persons in Colombia. State of emergency issued. And Bangladesh High Performance Team clinched two-match T20 series, beating visiting Malaysia by 7 wickets in final at Mirpur. Those are the headlines. Now the details. The Cabinet has given final and in-principle approval to the Draft Bank Resolution Amendment Act 2026. The approval was given in a meeting of the Cabinet at the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair yesterday. As no individual or institution applied in compliance with all the conditions of Section 18A of the Bank Resolution Act 2026, the Draft Bank Resolution Amendment Act 2026 was prepared with the objective of repealing the section. Meanwhile, the Cabinet approved the Draft Visa Policy 2026 to make the entry into and departure from Bangladesh by foreigners easier and more orderly, attract foreign investment, businesses and skilled human resources, promote the tourism and hospitality sectors, ensure technology and knowledge transfer. The new policy aims to make the existing visa system more up-to-date, secure, dynamic and streamlined. The Cabinet also gave final and in-principle approval to the Draft National Human Rights Commission Act 2026. Prime Minister Tariq Rahman has said it is now time to rebuild Bangladesh, which was turned into a fragile, debt and import-dependent state during 1.5 decades of fascist rule. He was addressing the National Conference on Navigating 5-Year Strategic Framework for Achieving SDGs, Policy, Partnership and Priority 2026 at Bangladesh China Friendship Conference Center in the capital yesterday. The Prime Minister said Sustainable Development Goals, SDGs, have an undeniable role in the process of rebuilding the country. He said government has taken initiatives to implement a 5-year strategic economic plan aimed at ensuring people's prosperity, aligning the country's national development plans with the SDGs adopted by the United Nations. It may be mentioned that 3 villages taken under the SDG village project are Metinga Chora in Kaptai Upazila of Rangamati, Pankhali in Dakop Upazila of Khulna, and Nafanagar in Bochaganj Upazila of Dinajpur. Prime Minister Tariq Rahman has urged the countrymen to work together to build Bangladesh as envisioned by the martyrs of the July mass uprising, saying their sacrifices must be honoured by turning their dreams into reality. He was addressing a program at the Secretariat yesterday to honour the families of Bangladesh Scouts members who were martyred during the July mass uprising and provide them with financial assistance. Tariq Rahman said those people who sacrificed their lives for the country in 1971 and 2024 wanted to establish people's rights. Urging the scouts to work for the country, the Prime Minister said everyone has to develop the mentality of standing beside people and nature alongside working for the welfare of the people. Prime Minister Tariq Rahman has expressed hope that India will expedite the extradition process of ousted Prime Minister Sheikh Hasina. He came up with his hope when Indian High Commissioner in Dhaka, Dinesh Trivedi, called on him at his office at the Secretariat yesterday. The Prime Minister also stressed the need to create an appropriate environment to further advance bilateral relations between the two countries. Later, at a press briefing at Foreign Minister Dr. Khalilur Rahman said, in the meeting, Bangladesh expressed its expectation that India would expedite the process of extradite Sheikh Hasina. He said Bangladesh also reiterated its request to India to return the killers involved in the murder of Shahid Usman Hadi. Responding to a question on Sheikh Hasina's meeting with the press in New Delhi on 5th August, the foreign minister said Bangladesh had clearly conveyed its position to India and the Indian authorities had taken Dhaka's concerns seriously. The Indian side had expressed regret over what had happened, he added. Explaining Dhaka's position, the foreign minister said a convicted person should be taken into custody and if that person has anything to say in defense, should make it before the court. This is Bangladesh Betar giving you the news. The results of this year's Secondary School Certificate, SSC, and its equivalent examinations have been published. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan officially published the results at a press conference at the Secretariat yesterday. The average pass rate in the country's 11 education boards this year is 62.25%, while 116,676 students secured GPA 5. Information and Broadcasting Minister Zohiruddin Shopon has said the United States is one of the Bangladesh's closest and most important partners in the country's current economic progress. He said this at a View Action meeting with the religious leaders at Gorunodi Catholic Church in Borishal yesterday. The Information and Broadcasting Minister said the partnership between the two countries plays a highly important role in government exports, expatriate remittances and foreign direct investment. U.S. Ambassador to Bangladesh Brent T. Christensen was present at the event. At least 111 people have been killed and dozens more are injured after a powerful 7.4 earthquake hits western Colombia. Local officials said this. The U.S. Geological Service says the quake struck early yesterday in the Choco region at a depth of 107 kilometers. Shaking was felt across the country, as well as in neighboring Venezuela, Ecuador, and Panama. Buildings have collapsed, and rescue efforts are underway to free those who have been trapped beneath rubble. Colombian President Abelardo D. La Espriellas declared a state of emergency to speed up funding for recovery efforts and said he would travel to the disaster zone. Cricket and host Bangladesh high-performance team won the T20 series by defeating visiting Malaysia by 2-0. Bangladesh defeated Malaysia by 7 wickets in the second T20 match at the Sheri Bangla National Cricket Stadium at Mirpur, Dhaka yesterday. Batting first, Malaysia scored 105 for 4 wickets in their stipulated 20 overs. In reply, Bangladesh reached the victory target, scoring 106 runs for 3 in 7 overs and 4 balls. Finally, weather and forecast valley till 1 this afternoon says there is no inland report warning and no signal is to be wasted. And now to end the news, the headlines once again. Cabinet gives approval to Draft Bank Resolution Amendment Act 2026. It is time to rebuild fragile Bangladesh, says Prime Minister Tariq Rahman while inaugurating SDG Village Pilot Project. Tariq Rahman urges all to work to build Bangladesh as envisioned by July martyrs. Indian High Commissioner pays courteous call to Prime Minister. Dhaka seeks to expedite Sheikh Hasina's extradition. Bangladesh clarifies stance on Sheikh Hasina's recent press meet. Delhi takes Dhaka's concerns seriously, informs Foreign Minister. U.S. is an important partner in Bangladesh's economic progress, comments Information and Broadcasting Minister. Strong 7.4 magnitude earthquake kills at least 111 persons in Colombia. State of emergency declared. And Bangladesh high-performance team clinched two-match T20 series beating visiting Malaysia by 7 wickets in final at Mirpur. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna Khobor Porchi Abdul Sabur. যশোর শিক্ষা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষায় 1,32,940 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 88,097 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর যশোর শিক্ষা বোর্ডে গড় পাশের হার 63.27। বিজ্ঞান বিভাগে 39,147 জন পরীক্ষার্থীর মধ্যে 34,017 জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার 86.90। মানবিক বিভাগে 80,676 জন পরীক্ষার্থীর মধ্যে 44,834 জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা 55.57। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে 13,117 জন পরীক্ষার্থীর মধ্যে 9,246 জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার 70.49। যশোর শিক্ষা বোর্ডে এবছর মোট 78 জন ছাত্রছাত্রী জিপিএ পাস পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে 10,136 জন, মানবিক বিভাগে 971 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 371 জন ছাত্রছাত্রী জিপিএ পাস পেয়েছে। জেলাওয়ারি পাশের হার খুলনায় 69.54, যশোরে 69, চুয়াডাঙ্গায় 68.70, বাগেরহাটে 63.37, সাতক্ষীরায় 63.29, নড়াইলে 65.16, মাগুরায় 64.84, মেহেরপুরে 64.24, ঝিনাইদহে 62.96 এবং কুষ্টিয়ায় 62.90। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার দাকুব উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে গতকাল আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দাকুব উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধী সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসডিজি ভিলেজ ঘোষণার ফলে নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আধুনিক স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলা সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। একই সময়ে পানখালী সহ দেশের 3টি গ্রামকে পরীক্ষামূলকভাবে এসডিজি ভিলেজ ঘোষণা করা হয়েছে। অন্য দুটি হল রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গতকাল চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কোনোভাবে ফ্যাসিবাদদের উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদদের দমনে পুলিশ আরো কঠোর থাকবে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত থাকবে।
3: এখানে এসে আবার যদি সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, সেই ব্যাপারেও পুলিশের অনেক কিছু করণীয় আছে। সমাজের যেই খাতে ডিমান্ড বেশি থাকে সেই খাতে আমরা এগুলোই সমাজের আইন শৃঙ্খলাটা ধরে রাখা যাবে বলে আমি বিশ্বাস করি।
2: মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে ডিআইজি বলেন, কোন পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত হলে ড্রপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে, কোন ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলেও জানান ডিআইজি।
3: আমরা চেষ্টা করছি মাদককে কিভাবে মুক্ত রাখা যায়, এ লক্ষ্যে আমি প্রথমে গুরুত্ব দিয়েছি আমাদের পুলিশ সদস্যদের, কেউ যদি মাদকাসক্ত থাকে অবশ্যই ড্রগ টেস্ট করে কঠোর আইনানুগ ব্যবস্থা আমি নিব।
2: চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বাগেরহাটে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নৌযান শুমারি 2026 বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাসিউল ইসলামের নেতৃত্বে চারজন জোনাল কর্মকর্তা সহ মোট 33 জন তথ্য সংগ্রহকারী বাগেরহাট জেলার নৌযান শুমারির তথ্য সংগ্রহ করবেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা, সদর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোস্টগার্ড পশ্চিম জোনের প্রতিনিধি ও নৌযান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 25 পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সার্কিট হাউস মাঠে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আজ শেষ হচ্ছে। মেলায় মোট 62 স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বৃক্ষমেলা প্রতিদিন সকাল 9:00 থেকে রাত 9:00 পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় গত এক মাসে 1,03,33,640 টাকার বিভিন্ন প্রজাতির 71,801 গাছের চারা বিক্রি হয়েছে। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল যশোরের অভয়নগর উপজেলার বেসরকারি ক্লিনিক ও 3 ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে 3 প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট 1,50,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাহউদ্দিন দীপু অভিযানে নেতৃত্ব দেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে গতকাল এক প্রীতি ফুটবল ম্যাচে টাউনশ্রীপুর ফুটবল একাদশ 5-3 গোলে গোপাখালী ফুটবল একাদশকে পরাজিত করেছে। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
4: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন রূপারানী সাহার কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন ইসরাত জাহান লিজার কণ্ঠে। গানের কথা লিখেছেন এমরুল কায়েস ও সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা, আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালীর আয়োজনে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শুনবেন আজারুল ইসলামের কণ্ঠে, গানের কথা লিখেছেন মোহাম্মদ আবুল কাশিম, সুর করেছেন শেখ আলী আহমেদ।

সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের

সুপ্রিয় শ্রোতা, আয়োজনের শেষ গানটি শুনবেন এইচ এম বাহালুল করিমের কণ্ঠে। গানের কথা লিখেছেন ফিরোজ খান নুন, সুর করেছেন শাহ আলম বাদল।

এই গানটির সাথে শেষ হলো স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ ১৮ ক ধারার সব শর্ত পরিপালন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথ্যতা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা সহ আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা ২০২৬ খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের যাত্রার পথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারণে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা শহীদ হয়েছেন তাদের শুধু স্মরণ করলেই হবে না, প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমান বাংলাদেশ স্কাউটস সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত ৫ আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শূন্য পাশ করার প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জনের প্রাণহানি সহ আরও অনেকে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিওলা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর ক্রিকেট। ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে গতকাল মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে 2-0 টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা

0: শ্রাবণের মেঘগুলো যেমন আকাশে উড়ে বেড়াচ্ছে, ঠিক তেমনভাবে সাদা পেঁজা তুলোর মতো মেঘও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শ্রাবণের এই শেষ লগ্ন জানান দিচ্ছে শরতের। হঠাৎ হঠাৎ ঝুম বৃষ্টি, আবার রোদের তাপ, এ এক দারুণ খেলা চলছে প্রকৃতির। এমন বিস্ময়কর এক আবহাওয়ার মাঝেই প্রতিদিনের মতো আজও চলে এলাম আপনাদের পছন্দের সব গান সাজিয়ে রূপালীর আয়োজনে। যে যেখান থেকেই শুনছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর এই পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে কথা বন্ধু হয়ে আজ রয়েছি আমি চন্দ্রা দেবনাথ।
1: আমি নূরজাহান আক্তার।
0: প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মিধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আর আজ কিন্তু মনটা একটু বেশি ভালো, তাই না?
1: আমাদের মন ভালো তখনই হয় যখন বন্ধুদের সব কয়টা আয়োজন নিয়ে আমরা বন্ধুদের সাথে থাকতে পারি।
0: একদমই তাই। এবং হাতে একটি চিঠি আছে আর তাই মনটা একটু বেশি ভালো। চিঠি পড়বো, তার আগে মাধ্যমগুলো একটু জানিয়ে দিই না।
1: হ্যাঁ, আমাদেরকে চিঠি লিখবেন রূপালী, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000, এই ঠিকানায়।
0: একদমই। এবং সেই সাথে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। প্রতিদিনের মতো আজও আশা থাকবে নতুন কোনো বন্ধু যেন আমাদের সাথে।
1: হ্যাঁ, ওই যে বন্ধুদের উদ্দেশ্যে তো ঠিকানাটি জানিয়ে দিয়েছি, বন্ধুদের সুন্দর সুন্দর হাতের লেখা সুন্দর অনুরোধের চিঠি আমরা কিন্তু পেতে চাই আগামী আয়োজনে।
0: একদমই তাই। তো আজকে যে চিঠি লিখেছেন সুন্দর করে 2-3 রকম কালি দিয়ে,
1: হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার হাতে চিঠিটি।
0: হ্যাঁ,
1: কে লিখেছে?
0: লিখেছেন মোহাম্মদ কাশেম সর্দার, গ্রাম উলা, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। বন্ধু লিখেছেন, প্রিয় অনুষ্ঠান শুনছি।
1: আচ্ছা,
0: FM 88.8 MHz। আচ্ছা, খুবই ভালো। বন্ধু শুনতে চেয়েছেন মন ছায়াছবি থেকে গান, আমরা কি শোনাতে পারি?
1: অবশ্যই, তা না হলে বন্ধুদের মন খারাপ হয়ে যাবে। আমরা চাই না বন্ধুদের মন খারাপ হোক, মন শিরোনামে ছবির গানটি আমরা অবশ্যই শুনিয়ে দিব।
0: একদমই তাই, মন খারাপ যেন না হয় সেই জন্য মন ছায়াছবি থেকে গান শুনবো কনক চাপা এন্ড্রু কিশোরের কণ্ঠে। চলুন শুনে আসি।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদেরই পছন্দের ছায়াছবির গান। এবারে গানটি নেওয়া হয়েছে সবুজ সাথী ছায়াছবি থেকে। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, ডেওয়াতলা বটিয়াঘাটা খুলনার বন্ধু সামিনা আসমিনের কণ্ঠে এবারের গানটি শুনবেন।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে, শুনছেন ছায়াছবির গান।
1: হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু কথা হয়েছিল যে আমরা বন্ধুদের ফোন ইনে অংশগ্রহণ করবো, বন্ধুদের সাথে কথা বলবো।
0: একদমই তাই, আর সেই ক্ষণ কিন্তু উপস্থিত। আমরা কিন্তু কথা বলতে চাই 01974-121970, এই নাম্বারটি খোলা রয়েছে আমাদের সাথে কথা বলার জন্য। শুনবো আপনাদের পছন্দ করা গানের অনুরোধ, এবং ফোন চলে এসেছে, দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আরেকবার চেষ্টা করুন, আশা করছি আপনার সাথে কথা বলতে পারবো।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম, শুভ সকাল। আমরা সবাই ভালো আছি।
2: আমি দেয়ারা রূপসাকুল্লা থেকে লাভলু বলছিলাম।
1: জি লাভলু ভাই,
2: জি ভালো আছেন?
1: জি আমরা ভালো আছি, বলেন।
2: আমি গান শুনতে চাই দোলা ছায়া ছবি থেকে শিল্পী সালমা জাহান, গানের কথা তুমি একবার এসে দেখে যা ভালোবাসার মোড়।
1: আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা চেষ্টা করব। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। এইভাবেই আমাদের সাথে থাকবেন। দোলা ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন সালমা জাহানের কণ্ঠে, তুমি একবার এসে দেখে যাও ভালোবাসার এই মরণ। আমরা চাই না ভালোবাসার মরণ হোক। শুভ সকাল। জি
3: দিদি, আমার গান শোনাবেন বাদশা।
1: আচ্ছা কোন গানটি?
3: ঢাকা থেকে কিনলাম মশলা কলকাতা।
1: আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব বন্ধুকে শুনিয়ে দেওয়ার গানটি। বন্ধুরা আপনারা রয়েছেন রূপালী রায়জনে, ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা হচ্ছে।
0: হ্যালো,
3: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল,
3: ভালো আছেন তো আপনারা?
0: আমরা সকলে ভালো আছি, আপনিও আশা করছি ভালো আছেন। আচ্ছা আচ্ছা, প্রকাশ বিশ্বাস, জি জি, মাগুরা। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আচ্ছা,
1: আমরা চাই প্রত্যেকটা বন্ধুরই জীবন সুখের হোক, তাই না? আমরা সবার সুখী জীবন কামনা করে আপনাদের সাথে থাকতে চাই, এভাবে রূপালী রায়জনে। হ্যালো, শুভ সকাল। কাঞ্চননগর ডুমুরিয়া।
4: কাঞ্চননগর ডুমুরিয়া।
1: আজ ভালো আছেন আপনারা? জি আমরা ভালো আছি।
4: জি এই মন তোমাকে দিলাম এই ছবি দেখে।
1: হ্যাঁ
4: খালিদ হাসান মিলু ও রুনা লালার কণ্ঠে, দাম দিয়ে প্রেম যায় না কিনা তবুও প্রেম দামি। দিদি এটা শোনাবেন?
1: অনেক মানে দামি
0: দামি একটি কথা কিন্তু, না যে দাম দিয়ে প্রেম যায় না কেনা,
1: আর মনের দামে কিন্তু মন ফেরি করতে হয়, তাই না?
0: একদমই তাই। হ্যালো,
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
3: আপা ভালো আছেন?
0: আমরা সকলে ভালো আছি, কার সাথে কথা বলছি? আচ্ছা রেজাউল ভাই বলুন।
1: হ্যাঁ আমাদের রেজাউল ভাইয়ের কিন্তু আজকে গান আছে।
3: হ্যাঁ আমাদের গান শোনাবে সবার নাম লক্ষ্মী বধু।
0: লক্ষ্মী
3: আচ্ছা, নাসিন ওয়ান দ্য কিশোর
1: অনুরোধ করছেন, আপনাদের অনুরোধের গান আমরা শুনিয়ে থাকি, আপনারা শুনতে থাকুন আর পাশে থাকুন। হ্যালো, জি কাশিম ভাই বলেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ শোনার জন্য।
0: আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো,
5: ওয়ালাইকুম
0: আসসালাম,
5: কথা বলছি ইসমাইল হতে।
0: ইসমাইল ভাই, হ্যাঁ হ্যাঁ,
5: বগুড়া থেকে।
0: জি জি
5: জি, আপুরা কেমন আছেন সবাই?
0: আমরা সকলে ভালো আছি।
5: আমাকে গান শুনাবেন টাকারতে প্রেম ভালো ছবি থেকে কুমার বিশ্বজিতের ডলি শান্তির কণ্ঠে।
1: হ্যাঁ বন্ধু, এই গানটি আপনি আগে একদিন শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন, আমাদের সাথে থাকলে সময় থাকলে অবশ্যই আপনাকে শোনা হবে। আচ্ছা ঠিক আছে,
0: এক বিন্দু ভালোবাসা, মনে প্রাণে আছো তুমি, মনে প্রাণে আছো তুমি, ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দেওয়ার জন্য।
1: হ্যালো,
3: সালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আপা মনে ভালো আছেন?
1: জি আমরা ভালো আছি।
3: আমি বুলবুল আহমেদ
1: কাজীপাড়া। ঠিক আছে বলেন।
3: ছায়াছবির নাম স্ত্রীর যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ ছায়া ছবি থেকে চন্দ্র কিশোরের কণ্ঠে গানের কথা, জন্ম দিয়েছো আমাকে ওগো মা তুমি প্রিয় মা।
1: আচ্ছা ঠিক আছে, আমরা এই বন্ধুর গানটি শুনিয়ে দেব আশা করি আগামী আয়োজনে। তো বন্ধু আমাদের সাথে কিন্তু থাকতে হবে পুরোটা আয়োজন জুড়ে।
0: হ্যালো,
3: শুভ সকাল আপু।
0: শুভ সকাল,
3: রায়ের মাও খুলনা থেকে। শুভ,
0: জি শুভ ভাই বলুন। জি জি বলুন।
3: আমাকে গান শোনাবেন সন্তান যখন শুনছো ছবি থেকে, ইন্দু কিশোরের কণ্ঠে আমার ভাগ্য বড় আজব জাদুকর।
0: আচ্ছা আচ্ছা, সুন্দর একটি গান শুনতে চেয়েছেন বন্ধু, চেষ্টা করব।
1: তবে গানের কথা সুন্দর ঠিক আছে, কিন্তু গানের নাম মানে ছবির নামটা কেমন যেন একটু লাগলো,
0: যখন শত্রু না,
1: আমরা চাই না যেরকম বাবা মার সাথে এমনটা হোক যে সন্তান শত্রু হয়ে যাক, আমরা চাই যে সন্তান আদরের আদরের জায়গা। ওয়ালাইকুম আসসালাম।
3: আফজাল মোল্লা দেওয়াতলা বড়িয়া কাটা থেকে তোর দিদি আপু গান শোনাবেন, ছবির নাম
1: অসংখ্য ধন্যবাদ। রাজদুলালী ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন যে কোনো একটি, আমরা চেষ্টা করব, আমাদের সংগ্রহ থাকলে অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। তো এবারে ফোন নিয়ে নেব, কে আছেন আমাদের সাথে? জি আমরা সবাই ভালো আছি। জি দাদা বলেন।
3: ছবির নাম বধু বিদায়।
1: আচ্ছা ঠিক আছে, বধু বিদায় ছায়াছবির গান শুনতে চেয়েছেন বন্ধু। আর একটি ফোন কল নিয়ে আমরা কিন্তু ফিরে যাব গানে।
6: দিদি নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
6: খোকন সুন্দর।
0: আচ্ছা
6: সাংসার।
0: জি জি বলুন।
6: আমাকে শোনাবেন ছবির নাম আছে সত্যের মৃত্যু নাই।
1: সত্যের মৃত্যু নেই।
0: আচ্ছা ঠিক আছে, সত্যের মৃত্যু নাই এই ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, চেষ্টা করব, সাথে থাকবেন আশা করছি, শুনতে পাবেন আপনার পছন্দের গান।
1: আর বন্ধুদের বলেছিলাম যে বন্ধুদের অনেক গান আমাদের তালিকাতে কিন্তু রয়েছে, তাই না? আমরা বন্ধুদের এক এক করে গান শুনিয়ে দিব। তো এবারে আর কথা নয়, ফোন ইন এর থেকে বিদায় নিচ্ছি আমরা, আর চলে যাব এবার গানে। প্রাণের চেয়ে প্রিয় এই ছায়াছবি থেকে গান শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন পলাশ সরকার, কাঞ্চননগর ডুমরিয়ার বন্ধু, শিল্পী ইন্দু কিশোরের কণ্ঠে। তো চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাবো বেইমানি ছায়াছবি থেকে গান এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে মুক্তা ডুমুরিয়ার বন্ধু আপনি অনুরোধ করেছিলেন।

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়, আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে

0: নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। এক থেকে দুই বছরের শিশু হলে তার বুক দুই হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী আয়োজনে, শুনছেন ছায়াছবির গান।
2: এবারে গানটি শুনবেন অবদান। এই ছায়াছবি থেকে শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন শেখ রেজাউল, গোয়ালখালি করার বন্ধু। বন্ধুর সাথে আমরাও আছি, বন্ধুর অনুরোধের গানটি আমরা শুনে নেব রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন হৃদয়ের বন্ধন ছায়াছবি থেকে। কনক চাপা ও আসিফ আকবর কণ্ঠ দিয়েছেন গানটিতে। গানটি শুনতে চেয়ে বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা থেকে আপনি অনুরোধ করেছিলেন।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দ করা সব ছায়াছবির গান। এবারে শোনাবো টাকার চেয়ে প্রেম বড়, এই ছায়াছবি থেকে গান কুমার বিশ্বজিৎ ও ডলি শান্তনুর কণ্ঠে। গানটি শুনতে চেয়ে ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ থেকে আপনি অনুরোধ করেছিলেন। চলুন শুনে আসে আপনার পছন্দের গান, আশা করছি আপনি সাথেই আছেন।

শ্রোতা বন্ধুরা, আয়োজনের সর্বশেষ গানটি শুনবেন আইনের হাত ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আব্দুস সামাদ বোয়ালমারী ফরিদপুর থেকে আপনি অনুরোধ করেছিলেন।

বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মিধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মিধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্র দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিথা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম। দুপুর 12:00, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রীতা চৌধুরী। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারার সব শর্ত পরিপালন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা সহ আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা 2026-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নে বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারণে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা শহীদ হয়েছেন তাদের শুধু স্মরণ করলেই হবে না, প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমান বাংলাদেশ স্কাউটস সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত 5ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি গতরাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NGRCA এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে। তিনি ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুজবের কথা উল্লেখ করে এ বিষয়ে যে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালে গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়নে অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 132 জনের প্রাণহানির সহ আরও 480 জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি উৎপত্তি হয়। ভূমিকম্পের অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর ক্রিকেট। ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে গতকাল মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে 2-0 টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান শুনবেন বিকেল 3:30। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4:05। জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে 12:15। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত শুনবেন পৌষী পোদ্দারের কণ্ঠে 12:20। আধুনিক গান শুনতে পাবেন মোহাম্মদ কামরুজ্জানা জামান লালটুর কণ্ঠে 12:30। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যা 6:10। বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। পল্লীগীতি শুনবেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে 12:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সোহেল মাহমুদ। যশোর শিক্ষাবোর্ড সহ দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC এবং সমমানের পরীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবছর SSC পরীক্ষার 1,32,940 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 88,097 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর যশোর শিক্ষাবোর্ডের গড় পাশের হার 66.27। বিজ্ঞান বিভাগে 39,147 জন পরীক্ষার্থীর মধ্যে 34,017 জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার 86.90। মানবিক বিভাগে 80,676 জন পরীক্ষার্থীর মধ্যে 44,834 জন উত্তীর্ণ হয়েছে, পাশের শতকরা হার 55.57। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে 13,117 জন পরীক্ষার্থীর মধ্যে 9,246 জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার 70.49। যশোর শিক্ষা বোর্ডে এবছর মোট 11,478 জন ছাত্রছাত্রী GPA 5 পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে 10,136 জন, মানবিক বিভাগে 971 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 371 জন ছাত্রছাত্রী GPA 5 পেয়েছে। জেলাওয়ারি পাশের হার খুলনায় 69.54, যশোরে 69, চুয়াডাঙ্গায় 68.70, বাগেরহাটে 66.37, সাতক্ষীরায় 66.29, নড়াইলে 65.16, মাগুরায় 64.84, মেহেরপুরে 64.24, ঝিনাইদহে 62.96 এবং কুষ্টিয়ায় 62.90। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে গতকাল আনুষ্ঠানিকভাবে SDG ভিলেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান SM শফিকুল আলম মনা, জেলা BNP'র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধি সমাজের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। SDG ভিলেজ ঘোষণার পর নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আধুনিক স্যানিটেশন, কর্মসংস্থানের সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। একই সময়ে পানখালি সহ দেশের 3টি গ্রামকে পরীক্ষামূলকভাবে SDG ভিলেজ ঘোষণা করা হয়েছে। অন্য দুটি হল রাঙামাটির কাপ্তাই উপজেলা চন্দ্রঘোড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ KDA চেয়ারম্যান অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা বলেছেন, উন্নয়ন কোনো একপাক্ষিক বিষয় নয়, এটি একটি যৌথ প্রচেষ্টা। সরকারের বা KDA-র একার পক্ষে এটি সুন্দর ও বাসযোগ্য শহরায়ন উপহার দেওয়া সম্ভব নয় যদি না সবাই পাশে থাকেন। তিনি গতকাল বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে KDA-র সেবা ও মাস্টার প্ল্যান সম্পর্কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র পরিচালনায় প্রতীয়মান হয়েছে যে এদেশের আসল মালিক জনগণ। জনগণের মতাদর্শ, পরামর্শ এবং প্রশাসনিক নিয়ম মেনে চলার মানসিকতায় পারে বৃহত্তর খুলনাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব মডেল বাসস্থানে পরিণত করতে। KDA মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য তুলে ধরে চেয়ারম্যান আরও বলেন, কৃষি জমি রক্ষা করে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প এলাকার সঠিক বিন্যাস নিশ্চিত করতে হবে। বৃহত্তর খুলনা অঞ্চলের প্রধান সড়কগুলোর প্রশস্তকরণ, বাইপাস রোড তৈরি এবং ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যাতে জলাবদ্ধতা নিরসন হয়। বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলোকে নান্দনিকতা রক্ষা করে পরিবেশ বান্ধব গ্রিন জোন ও পার্ক গড়ে তুলতে হবে। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের, রিকাবদার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউদ্দিন, জেলা BNP সদস্য সচিব মোজাফফর আলম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহিদ আলী রবি, সদর উপজেলা BNP সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালিক, কোচোয়া উপজেলা BNP সভাপতি সর্দার জাহিদ এ সময় উপস্থিত ছিলেন। পিপলস পার্টনারশিপ গড়ে তোলার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সাথে নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা গতকাল উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন প্রজন্মের মডেল হতে পারে পিপলস পার্টনারশিপ। এছাড়া পিপলস পার্টনারশিপ কনসেপ্ট বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পরে উপাচার্য প্রতিনিধি দলের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। চলতি আগস্ট মাসের প্রথম আট দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ে আসা ৬৪০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৪২.৯% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে পহেলা জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে ৩.৭৭৩ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩.১১৮ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে রেমিটেন্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১.০%, যা বিদেশে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ধারাবাহিক শক্তিশালী আয় প্রবাহের প্রতিফলন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আমিরান মাধ্যমিক বিদ্যালয় একাদশ ২-১ গোলে বলাই কাতলি একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী আঞ্জুমান আরা লামিয়া। গানের কথা লিখেছেন সৈয়দ আব্দুল মতিন।

আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী পৌষী পোদ্দার।

অর্ষী পোদ্দারের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ কামরুজ্জামান লাল্টু। গানের কথামালা সাজিয়েছেন মোহাম্মদ জিয়ারুল হোসেন।

মোহাম্মদ কামরুজ্জামান লালটুর কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে পল্লীগীতি। শিল্পী হাসিয়ারা খাতুন হাসি। প্রথম গানটির কথা লিখেছেন রাধারমণ।

জসীমউদ্দিন ও রাধানমনের লেখনীতে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নাতে রাসুল, মোহাম্মদ কুতুবউদ্দিন বক্তিয়ারের কণ্ঠে।

নাতি রাসুল শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে এবং তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সাফল্য মানেই শুধু বড় কিছু পাওয়া নয়, বরং ছোট ছোট অর্জনগুলোকে বলা হয় সাফল্য। আর একটা কথা মনে রাখতে হবে যে পরিশ্রম কিন্তু কখনোই বৃথা যায় না, সময় মতো ঠিকই ফল দেয়। আর সফল মানুষ যারা, তারা কিন্তু ভুল করে শেখে, আবার উঠে দাঁড়ায়। ব্যর্থতা তাদের থামায় না, বরং তৈরি করে আরও শক্তিশালী হয়ে। আর সাফল্যের কোনো গন্তব্য নয়, এটা একটা পথ মাত্র, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চেষ্টা, প্রতিটি উন্নতি সফলতার গল্প বলবে। প্রত্যেকের জীবনে আসুক এক একটা গল্পের মতো সফলতা। সে প্রত্যাশায় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালিতে। সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকলে সোনাপু আপনাদেরকে আশার প্রদীপ, কাশেম মালার প্রেম, নরম গরম, রংবাস সহ অনেক অনেক অনেক ভালো লাগা ভালোবাসার গানগুলো। আর সেই সাথে যদি পুরোটা সময় জুড়ে সাথে থাকেন তাহলে অবশ্যই ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা বলে নেব অনুষ্ঠানে ফাঁকে, 01974121970 এই নম্বরে। তো আর কথা নেই, চলুন চোখ ফেরাই মূল আয়োজনে। ছোট বোনকে নিয়ে ভালো লাগা ভালোবাসার গান রয়েছে শুরুতেই স্বামী কেন আসামি ছবিতে, শিল্পী রুনা লায়লা এবং অনুরাধা পাড়োয়াল। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের বন্ধু পলাশ কুমার সরকার, আপনি কাঞ্চননগর ডুমুরিয়া থেকে অনুরোধ করেছিলেন। এছাড়া মোহাম্মদ আতাউর রহমান, আপনি কোয়াবাজার খুলনা থেকে অনুরোধ করেছেন। চলুন আপনাদের পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

প্রিয়শ্রোতা, এবারে রয়েছে অগ্নিসাক্ষী ছবির গান। যে গানটি শুনতেছি শেখ রেজাউল, আপনি গোলখালি কয়রা থেকে অনুরোধ করেছেন, শিল্পী কনক চাপা।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 0197412197 এই নম্বরটিতে। তো আমরা অনুরোধ করব যতটা দ্রুত সম্ভব নাম ঠিকানা বলে আমরা অবশ্যই আমাদের সব বন্ধুদেরকে সুযোগ দেবার চেষ্টা করব। প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
1: আপু, আমি ইনামুল কাঠমিস্ত্রি থেকে বলছিলাম। আপু
0: ইনামুল জি, বলুন। হ্যাঁ
1: হ্যাঁ আপু, আপনারা কেমন আছেন?
0: অনেক ভালো, বলুন।
1: আলহামদুলিল্লাহ আপু, আমি গান শুনতে চাই। ছায়া ছবি।
0: বলুন
1: একটু দ্রুত। নাগরদোলা।
0: হ্যাঁ, কোন গানটি?
1: রথীন্দ্রনাথ রায়।
0: হ্যাঁ, এত যদি সময় নেন আপনি একাই, আপনি কিন্তু 50 মিনিট 41 মিনিট সময় নিয়েছেন, তো আপনি একাই যদি এতটা সময় নেন অন্য বন্ধুরা কথা বলবে না, একটু খেয়াল রাখবো কেমন? হ্যালো হ্যালো
1: হ্যালো
0: জি, আসসালাম আলাইকুম, বলুন।
1: কথা বলছি রিজাউল বালিয়া তালা থেকে।
0: হ্যাঁ রিজাউল ভাই, বলুন।
1: আমার গান শোনাবেন সূর্য কন্যা ছবি, সন্ধ্যা মুখোপাধ্যায় শিল্পী। আমি যে আধারের বন্দিনী মা।
0: আচ্ছা ঠিক আছে, আমি যে আধারে বন্দিনী। আচ্ছা, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, অনেক দিন পরে অবশ্যই এই গানটির অনুরোধ পেলাম। তো পরবর্তী বন্ধু কে আছেন তার সাথে কথা বলি। আমরা এরকম ভাবেই চাই যে আমাদের বন্ধু যেরকম খুব সংক্ষেপে নাম ঠিকানা বলে অনুরোধের কথাটি বলেছেন, আমরা সময় কম নিয়ে যতটা দ্রুত সম্ভব অনুরোধের কথাটি জানিয়ে অন্য বন্ধুদেরকে সুযোগ দেব। শুরুর আগেই কিন্তু এই অনুরোধটা আমরা করেছি, নিশ্চয়ই আমাদের বন্ধুরা খেয়াল রাখবেন। 0197412197 এই নম্বরে ফোন করলেই আমাদেরকে পেয়ে যাবেন। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুভদপুর, কে বলছিলেন?
2: দিদি কথা বলছি, আপনার ছোট ভাই তোলা কষ্ট।
0: সবাই আমার ছোট ভাই, বলুন দাদা কি গান শোনাবো আপনাকে?
2: দিদি ওই মোস্তফা ভাই ছবি থেকে।
0: মোস্তফা ভাই ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের এই বন্ধুর গান আজকে শুরুতে শোনানো হয়েছে, সেটিও ছিল বোনকে নিয়ে গান, এটিও শুনতে চেয়েছেন আমাদের বন্ধু বোনের গান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনাতে। হ্যালো
3: নমস্কার,
0: আদাব, কে বলছিলেন? কাকচিরা বরগুনা থেকে বলুন দাদা কি গান শোনাবো? খায়রুন সুন্দরী, হ্যাঁ বলুন। খায়রুন লতর লম্বা মাথার কেশ, আচ্ছা ঠিক আছে। খায়রুন সুন্দরী ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমরা অবশ্যই চেষ্টা করবো। এবার কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, সম্ভবত বন্ধুটি ফোন করার পরে সংযোগ পেয়েছেন কিন্তু আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না, আপনি আরো একবার চেষ্টা করুন। কে রয়েছেন? হ্যালো, জি শুভ দুপুর, কে বলছিলেন? হ্যাঁ বলুন। জেল থেকে বলছি, যে ছবি থেকে যে কোনো একটি গান, ঠিক আছে, ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
3: সবাই কেমন আছেন?
0: অনেক ভালো আছি। কে বলছিলেন, কোথা থেকে?
3: আলহামদুলিল্লাহ, কথা বলছিলাম আপু রাজু আহমেদ,
0: হঠাৎ করে বৃষ্টি ঝরছে, এখনো বর্ষা মৌসুম চলছে তো। হ্যালো, আসসালাম আলাইকুম।
4: দিদি নমস্কার।
0: জি আদাব, বলুন খোকন দা।
4: খোকন চন্দ্র,
0: বলুন কি গান শোনাবো?
4: দিদি আমাকে শোনাবেন
0: প্রাণের চেয়ে প্রিয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছিলেন?
5: আমি মহেশ, বেগমপুর মহেশপুর বলছি।
0: হ্যাঁ মহেশপুর জিনাদ থেকে, নামটা বলুন।
5: আমার নাম
0: বুঝিনি, আরেকবার বলুন। নীল আকাশের নিচে ছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। আসসালাম আলাইকুম।
5: আপনার ছোট ভাই মোহাম্মদ ইসলাম উদ্দিন।
0: হ্যাঁ বলুন ইসলাম ভাই, কি গান শুনবেন?
5: আমাকে শোনাবেন
0: হাজার বছর ধরে। ইসলাম ভাই আপনার ঠিকানা কিন্তু বলেন নাই, শাহবাজপুর। হ্যাঁ জানি, তারপর অনেকে জানে না তো, আমরা এই জন্যই ঠিকানাটা শুনতে চাই আর একবার, আমাদের যে মনে থাকবে এমনও কোনো কথা নেই। আচ্ছা কে বলছিলেন? হ্যালো, হ্যালো, জি শুভ দুপুর, তুমি মোর জীবনের ভাবনা। আচ্ছা এই মুহূর্তে শেষ, ফোন টিনে ফিরে যাবো আবারও গানের কাছে। কে আছেন? হ্যালো,
6: হ্যালো,
0: জি আসসালাম আলাইকুম।
6: জি
0: ওয়ালাইকুম আসসালাম।
6: বাবু ভালো আছেন?
0: জি ভালো, বলুন।
6: বাবু কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা।
0: হ্যাঁ বলুন ভাইয়া, কি গান শোনাবো?
6: বাবু আমি গান শুনতে যাচ্ছি ছবি বন্ধু।
0: বন্ধু,
6: বন্ধু ছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে শোনাবেন বন্ধু তোর বারেক নিয়ে।
0: বন্ধুত্বের বারাত নিয়ে আমি যাব। অনেক সুন্দর একটি গান, অনেক ভালো লাগা ভালোবাসার গান, এই গানটি সবারই প্রিয়। তো চলুন আর কথা নেই, আবারও গানের কাছে ফিরে যাই, আবারও কথা বলবো যাদের সাথে কথা হয়নি তাদের সাথে। শোনাবো এবারে জ্ঞানেন্দ্র পাল, ফতেপুর মহেশপুর ঝিনাইদহের বন্ধুর অনুরোধে কাশেম মালার প্রেম ছবি গান। অবশ্যই গানটির অনেকেই অনুরোধ রয়েছে, নিশ্চয় যারা পছন্দ করেন তারাও শুনে নেবেন আজকে এই গানটি। শিল্পী রুনা লায়লা এবং ইন্দ্র কিশোর।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রয়েছে বৌরানী, এই ছবির গান আপনি অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে, আর গানের শিল্পী যুগলে গেছেন সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদী।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল।

0: অনন্য পথ চলা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছি লীলা দেখুন খাল খনন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আবার ফিরেছি গানের কাছে। যদিও এখন দিনের বেলা রাতের গান আপনাদেরকে শোনাবো, কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল দিন দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও হচ্ছে হঠাৎ করে বৃষ্টি। তো চলুন এই বৃষ্টি দিন রাত সবকিছু মিলিয়ে খুব ভালো লাগা ভালোবাসার একটি গান শুনে আসি নরম গরম ছবি থেকে। রুনা লায়লা যেভাবে আবেদন করে বলেছেন, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। আর আমরা বলব এই অনুষ্ঠান ছেড়ে বন্ধুরা আপনারা একদম কোথাও যাবেন না। তো যাই হোক, এই বন্ধুরা যে বন্ধুরা গানটি শুনতে চেয়েছেন তারা হচ্ছেন মোহাম্মদ ওসমান খান ফতেপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন, এছাড়া আব্দুল মজিদ আপনি শৈলগাড়ি কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন। চলেন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

এবারে রংবাজ ছবির গান গেয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সাবিনা ইয়াসমিন। গানটি শুনতে চেয়ে MD ওয়াহিদুজ্জামান আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন।

0: gila dong gila re, rim jing jing baro shai mon gila re, hoy hoy hoy rong gila dong gila re.
1: মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই শুনিয়ে দেবো। তবে এই মুহূর্তে ছোট মাছবির গান শোনাবো আপনাদেরকে শাম্মি আক্তারের কণ্ঠে, আর এই গানটি শুনতেছি মোহাম্মদ জাফর পালোয়ান। আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছেন।

তুমি কবি আর আমি তোমার, অবশ্যই কবিতা হব, গান তো নয়। তা যাই হোক, কবিতা থেকেই কিন্তু গান হয়। সজন ছবির গান রয়েছে এবার আপনাদের জন্য আমাদের এই তালিকাতে। শুনতে চেয়ে খোকন চন্দ্র, আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন, শিল্পী অলকা ইয়াগনিক।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা দুটির বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই ফিরে এসে আবারও শোনাবো আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজ আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে চায় সরকার। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটি নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। বৈঠকে স্টিফেন কার্পিন বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে ভিসার আগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে ভিসা কাজ করতে চায় বলে জানান তিনি। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা এবং এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মেধার ভিত্তিতে শিক্ষা গ্রহণ এবং জাতীয় জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নারীর অংশগ্রহণের মাধ্যমে সমাজে নারীরা তাদের নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক জাতীয় এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকাতে প্রাণিসম্পদ প্রতিপালন সহ গৃহস্থালী বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার অনুশীলন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখতে পারে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে সারা দেশে 25 কোটি গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে কিছু গাছ নষ্ট হলেও তা প্রতিস্থাপন করে মোট 30 থেকে 32 কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি আজ ঢাকার কেরানীগঞ্জে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণের সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে সরকার। সারাদেশে কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে। সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারও কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, সরবরাহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। গত মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করায় রাঙামাটির বিএফডিসির ল্যান্ডিং ঘাটে মৎস্য ব্যবসায়ী সহ জেলেদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। মৎস্য আহরণ শুরু হওয়ায় খুলে দেওয়া হয়েছে জেলার সকল বরফকল। আজ সকাল থেকে রাঙামাটির 4টি ল্যান্ডিং ঘাটে মাছ আসতে শুরু করেছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 132 জনের প্রাণহানি সহ আরও 480 জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোঝোঝিরিয়া শহরে রুশ সেনাবাহিনীর হামলায় অন্তত 5 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ আজ এ তথ্য জানিয়েছে। অঞ্চলটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদরোভ জানিয়েছেন, জাপোঝোঝিরিয়ায় শত্রুপক্ষের হামলায় হতাহতের ঘটনায় ক্রমাগত বেড়েই চলেছে। খেলার খবর, ফুটবল। আজ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বেলা ২টো বাংলা সংবাদের পর আবার ফিরে এলাম আমাদের আয়োজনে। শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন মালা। শোনাবো আবারও আপনাদের ভালো লাগার গান। শুরুতে রয়েছে বলো না ভালোবাসি, এই ছবির গান মনির খান এবং কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ গিয়াসউদ্দিন অনুরোধ করেছেন।

প্রিয়শ্রোতা, এবারে কুলি ছবির গান রয়েছে, যে গানটি শুনতে চাই আব্দুর রউফ। আপনি বগুড়া থেকে অনুরোধ করেছেন শিল্পী রুনা লায়লা। আর হ্যাঁ, এর পরপরই আপনাদের সাথে আমরা যুক্ত হব আরও একবার ফোন ইন পর্বে।

0: প্রিয় শ্রোতা, আমরা অবশ্য কোনো দিন ক্ষণ মাস এগুলো আপনাদের জন্য বেঁধে দিচ্ছি না। আপনাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের হৃদয় রয়েছে খোলা, আর সেই সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের ফোনটাও খোলা আপনাদের জন্য। 01974129 1270 এই নম্বরটি আপনাদের জন্য খোলা রয়েছে। তো প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ভুলনা আমায় ছবি থেকে যেকোনো একটি গান আমাদের বন্ধু শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পছন্দের গানটা শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: বলুন,
1: ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি।
1: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামানা থেকে আপু।
0: হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন।
1: ছায়াছবির নাম প্রেম সংঘাত।
0: প্রেম সংঘাত
1: ছবি দেখে মনির খান ও কনক সভার কণ্ঠে।
0: হ্যাঁ,
1: গানের কথা।
0: হ্যাঁ,
1: মাথায় পাগড়ি পরে বন্ধু আমি বর্ষে যাব।
0: প্রেম সংঘাত ছবির গান মাথায় পাগড়ি পরে বন্ধু আমি, এই গানটি শুনতে চেয়েছেন। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শুনতে পাচ্ছি না, একদম খুব কম মানে আসছে সাউন্ড। আপনি? হ্যাঁ বলুন উৎপল ভাই, কি গান শোনাবো? হ্যাঁ, সুবুদপুর বলুন, কি গান শোনাবো আপনাকে? আচ্ছা বলুন, কি গান শোনাবো? আচ্ছা, সবার উপরে প্রেম ছবির গান। আচ্ছা, সুখী আমার বুক ভেসেছে ভালোবাসার বন্যায়, সবার উপরে প্রেম ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, শোনাবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? শুভ দুপুর, বলুন।
2: আপুরা ভালো আছেন?
0: অনেক ভালো আছি, বলুন।
2: আমি এমডি ওহিদুজ্জামান।
0: হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলুন, কি গান শোনাবো আপনাকে? আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং গান শোনার জন্য। বলুন, কি গান
2: শোনাবেন? ছবির নাম বাদশা।
0: বাদশা
2: ছবি থেকে প্রবাল চৌধুরী ও উমা খানের কণ্ঠে গানের কথা। আর ও প্রাণের রাজা।
0: আরে ও প্রাণের রাজা, ঠিক আছে, আমরা শোনাবো অবশ্যই পছন্দের গান। এবার কে আছেন? হ্যালো, জি বলুন। বলুন দাদা, কি গান শোনাবো আপনাকে? আচ্ছা ঠিক আছে, সবাই আমার ভাই, বলুন কি গান শোনাবো?
1: এই মন তোমাকে দিলাম,
0: এই মন তোমাকে দিলাম। হ্যাঁ,
1: দাম দিয়ে প্রেম যায় না কিনা,
0: দাম দিয়ে প্রেম যায় না কেনা, তবুও প্রেম দামি। সত্যি তাই, ভালোবাসার দাম দিয়ে কিন্তু ভালোবাসা কিনতে হয়। তো এবারে কে আছেন? আমরা প্রায় প্রান্তিকে চলে এসেছি, একটি কিংবা দুটি ফোন নিয়ে ফিরব গানের কাছে। কে আছেন? হ্যালো, হ্যালো, সম্ভবত এই বন্ধু আমাদের কি শুনতে পাচ্ছেন না, আপনি আরো একবার চেষ্টা করুন। হ্যালো, না সত্যি শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, 01974129170 এই নম্বরটিতে ফোন করলেই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
3: মানিক, মানিক
0: শৈলকুপা ঝিনাইদহ থেকে। হ্যাঁ বলুন ভাইয়া।
3: বৌরানী, বৌরানী ছবি গান শোনানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ শোনার জন্য। আচ্ছা যাই হোক, আপনি আবার আজকের অনুরোধের কথা বলুন।
3: প্রতিনিধি,
0: কোন গানটি?
3: তোমার ঘরে, তোমার ঘরে বাতি আমার ঘরে আধার।
0: আচ্ছা, তোমার ঘরে বাতি আমার ঘরে, তুমি তুমি বড় ভাগ্যবতী, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। তো শেষ বন্ধু কে আছেন?
4: ভালো আছেন?
0: হ্যাঁ অনেক ভালো আছি, কে বলছেন?
4: হ্যাঁ, খুলনা প্রেস ক্লাব থেকে অনেক দাস।
0: অনিক দাস। হ্যাঁ বলুন দাদা, কি গান শোনাবো? দূরদেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা দূরদেশে যাচ্ছিও না, আমরা রয়েছি আপনাদের একদম কাছে। তো যাই হোক, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, আপনাদের মতো আমরাও আশার প্রদীপ জ্বালিয়ে বসে থাকবো। আর এই মুহূর্তে আশার প্রদীপ আমরা জ্বালাবো। এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, শিল্পী সুপ্রদীপ। শুনতেছি মোহাম্মদ আব্দুস সামাদ শেখ, আপনি বলমারি ফরিদপুর থেকে অনুরোধ করেছেন।

আমাদের গানের তালিকাতে অনেক বন্ধুর গান রয়েছে, আমি সেসব বন্ধুদের নামগুলো বলছি। বিয়ের প্রস্তাব ছবির গান শুনতে চেয়ে সেলিম আপনি মাদারীপুর থেকে অনুরোধ করেছেন, আব্দুর রহমান আপনি পাংশার রাজবাড়ি থেকে, ঢাকা অ্যাটাক ছবির গান শুনতে চেয়েছেন মোহাম্মদ ইসলামউদ্দিন আপনি শাহবাজপুর, শৈলকুপা ঝিনাইদা থেকে পোড়ামন ছবির গান শুনতে চেয়েছেন, তোমাকে চাই ছবির গান শুনতে চেয়েছেন মোহাম্মদ নিক আপনি আমাদের বন্ধু নিখিল বিশ্বাস বিল পাবলা আড়ংখাটা খুলনা থেকে। চলুন এই ছবির গানটি এই মুহূর্তে শুনে আসি এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে।

প্রিয়শ্রোতা, এই গানটির সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের বিজ্ঞাপন তরঙ্গ। ছিলাম এতক্ষণ আপনাদের সাথে লুবনা হাসনা ফারুক মিষ্টি। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 মিনিটে আবারও আপনাদের সাথে কথা হবে। শিব প্রত্যাশায় শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বাউলিয়ারাতে বাউল গানের অনুষ্ঠান শোনার জন্য। শুরুতেই শিল্পী মনিরুজ্জামান টুকু, গানের কথা লিখেছেন শাহ আব্দুল করিম।

0: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্বারোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। বৈঠকে স্টিফেন কার্পিন বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে ভিসার আগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে চায় বলে জানান তিনি। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেস ওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশ আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মেধার ভিত্তিতে শিক্ষা গ্রহণ এবং জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নারীর অংশগ্রহণের মাধ্যমে সমাজে নারীরা তাদের নিজস্ব অবস্থান সুদৃঢ় করছে। তিনি আজ রাজধানীর সিডাব মিলনায়তনে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক জাতীয় এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকাতে প্রাণী সম্পদ প্রতিপালন সহ গৃহস্থালি বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার অনুশীলন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখতে পারে। জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিং এ একথা জানান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে জুলাই জাদুঘর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করার স্বার্থে সকল পরীক্ষার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 132 জনের প্রাণহানি সহ আরও 480 জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে রুশ বাহিনীর হামলায় 5 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ আজ এই তথ্য জানিয়েছেন। অঞ্চলটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, জাপোরিজিয়ায় শত্রুপক্ষের হামলায় হতাহতদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। খেলার খবর ফুটবল। আজ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম ছবি খায়রুন সুন্দরী, কণ্ঠ দিয়েছেন পলাশ ও মমতাজ।

প্রিয় শ্রোতা, আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শুনবেন নারীর মন ছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু।

0: শুনছিলেন এই মন তোমাকে দিলাম ছবির গান সাবিনা ইয়াসমিন এবং আগুনের কণ্ঠে। এর সাথে শেষ হল বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান। বিকেল 3:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, কাছে দূরে দেশে বিদেশে বসে যারা এই অনুষ্ঠান শুনছেন, বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এসো আরবি শিখি একটি সাপ্তাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন শিক্ষার্থী। আমি প্রথমে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ,
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মোহাম্মদ সাজিদুর রহমান,
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: আমরা এ পর্বে পারস্পরিক সাক্ষাতের কৌশলাদি ও তৎসংশ্লিষ্ট কথোপকথন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দুজন মুসলমানের সাক্ষাতে আমরা সালাম বিনিময় শেষে সাধারণত জিজ্ঞাসা করে থাকি কি। এখানে লক্ষণীয় হচ্ছে যে যদি লোকটা অপরিচিত হয় তো সালাম বিনিময়ের পরে আমরা বলি মান আন্তা ওমাসমুকা, মান আন্তা ওমাসমুকা। মান আন্তা অর্থ হচ্ছে তুমি কে, ওমাসমুকা তোমার নাম কি। তো এ সময় কি জবাব হবে মুসাদ্দিক যদি বলতে?
2: আনা তিলমিজুন ওয়া ইসমি মুসাদ্দিক বিল্লাহ।
1: মাশাআল্লাহ। সাজিদ?
3: আনা তিলমিজুন ওয়া ইসমি সাজিদুর রহমান।
1: অর্থ তো স্পষ্ট হয়ে গেল যে আমি একজন ছাত্র, আমার নাম মুসাদ্দিক বিল্লাহ অথবা সাজিদুর রহমান। কিন্তু লোকটা যদি পরিচিত হয় তাহলে কিন্তু আমরা সাধারণত তুমি কে, তোমার নাম কিটা জিজ্ঞাসা করি না। সেখানে আমরা কি জিজ্ঞাসা করি? সালামের পরপরই আমরা জিজ্ঞাসা করি কাইফা হালুকা। তো তোমাদেরকে যদি বলি, প্রথম সাজিদ বলো, কাইফা হালুকা বললে জবাব কি হবে?
3: আলহামদুলিল্লাহ আনা বিতাইয়িবিন।
1: মুসাদ্দিক?
2: আলহামদুলিল্লাহ আনা বিতাইয়িবিন।
1: মাশাআল্লাহ, চমৎকার জবাব। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কাইফা হালুকা, কাফের উপরে আমরা জবর দিয়ে বললাম, কিন্তু সেই সম্বোধিত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি? কাইফা হালুকা বলবো নাকি অন্য কোনো অন্য কোনোভাবে বলবো? মুসাদ্দিক?
2: তখন কাফের জবরকে জায়গায় জের দিয়ে কাইফা হালুকি বললে এটা মহিলার ক্ষেত্রে বোঝাবে।
1: জি, সঠিক বলেছ। কাইফা হালুকি, তুমি কেমন আছো, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ হয়ে যায় তখন, তো সেভাবে বলা। তো আমরা সাধারণত যেভাবে বলি কাইফা হালুকা, তুমি কেমন আছো, এটা তো তোমার ব্যাপারে হলো। যদি তোমরা দুজন হও তখন জিজ্ঞাসাটা হয় কিভাবে? কাইফা হালুকুমা, তোমরা কেমন আছো, জবাব একই রকম হবে। কিন্তু নাহনু বাড়বে এখানে, নাহনু অর্থাৎ আমরা, আলহামদুলিল্লাহ নাহনু বিতাইয়িবিন, আলহামদুলিল্লাহ নাহনু বিখয়রিন, আমরা ভালো আছি। যদি দুইয়ের বেশি লোক হয় তখন আমরা এই শব্দটাকে কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে এইভাবে, কাইফা আহওয়ালুকুম, কাইফা আহওয়ালুকুম, তোমরা কেমন আছো। তখন তার জবাবও আগের মতোই হবে, আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ নাহনু বিতাইয়িবিন, আমরা ভালো আছি, অথবা আলহামদুলিল্লাহ নাহনু বিখয়রিন, আমরা ভালো আছি। চমৎকার। সম্বোধিত ব্যক্তিকে যদি অনুপস্থিত কোনো ব্যক্তির কেমন আছে সেটা জিজ্ঞাসা করা হয় তাহলে আরবিতে কিভাবে সে জিজ্ঞাসাটা আসে? উদাহরণত জায়েদ সম্পর্কে তোমার কাছে কেউ জিজ্ঞাসা করল, কাইফা হালু জাইদিন, জাহেদ কেমন আছে? সেক্ষেত্রে জবাবটা, যেহেতু তুমি সম্বোধিত, তুমি সামনে আসো, তুমি তার পক্ষ থেকে জবাবটা দিচ্ছ, তো কিভাবে জবাব দিবা? মুসাদ্দিক:
2: আলহামদুলিল্লাহ, হুয়া বিতাইয়িবিন।
1: মাশাআল্লাহ। যদি জাহেদ সম্পর্কে না, কোন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, জাহেদের মা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কেমন আছে, সে জিজ্ঞাসা হচ্ছে এভাবে যে কাইফা হালুহা, হা যে সর্বনাম, এটা স্ত্রীবাচক, কাইফা হালুহা, জাহেদের মা কেমন আছে, তখন জবাবটা কিভাবে আসবে? সাজিদ:
3: আলহামদুলিল্লাহ, হিয়া বিতাইয়িবিন।
1: মাশাআল্লাহ, চমৎকার বললে, আলহামদুলিল্লাহ হিয়া বিতাইয়িবিন, অথবা আলহামদুলিল্লাহ হিয়া বিখাইরিন, সে ভালো আছে। আমরা এই যে কাইফা হালুকা বলি, তুমি কেমন আছো, এখানে অনেক সময় আর একটু শব্দ বাড়িয়েও কিন্তু জিজ্ঞাসা করা হয় আরবিতে। যেমন ইয়া আখি আমি বৃদ্ধি করলাম, কাইফা হালুকা ইয়া আখি, হে ভাই আপনি কেমন আছেন, এভাবে কিন্তু আসতে পারে। অথবা আমি যাকে সম্বোধন করছি সে যদি বন্ধু হয় তাহলে আমরা এভাবে বলতে পারি, কাইফা হালুকা ইয়া সাদিক, হে বন্ধু তুমি কেমন আছো। আব্বুকে যদি আমি তার কুশল জানতে চাই তাহলে আমি ইয়া আবি শব্দ বৃদ্ধি করেও কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারি, যেমন কাইফা হালুকা ইয়া আবি। যদি মার সঙ্গে কুশল বিনিময় করতে চাই তো সালাম শেষে মাকে আমরা এভাবে বলতে পারি, কাইফা হালুকা
2: ইয়া হালুকি,
1: কাইফা হা, ঠিক, কাইফা হালুকি ইয়া উম্মি। সাজিদ: কাইফা হালুকি ইয়া উম্মি, হালুকি কেন, যেহেতু আমি সম্বোধন করছি
2: মহিলাকে,
1: মহিলাকে, তো সেক্ষেত্রে সর্বনামের ভিতরে কিন্তু কা হবে না কি হবে, ঠিক আছে, কারণ স্ত্রীবাচক শব্দ এবং পুরুষবাচক শব্দের ভিতরে আরবিতে গ্রামার ভিত্তিক পার্থক্য আছে। তো সেই হিসেবে এভাবে বলা, কাইফা হালুকি ইয়া উম্মি। যদি খালার কুশল জানতে চাই তাহলে কিভাবে বলবো,
2: কাইফা হালুকি ইয়া খালাতি,
1: খালাতি, মাশাআল্লাহ। মামার কুশল যদি জানতে চাই তাহলে কিভাবে বলবো, কাইফা, মামা যেহেতু আরবিতে খাল বলে মামাকে, তো কাইফা হালুকা ইয়া খালি, হে মামা আপনি কেমন আছেন, তাই না, খুবই চমৎকার। ঠিক একইভাবে যদি চাচার কুশল জানতে চাই তাহলে আমরা সেখানে কিভাবে সেটা জানবো, সেটা হচ্ছে কাইফা হালুকা
2: ইয়া আমি,
1: মাশাআল্লাহ, হে চাচা, চাচা জান আপনি কেমন আছেন। এভাবে করে আমরা সর্বপ্রথম অপরিচিত ব্যক্তির সঙ্গে আমরা যখন সাক্ষাৎ করব তখন আমরা সালামের পরপরেই তার পরিচয় জানবো, মান আন্তা ওমাসমুকা, তুমি কে এবং তোমার
2: নাম কি,
1: নাম কি। কিন্তু পরিচিত ব্যক্তি যদি হয় তাহলে কিন্তু আমরা তার নামও জিজ্ঞাসা করব না, সে কে সেটাও জিজ্ঞাসা করব না, কারণ সেটা তো আমাদের জানাই তো, সুতরাং সেটা জিজ্ঞাসা করাটা হচ্ছে অনর্থক, এদিকে আমরা যাব না। তো এইভাবে করে আমরা জিজ্ঞাসা করব, মাশাআল্লাহ। এখন কাইফা হালুকা জিজ্ঞাসার পর যখন জবাব আসলো যে আলহামদুলিল্লাহ আনা বিত্তয়িব, কিন্তু যদি তুমি অসুস্থ হও তাহলে সেক্ষেত্রে তোমার কাইফা হালুকার জবাব কিভাবে হবে? মুসাদ্দিক:
2: আলহামদুলিল্লাহ আনা মারিজুন।
1: মাশাআল্লাহ। সাজিদ:
3: আলহামদুলিল্লাহ আনা মারিজুন,
1: মারিজুন, আমি অসুস্থ। কিন্তু অসুস্থতার মাত্রা যদি বেশি হয় তখন আমার জবাবটা কিভাবে হবে? মুসাদ্দিক:
2: আলহামদুলিল্লাহ আনা মারিজুন জিদ্দান,
3: আলহামদুলিল্লাহ আনা মারিজুন জিদ্দান।
1: তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমার মা কেমন আছে কিন্তু সে অসুস্থ, তো জিজ্ঞাসা এভাবে হলো যে কাইফা হালু উম্মিকা, তখন তুমি কি জবাব দিবে অসুস্থ মায়ের পক্ষ থেকে?
2: আলহামদুলিল্লাহ হিয়া মারিজুন,
1: মারিজতন,
2: মারিজতন,
1: কারণ মারিজুন এটা পুরুষবাচক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, কোনো পুরুষ যদি অসুস্থ হয় তাহলে মারিজুন, আর যদি কোনো নারী অসুস্থ হয় তাহলে মারিজতন, তাহলে জবাবটা কিভাবে আসবে সাজিদ?
3: আলহামদুলিল্লাহ হিয়া মারিয়াজাতুন।
1: মাশাআল্লাহ। এখন মায়ের যদি অসুস্থতার মাত্রা বেশি থাকে তাহলে?
3: আলহামদুলিল্লাহ হিয়া মারিয়াজাতুন জিদ্দান।
1: মাশাআল্লাহ। জি, এইভাবে করে অর্থাৎ জিজ্ঞাসার ধরন অনুযায়ী উত্তরের ধরন হবে, এভাবে করে আমাদের জবাব দিতে হবে। তাহলে অসুস্থ ব্যক্তি সে অনুপস্থিত, তোমার কাছে জানতে চাও হচ্ছে, তাহলে আমরা সাধারণত এখানে সর্বনাম ব্যবহার করি। পুরুষ যদি হয় তাহলে হুয়া।
3: জি জি।
1: আমি জায়েদ সম্পর্কে জানতে চাচ্ছি, সে কেমন আছে? কাইফা হালু জাইদিন, জায়েদ কেমন আছে? তখন তার জবাব দিতে হবে আলহামদুলিল্লাহ হুয়া বি খায়রিন, সে ভালো আছে।
3: জি।
1: আর যদি স্ত্রী বা কোনো মহিলাকে, মহিলার ব্যাপারে যদি জিজ্ঞাসাটা আসে যে সে কেমন আছে, সে যদি অসুস্থ হয় তাহলে কি বলবো?
3: আলহামদুলিল্লাহ হিয়া মারিযাতুন।
1: যদি অসুস্থতার মাত্রা বেশি হয় মুসাদ্দিক?
2: আলহামদুলিল্লাহ হিয়া মারিযাতুন জিদ্দান।
1: মাশাআল্লাহ। এটা ছিল আমাদের প্রথম সাক্ষাতে যে কথাটা আমরা বলি। এরপরে আমরা জিজ্ঞাসা করি যে কিভাবে তুমি আসলে। সাধারণত যখন দুইজনের সাক্ষাৎ হয় তখন আসা সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে কিভাবে তুমি আসছো। তো সেই জিজ্ঞাসাটা এভাবে হয়, প্রথমে জিজ্ঞাসা হয় কোন জায়গা থেকে আসছো, তারপরে জিজ্ঞাসা হয় কিভাবে আসছো। তো সেটা আরবিতে কিভাবে বলে? কোত্থেকে আসলে সেটা জিজ্ঞাসা হয় মিন আইনা জিতা। সম্বোধন যাকে করা হচ্ছে সে একজন মানুষ এবং সে সামনে আছে, তাহলে আমরা কিভাবে জিজ্ঞাসা করব? মিন আইনা জিতা, কোত্থেকে বা কোন জায়গা থেকে তুমি এসেছো। তো যদি সে বাড়ি থেকে আসে তাহলে মুসাদ্দিক জবাবটা কিভাবে হবে?
2: জিতু মিনাল বাইতি।
1: যদি বাজার থেকে আসে তাহলে তুমি কিভাবে বলবে?
3: জিতু ফিসুকি
1: মিনাসুকি।
3: জিতু মিনাসুকি।
1: মিনাসুক মিন মানে থেকে, সুক অর্থ বাজার, জিতু আমি এসেছি, মিনাসুকি বাজার থেকে।
3: বাজার থেকে।
1: যদি দোকান থেকে আসি তাহলে মুসাদ্দিক তখন সে কিভাবে কথা বলবে?
2: জিতু মিনাদ দোকান।
1: মিনাদ দোকানি। মাশাআল্লাহ। যদি তোমাদের দুইজনকে জিজ্ঞাসা করা হয় ঠিক এইভাবে মিন আইনা জিতুমা, তোমরা দুজন কোত্থেকে এসেছো, দেখা গেল যে তোমরা দুজন এক জায়গা থেকে আসছো, সেটা হচ্ছে মসজিদ থেকে, তখন তার জবাবটা কিভাবে বলবে?
2: জি না মিনাল মসজিদি।
1: মাশাআল্লাহ। জি না আমরা এসেছি, মিনাল
3: মসজিদি।
1: যদি বাজার থেকে তোমরা দুজন আসো আর সেভাবে জিজ্ঞাসা করা হয় যে মিন আইনা জিতুমা, কোন জায়গা থেকে তোমরা দুজন এসেছো, তখন সাজিদ কিভাবে জবাব দিবা?
3: জিনা মিনাসুকি।
1: মাশাআল্লাহ, চমৎকার। তাহলে মসজিদ থেকে আসলে জিনা মিনাল মসজিদি, বাজার থেকে আসলে জিনা মিনাসুকি, রাস্তা থেকে যদি আসো, রাস্তা আরবিতে শারিউন মানে রাস্তা, শারিউন রাস্তা,

0: তোমরা দুজন কোন জায়গা থেকে এসেছো কি বলবে?
1: জি
0: সারি হচ্ছে রাস্তা।
1: জি জি না মিনা সারিয়া তরিকুন মানে রাস্তাটাও সহজ তরিকুন
0: আরবি ব্যবহারে সারিয়ন। ঠিক ঠিক আছে, তো সেই হিসেবে কিভাবে বলা জি না মিনা সারিয়া আমরা রাস্তা থেকে এসেছি। মাশাল্লাহ, জিজ্ঞাসা ছিল তোমাদের দুজনকে নিয়ে, কিন্তু যদি তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যাদের সঙ্গে প্রথমে সাক্ষাৎ হলো, প্রথমে তাদের সাথে কুশল বিনিময় হয়ে গেল, এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোন জায়গা থেকে আসছো, তো সেটা আরবিতে বলা হয় মিন আইনা জিইতুম। আগে ছিল একজন হলে মিন আইনা জিইতা, তুমি কোন জায়গা থেকে আসছো, দুজন হলে বলা হয় মিন আইনা জিইতুমা, কোন জায়গা থেকে তোমরা দুজন আসছো। আর যদি তিন বা তিনের অধিক ব্যক্তি হয় তাহলে আরবিতে সেখানে জিজ্ঞাসার ধরনটা এভাবে হয় মিন আইনা জিইতুম,
1: জি
0: তোমরা কোন জায়গা থেকে আসছো, তো তখন জবাবটা কিভাবে দিতে হবে? জি না ঠিক থাকবে,
1: জি না,
0: কারণ দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে জি না ওখানে কি থাকবে? সঠিক থাকবে। তো সেই হিসেবে জি না মিনা সুক, যদি বাজার থেকে যদি আসা হয় তাহলে এভাবে বলতে হবে জি না মিনা সুকি, আমরা বাজার থেকে এসেছি। যদি বাড়ি থেকে আসা হয় জি না মিনাল বাইতি, যদি মসজিদ থেকে আসা হয়
1: জি না মিনাল মসজিদি,
0: মাশাল্লাহ এভাবে করে বলা। এরপরে জিজ্ঞাসা আসে যে তুমি তো আসলে তোমার সাথে আর কেউ ছিল কিনা, একা যদি আসা হয় তাহলে জি ইতু, যদি কারো সাথে করে নিয়ে আসি তাহলে সেই ব্যক্তিকে যুক্ত করে সেখানে কথা বলা। যেমন তুমি জায়েদকে সাথে করে নিয়ে এসেছো বাজার থেকে, তো তখন তোমাকে বলতে হবে কিভাবে? জি ইতু মা জাইদিন, জি ইতু মা জাইদিন মিনাসুকি, আমি এসেছি জায়েদের সাথে বাজার থেকে, এভাবে বলা। যদি মামার সাথে বাজার থেকে আসো বা মসজিদ থেকে আসো তাহলে মুসাদ্দিক কিভাবে বলবে?
1: জিতু মা খালিন মিনাস সুকি বা মিনাল মাসজিদি।
0: বোনের সাথে যদি আসো তাহলে সাজিদ কিভাবে বলবে? উখতুন মানে বোন,
1: জিতু মা উখতিন মিনাল মিনাস সুকি,
0: মাশাল্লাহ। যদি বাজার থেকে বোনকে সাথে করে নিয়ে আসি তাহলে ওইভাবেই বলা জিতু মা উখতি মিনাস সৌকি। বন্ধুকে সাথে করে নিয়ে যদি আসো তাহলে সেক্ষেত্রে সেই জবাবটা কিভাবে বলবা? প্রথম জিজ্ঞাসাটা এভাবে হবে মা মান জিতা, মা মান জিতা, কার সাথে তুমি এসেছো? এখন দেখা গেল যে বন্ধুকে সাথে নিয়ে এসেছো, তখন কিভাবে বলবে মুসাদ্দিক? জিতু মা সদিকিন, বন্ধুর সাথে এসেছি। আর যদি বলা হয় আমার বন্ধুর সাথে,
1: জিতু মা সদিকি,
0: তখন ওই ইয়াই মুতাকাল্লিম,
1: জি সেটা যুক্ত হবে,
0: যুক্ত হবে। সাজিদ বলো যে আমি এসেছি আমার চাচার সাথে, আম্মুন মানে চাচা,
1: জিতু মা আম্মি,
0: মাশাল্লাহ আমি আমার চাচার সাথে এসেছি। আরবিতে দাদা এবং নানাকে বলা হয় জাদ্দুন, দাদা এবং নানা আরবিতে বলা হয় জাদ্দুন। তো যদি তুমি এসে থাকো দাদার সাথে বা নানার সাথে মুসাদ্দিক, তখন কিভাবে বলবে?
1: জিতু মা জাদ্দি,
0: দাদি এবং নানি আরবিতে বলা হয় জাদ্দাতুন, জাদ্দাতুন মানে কি?
1: দাদি নানি,
0: নানি। এখন মুসাদ্দিক বলো যে আমি আমার দাদির সাথে এসেছি,
1: জিতু মা জাদ্দাতি,
0: নানির সাথে এসেছি। সাজিদ বলো
1: জিতু মা জাদ্দাতি,
0: কারণ জাদ্দাতি
1: দাদি নানি
0: উভয়ের, আমার দাদি আমার নানি দুটেই কি। এখন দেখা গেল যে দুইজন ব্যক্তির সাথে তুমি এসেছ, তোমাকে তখন জিজ্ঞাসা করা হবে মা মান জিতু মা, দুইজন ব্যক্তিকে বলা হচ্ছে যে তোমরা কার সাথে এসেছ, সেক্ষেত্রে জিজ্ঞাসা কিভাবে হবে? মা মান জিতু মা, তোমরা দুইজন কার সাথে এসেছ? উদাহরণস্বরূপ তোমরা দুজনই মনে করো যে তোমরা দুজন আমার মুখোমুখি হলে, তখন আমি আরবিতে জিজ্ঞাসা করব মা মান জিতু মা, তোমরা দুজন কার সাথে এসেছ? তো যদি মামার সাথে

0: আসো দুজনই, তাহলে কিভাবে বলবে মোসাদিক?
1: জি না, মা খালিন,
0: মামার সাথে?
1: জি
0: মা খালিন। আর যদি বলি বলা হয় আমার মামার সাথে?
1: জি জি না, মা খালি,
0: মাশাল্লাহ। যদি বলা হয় যে আমরা দুজন এসেছি দাদার সাথে, সাজিদ?
2: জি না, মা জাদ্দি,
0: জাদ্দি। আমরা এসেছি আমার, আমাদের কি দাদার সাথে। দেখা গেল তোমরা দুজন না হয়ে তিনজন বা তিনজনের বেশি, তো তখন তোমরা সকলে কার সাথে এসেছো সেটা আরবিতে জিজ্ঞাসা করলে এভাবে জিজ্ঞাসা আসবে, মা মান জিতুম। একজন ব্যক্তি হলে মা মান জিতা, তুমি কার সাথে এসেছো। দুজন ব্যক্তিকে যদি বলা হয় তাহলে মা মান জিতুমা, তোমরা দুজন কার সাথে এসেছো। আর যদি সম্বোধিত ব্যক্তি দুজন না হয়ে তিন বা ততোধিক হয় তখন তার জিজ্ঞাসাটা হবে মা মান
1: জিতুম,
0: জিতুম, তোমরা কার সাথে এসেছ। তো সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে, যদি উদাহরণস্বরূপ জায়দের সাথে যদি তোমরা সকলে জায়দের সাথে আসো তাহলে বলতে হবে কি, জিনা মাশাল্লাহ। যদি চাচার সাথে আসো, আমিন। আর যদি বলা হয় আমাদের চাচার সাথে এসেছি, আমার চাচার সাথে। আর আমাদের চাচার সাথে যদি
1: হয়,
0: সাজিদ বলো আমরা এসেছি আমাদের দাদার সাথে।
2: জি না মা জাদ্দুনা,
0: জাদ্দিনা,
2: জাদ্দিনা, জি না মা জাদ্দিনা।
0: এটা আর কি। একটা জিনিস এখানে সবসময় খেয়াল রাখা, আমরা আরবিতে যখন কথা বলবো তখন গ্রামার ভিত্তিক কথা বলবো, গ্রামারের বাইরে গিয়ে কথা বললে কিন্তু অর্থ ওলটপালট হয়ে যাবে। একটা ঘটনা যদি বলি, ছোট্ট একটি ঘটনা যেটা প্রাসঙ্গিক, যে আরবি গ্রামার কেন তৈরি হলো, এর প্রয়োজনীয়তা কেন সামনে এলো, অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে কিন্তু গ্রামারের সৃষ্টির সূচনা হয়। তার ভিতরে একটা ঘটনা বলি, এক ব্যক্তি জিজ্ঞাসা করতে চাচ্ছে যে তোমার জামাই কে, একজনকে জিজ্ঞাসা করতেছে, এক ব্যক্তি একজনকে জিজ্ঞাসা করতেছে তোমার জামাই কে। তো এটা আরবিতে বলে মান খতানুকা, খতানুর মানে কি,
1: জামাই,
0: জামাই। তো জিজ্ঞাসা করতেছে মান খতানুকা, তোমার
1: জামাই কে,
0: জামাই কে। আমাদের একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এরাব বা স্বর চিহ্ন, এতে যেন আমরা কখনো ভুল না করি। উদাহরণস্বরূপ আমরা এসেছি জাহিদের সাথে, সেখানে আমাদের বলতে হবে জি না মা জাহিদিন, জাহিদুন বলা যাবে না, জাহিদানো বলা যাবে না।
1: জি
0: বলতে হবে কেমন,
1: জি না মা জাহিদিন।
0: জি, এই যে জাহিদিন, এখানে জ্বর এসেছে, এই জ্বর রফা নসব এগুলো হচ্ছে স্বর চিহ্ন, এগুলো খুবই খেয়াল করে বলা, এটা আরবি গ্রামারের অংশ। আরবি গ্রামার সৃষ্টির সূচনায় কিছু ঘটনা ঘটেছিল, যে ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আরবি গ্রামার তৈরি হয়। তার একটা ঘটনা ছিল এমন, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করতে চাচ্ছে যে তোমার জামাইকে। তো আরবিতে এই জিজ্ঞাসা হবে এভাবে মান খতা নুকা, খতা নুকা, নুনের উপরে কিন্তু কি রফা পেশ।
1: জি,
0: মান খতা নুকা, তোমার জামাইকে। খতানুর শব্দ আরবিতে জামাইকে বলে।
1: জি,
0: তো মান খতা নুকা, তোমার জামাইকে। কিন্তু লোকটা ভুলে খতা নুকার নুনের উপরে পেশ না বলে সে জবর বলে ফেলল, বলল মান খতা নাকা। এখন অর্থ সম্পূর্ণ পাল্টে গেছে, তোমার জামাইকে, এই অর্থ পাল্টে এখন হয়ে গেছে তোমাকে খতনা করেছে কে।
1: জি,
0: খতানুন অর্থ হচ্ছে জামাই, এটা হচ্ছে বিশেষ্য। এটা কি বিশেষ্য? তো মান খতানুকা, তোমার জামাইকে,
1: জামাইকে।
0: কিন্তু নু খতানুন, এই নু না বলে সে বলেছে না, তখন ক্রিয়া হয়ে গেছে, যেটাকে আরবিতে ফেল বলে, মান খতানাকা, তোমাকে খতনা করেছে কে। এই ছোট্ট ভুল, এই স্বর চিহ্নের ভুল, এই ভুলটা যখন সামনে এলো তখন সম্পূর্ণ অর্থ পাল্টে গেল। এই অর্থ পাল্টে যাওয়ার কারণে তখন আরবদের ভিতরে এই অনুভূতি জাগলো যে গ্রামার আসা উচিত, কারণ গ্রামার না হলে এভাবে ভুল হতে থাকবে আর মানুষ বিভ্রান্তির ভিতরে পড়বে। তো এই জন্য স্বর চিহ্নের ভুল বা এরাবের ভুল সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা গ্রামারের অংশ। তো জি ইনা মা জাহিদিন বলা যাবে না, বলতে বলতে হবে জি ইনা মা জাহিদিন বলতে হবে, জি ইনা মা জাহিদুন বলা যাবে না, জি ইনা মা জাহিদানো বলা যাবে না, দিন বলতে হবে। এই স্বর চিহ্নের পরিবর্তনে অর্থের যে আকাশ পাতাল পরিবর্তন হয় তার একটা উদাহরণ কোরআন দিয়ে দেয়। যেমন নাকি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতালা দাউদু জালুতা, ওয়াকাতালা দাউদু জালুতা, এর অর্থ হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জালুতকে কতল করেছিল। আমরা দাউদু পড়েছি, এখানে কিন্তু স্বরচিহ্ন পেশ আমরা এটা পড়েছি ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদের দালের উপরে পেশ পড়লাম, জালুতের তার উপরে জবর পড়লাম। এর অর্থ হল দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছে। কিন্তু যদি সম্পূর্ণ বিপরীতটা পড়ি, দাউদুর যে রফাটা এটা আমরা জবর দিলাম, অর্থাৎ পেশটাকে জবর দিয়ে পড়লাম, ওয়াকাতালা দাউদা জালুতু। এখন সম্পূর্ণ অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে, এখন অর্থ হয়ে যাচ্ছে কি
1: জালুত দাউদ আলাইহিসসালামকে হত্যা করেছে।
0: এটা সম্পূর্ণ ভুল, কারণ নবী দাউদ আলাইহিসসালাম পাপিষ্ঠ কাফির, দাউদ জালুতকে কি করে, নবী দাউদ আলাইহিসসালাম পাপিষ্ঠ জালুতকে কি করে, কতল করে। কিন্তু আমি যদি একটু স্বরচিহ্ন পরিবর্তন করে ফেলি তাহলে সম্পূর্ণ অর্থ পাল্টে যাবে। তো এই অর্থের বিভ্রাট থেকে বাঁচতে গেলে আমাদেরকে এরাব বা স্বরচিহ্নের দিকে গভীরভাবে কি লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখানে যে কুশল বিনিময় যে বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি, এটা এটা প্রাথমিক। এখানে শব্দ কিন্তু বাড়তে পারে, শব্দ বাড়তে পারে, শব্দ যথেষ্ট বাড়তে পারে, সেগুলো যদি আমরা লক্ষ্য রাখি তো সেভাবেও বলতে পারি, আবার সংক্ষেপে যদি বলতে চাই সেটাও কি আমরা বলতে পারি। কুশল বিনিময়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের হাসপাতালে যাওয়া লাগে, কুশল বিনিময় না, অসুস্থতার মাত্রা বেড়ে গেলে, অসুস্থতার মাত্রা বেড়ে গেলে আমাদের অনেক সময় হাসপাতালে যাওয়া লাগে। তো আমি অসুস্থ ছিলাম, কুন্তু মারিজান, এরপর হাসপাতালে গিয়েছিলাম, ওয়াজহাবতু ইলাল মুস্তাশফা, মুস্তাশফা মানে আরবিতে বলে হাসপাতাল।
1: জি জি,
0: তো আমি অসুস্থ ছিলাম,
1: কুন্তু মারিজান,
0: এবং হাসপাতালে ছিলাম,
1: ওয়াকুন্তু মুস্তাশফান,
0: ওয়াকুন্তু ফিল মুস্তাশফা,
1: জি,
0: এবং আমি ছিলাম কি হাসপাতালে,
1: জি,
0: এভাবে বলা, হাসপাতালে ছিলাম, তাই তো, ওয়াকুন্তু ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে ছিলাম 3 দিন, সালাসাতা আইয়ামিন, ওয়াকুন্তু ফিল মুস্তাশফা সালাসাতা আইয়ামিন, আমি 3 দিন যাবত হাসপাতালে ছিলাম। হাসপাতালে মানুষ সাধারণত যায় কখন, যখন বেশি অসুস্থ হয়। তো আমি খুবই অসুস্থ ছিলাম এবং হাসপাতালে গিয়েছিলাম, সেই কথাটি যদি আমাদের আরবিতে বলতে হয় তাহলে কি, কুন্তু মারিজন জিদ্দান, ওয়া যাহাবতু ইলাল মুস্তাশফা, ওয়া আকামতু ফিহি সালাসাতা আইয়াম, আমি সেখানে অবস্থান করি কয়দিন,
1: 3 দিন,
0: 3 দিন পর্যন্ত অবস্থান করি। এ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে কুশল বিনিময় সম্পর্কে। তো এখানে শব্দ বাড়তেও পারে, আর যদি সংক্ষেপে বলতে চাই তাহলে কি কমতেও পারে। প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো, আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে, সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সুন্দর ও সুস্থ রাখুন, এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লেখার ঠিকানা এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
3: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, যা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

0: আসসালামু আলাইকুম। বিকেল 4টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। বৈঠকে স্টিফেন কার্পিন বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে ভিসার আগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে চায় বলে জানান তিনি। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে জুলাই জাদুঘর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করার স্বার্থে সকল পরীক্ষার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে কিছু গাছ নষ্ট হলেও তা প্রতিস্থাপন করে মোট 30 থেকে 32 কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি আজ ঢাকার কেরানীগঞ্জে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে সরকার। সারা দেশের কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 132 জনের প্রাণহানি সহ আরও 480 জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর, ফুটবল। আজ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল ফেডারেশনের এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. তোমরা কেমন আছো?
0: হাই, দলবল নিয়ে চলে এসেছি।
1: মনা ভাই হাসিবু।
2: আজকে বৃষ্টি হয়নি আর আমরা বৃষ্টিতে ভিজিও নি।
0: না, আমি তো কই নি যে
3: আর আপনি কই?
0: বুকে ভিজে নিয়ে এসেছি তা তো কই নি।
1: আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তাই রেবু, তোমার খবর কি?
2: এই আছি ভালোই। আজকে বাজারেতে তোমার দাদা কতগুলো বাতাবি লেবু নিয়ে আইছে,
0: জ্বর
2: জানির জন্য আবার শুনলাম যে বাতাবি লেবু।
0: হ্যাঁ, সেটা ঠিক আছে। আরে সব লেবুই হচ্ছে উপকার, এ হচ্ছে নাকি ওই ভিটামিন সি অ্যাড করি
1: ফ্যাক্টরি না, বিপুল পরিমাণ ভিটামিন সি রয়েছে,
0: ভিটামিন সি আছে এর ভিতরে।
1: তা এই সম্পর্কে আমরা লেবু বাগান স্থাপনের আধুনিক প্রকৌশল আলোচনা করবেন সুবীর কুমার বিশ্বাস, অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তা ভাই আপনি কেমন আছেন? অনুষ্ঠানের প্রথমে ফোন নম্বরটা
0: জানিয়ে, তোমরা কমন, আমি কব আগে
1: 0119-7412-1219-7070। আমি আবার বলছি,
2: এইবার কিটা কবে আমি কব?
0: তুমি কব।
2: আচ্ছা,
1: 0109-7410-1219-7070 তাহলে আমরা শুনি কি বলো। লেবুর তোমরা সবাই বললে যে লেবুর কত গুণাগুণ, ফ্যাক্টরি একজন বললো ফ্যাক্টরি, তারপরে আমাদের
0: এটাও
1: তো লেবু একটা, মালটা কমলা এই জাতীয়, কমলা লেবু,
0: জি
1: কমলার সাথে আবার লেবু যোগ আছে, তাই না? শুধু কমলা।
3: তা
1: ভাই শুনি।
4: ধন্যবাদ সবাইকে। আসলে বর্তমানে যে আমরা যে মৌসুম, সেই এই মৌসুমে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বাতাবি লেবু দেখা যাবে এবং মালটা আসবে,
0: জি,
4: এবং এছাড়াও অন্যান্য লেবু কিন্তু সবসময়ই কিন্তু এখন পাওয়া যায়। তার মধ্যে বাতাবি লেবু এই সময় এবং মালটা, অর্থাৎ এখন থেকে শুরু করে পুরো অক্টোবর মাস পর্যন্ত মালটা পাওয়া যায়।
0: হ্যাঁ,
4: এটা আসলে একটা সাইট্রাস ফ্যামিলির একটা ফল, এটা খুবই একটা উৎকৃষ্ট মানের উপকারী একটা ফল, কারণ মানে ভিটামিন সি সব থেকে এনরিচ পেয়ারার পরেই হচ্ছে লেবুতে। এবং শুধু ভিটামিন সি না, এর মধ্যে অনেক অন্যান্য ভিটামিনস এবং মিনারেলসগুলোও এর মধ্যে বিদ্যমান।
0: দাদা কি করলেন দাদা, কথাটা একটু বুঝে নেই, পেয়ারার পরে লেবু, তবে লেবুর সাথে পেয়ারায় তাহলে আরো বেশি ভিটামিন সি,
4: পেয়ারাতে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন
0: সি, নম্বর ওয়ান এর আগের নম্বর।
4: তো ভিটামিন সি আসলে কেন দরকার আমাদের? ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,
0: জি,
4: মানে কোনো জায়গায় কেটে গেলে রক্ত জমা বাঁধতে সহায়তা করে, এবং সবথেকে বড় বিষয় হলো ভিটামিন সি যারা নিয়মিত খায় তাদের ভিতরে বয়সের কোনো ছাপ দেখা যায় না। এছাড়াও আমাদের লেবুতে কিছু কিছু, যেমন আমি প্রথমে বলছি ভিটামিন আছে, মিনারেলস আছে, এর মধ্যে ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে, ভিটামিন এ আছে এবং অন্যান্য ভিটামিন বি, ভিটামিন বি কমপ্লেক্স, B1, B2, B3, B6, B9, B12 এর কম্বিনেশনে ভিটামিন বি এগুলো থাকে। তারপরে পটাশিয়াম থাকে, ম্যাগনেশিয়াম থাকে এবং সাইট্রিক অ্যাসিড থাকে। আর এটার জন্য আসলে প্রথমে আমি বলছি, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সাথে সাথে হজম শক্তি বাড়াই। আমরা ওই যে খাবারের সময় মাছ মাংস খাওয়ার সময় লেবু চিপে
0: খাই,
4: এবং যে কোনো টক ফসল টক ফলই আপনার খাবারের পরে যদি একটু টক খান তাহলে হজমে সহায়তা করে,
0: জি।
4: হ্যাঁ, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আমি বলছি এটা বয়স, আপনাকে বয়স হবে না, বুড়ো হবেন না, অ্যান্টি এজিং। তারপরে যেহেতু এটা রসের মাধ্যমে আপনার শরীরে ঢোকে, পানির চাহিদাও কিছুটা পূরণ করে,
0: পূরণ করে।
4: সেই হিসেবে আমরা কিন্তু প্রতিদিনই, কারণ ভিটামিন সি শরীরে কিন্তু খুব কম পরিমাণে লাগে, এটা কিন্তু শরীরে তৈরি হয় না, আমাদেরকে প্রতিদিনই এই ভিটামিনগুলো বাইরে থেকে আমাদেরকে নিতে হবে।
0: ভিটামিন সি যেরকম কম লাগে, ভিটামিন সি বেশি খাবা থাকবে না,
4: থাকবে না। শুধু ভিটামিন সি না, সকল ভিটামিন, সকল ভিটামিনই আপনার প্রতিদিন খাবারের মাধ্যমে
1: শরীরে দরকার,
4: শরীরে নিতে হবে।
0: জি,
4: ভিটামিন, কোনো ভিটামিনই শরীরে স্টোর হবে না বা তৈরি হবে না।
0: জি,
4: সেজন্য ভিটামিনটা সবসময় আমাদের খাবারের মাধ্যমে আমাদেরকে নিতে হবে। তো আসলে এবার আসেন যে আমরা যে বাজারে তো বিভিন্ন জাতের লেবু আছে, তাই না, মানে লেবু আছে, এটা মূলত কিন্তু চায়না, অর্থাৎ চায়নাতে ওই সেন্টার অফ অরিজিন, মানে লেবুর, লেবু যত ফসল আছে সবগুলো কিন্তু চায়নাতে উৎপন্ন, এবং সেই কারণে মালটাকে বলা হয় ম্যান্ডারিন, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তারপরে অরেঞ্জ আছে, এরকম ইংলিশ অনেকগুলো নাম আছে। তার মধ্যে আছে পাতি লেবু আছে, ঠিক আছে, এটা আকারে গোল এবং সামান্য লম্বা, খোসা মাঝারি শক্ত ও রসালো, এটা সারা বছরই পাওয়া যায়। তারপরে কাগজি লেবু, যেটা দেশি এবং খুবই সেন্ট,
0: জি খুব সুন্দর
4: সেন্টের কারণে কিন্তু অনেকেই পছন্দ করে, এবং এর ভিতরেও কিন্তু একটু প্রথম দিকে একটু সেন্ট বেশি, পরে যেয়ে কিন্তু রস বেশি হয়, এবং এটা ভিটামিন সি একটা মানে এনরিচড একটা ফল।
0: জি,
4: তারপরে এর খোসা খুব পাতলা এবং কাগজের মতো নরম, এবং তীব্র টক স্বাদ এবং ঘ্রাণ, বেশ ঘ্রাণের কারণে এটা বেশি জনপ্রিয়।
0: জি,
4: তারপরে আছে গন্ধরাজ লেবু,
0: হ্যাঁ,
4: আকৃতিতে একটু লম্বা এবং এরা চমৎকার সুগন্ধ, এর চমৎকার সুগন্ধ আছে যেটা রান্নার স্বাদ বাড়িয়ে দেয়।
0: ও আচ্ছা,
4: এবং আপনি খাবারের মাধ্যমে যখন গন্ধরাজ লেবু দিয়ে খাবেন,
0: জি,
4: দেন খাবারের রুচিটাও
0: মানে
4: বেড়ে যাবে। তারপরে এলাচি লেবু,
0: হ্যাঁ,
4: এটা একটা উচ্চ ফলনশীল জাত, এর আর এক নাম আছে বাড়ি লেবু এক, এরা চমৎকার সুবাস বা ঘ্রাণের জন্য পরিচিত।
0: জি,
4: হ্যাঁ, তারপরে আর একটা আছে সিডলেস, বাজারে কিন্তু দেখবেন যে বিশ ছাড়া হলো আপনার লেবু, এটা কিন্তু বিশেষ করে যারা শরবত বানায় সেখানে কিন্তু খুবই জনপ্রিয়, কারণ
1: এটা আর এক নাম শরবতে লেবু,
4: হ্যাঁ শরবতে লেবু,
0: মারাই করে তো, মারাই করে রস বের করে,
4: এটা আর এগুলো সবই কলম, ওগুলাতে বীজ থেকেও হবে, বীজ থেকে করলে আপনার ওই চারা থেকে ভালো ফল হবে না, কিন্তু যখন আপনি কলম করে করবেন, এটাকে বার্ডিং বলে, চোখ কলম বলে, সেটা যদি মাধ্যমে করা হয় তাহলে সেখান থেকে আপনার ভালো ভালো ভালো জাতের আপনি চারাটা পাবেন। তার মধ্যে আছে আরো কিছু লেবুর জাত আছে, যেমন বাড়ি লেবু এক, বাড়ি লেবু দুই, বাড়ি লেবু তিন, কাগজি লেবু এক, বাও লেবু দুই, বাও লেবু তিন। এছাড়াও স্থানীয় পর্যায়ে কিন্তু অনেক ইন্ডিজিনাস ভ্যারাইটি আছে, যেটা অনেক দাদার আমল থেকে কোন বাড়িতে দেখা যাচ্ছে, একটা বাতাবি লেবু গাছ আছে, এটা হয়তো জাত নেই কিন্তু এলাকার মধ্যে এটা সুপরিচিত আছে যে এই জাতটা খুবই ভালো, রসালো, মিষ্টি, হ্যাঁ, এরকম অনেক জাত আছে।
1: তারপর আরেকটা লেবু আছে, জানি আমাদের গ্রামঘাটাকে সাইটে লেবু বলতো, বড় বড় ওইটা এখন বিলীন,
0: মানে জঙ্গলে দেখা যাইতো,
4: এরকম অনেক লেবু আছে। এর মধ্যে যে বাংলাদেশের যে প্রচলিত যে লেবুগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। যদি কোনো কৃষক ভাই যদি এই লেবুর বাগান করে বা লেবু চাষ করে তাহলে কিন্তু সে সারা বছরই কিন্তু লেবু বাজারে বিক্রি করতে পারবে। তো সেই জন্য আমাদের এই যে আমরা এই জাতগুলো কৃষক ভাইরা প্রথমে সংগ্রহ করবে বিভিন্ন ভালো প্রতিষ্ঠিত নার্সারি যেগুলো আছে সেখান থেকে, এছাড়াও আমাদের সরকারি যে প্রতিষ্ঠান আছে হর্টিকালচার সেন্টার, সেখান থেকেও কিন্তু উৎকৃষ্ট মানের এই চারাগুলো কিন্তু
0: পাওয়া যায়।
4: হ্যাঁ, এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনার এখন কিন্তু দুই থেকে তিন বছর বয়সী চারাই লাগালেই কিন্তু আপনার সেখান থেকে
0: ফল
4: ফল দেওয়া শুরু করে, অর্থাৎ লাগানোর পর বেশি দিন কিন্তু আর অপেক্ষা করা লাগে না। হ্যাঁ, তো এই জন্য আমাদের লেবু লেবু যেখানে আমরা চাষ করবো সেইখানকার জমিটা আমাদেরকে নির্বাচন করতে হবে, সব থেকে উর্বর ও নিষ্কাশনযুক্ত বেলে দোয়াশ মাটি লেবু চাষের জন্য সব থেকে ভালো।
0: জি,
4: কারণ যে জমিতে পানি জমবে না, নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে,
1: সেই জমিতে লেবু ভালো,
4: লেবু চাষ ভালো হবে। এবং এবং একটা বিষয় হলো মাটির পিএইচ 5.5 থেকে 7.5 এর মধ্যে থাকা ভালো, মানে পিএইচ মানে কি, অম্লত্ব, মানে অর্থাৎ পাহাড়ি এলাকায় দেখবেন লেবু ভালো হয়, মানে লাল মাটি, মানে অম্ল সয়েল, যেখানে অ্যাসিডিক মানে ইয়া থাকবে, পিএইচ এর মান একটু কম, সেই সমস্ত এলাকায় এই লেবুটা ভালো হয়।
0: তারপর পাহাড়ি ঢাল না, পানি তো দাঁড়ায় না,
5: বৃষ্টি
0: পানি করে চলে যায়।
4: আচ্ছা, এরপরে আসেন, আমরা যে চারাটা আমরা ভালো করে সংগ্রহ করব সেই গুটি কলমের চারা নির্বাচন করতে হবে, আমি কোন কৃষক ভাই কোন জাতের চারা লাগাবে। হ্যাঁ, তবে আমাদের বর্তমানে এখন কিন্তু সিডলেস যে লেবু বা সাইনা থ্রি লেবু, এই লেবুর কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা
1: চাহিদা বেশি,
4: চাহিদা বেশি, এবং এটা কিন্তু বারো মাসই করা সম্ভব, এবং এটার কিন্তু মানে প্রচুর ফলন হয় এবং কৃষক ভাই কিন্তু
0: রসের পরিমাণও বেশি,
4: লাভবান হয়, কারণ বাজারে বাজারে চাহিদা আছে, বীজ বীজ কম হওয়ার কারণে ওই মানে লেবুতে বীজ একদমই নাই অথবা থাকলেও একটা। হ্যাঁ, এর কম হওয়ার কারণে এই মার্কেটের ডিমান্ড বেশি, এই কারণে ডিমান্ড বেশির কারণে কৃষক ভাই যদি চাষাবাদ করে তাহলে সে কিন্তু ভালো দামে
5: বিক্রি
1: করতে পারে।
4: তো এখন আমরা ভালো চারা আমরা বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে সংগ্রহ করব, আর এটা লাগানোর সব থেকে উপযুক্ত সময় হলো এই সময়, বর্ষাকালটা সব থেকে উপযুক্ত, সারা বছরই লাগানো যায় তবে এই সময়টা লাগানো সব থেকে ভালো। তো সাধারণত আমরা গাছ থেকে গাছের দূরত্ব দিই হলো 3 থেকে 4.5 মিটার, আর গর্তের আকার হবে 2x2 অর্থাৎ 2 ফিট গভীর, আমরা গর্তটা তৈরি করবো, সঙ্গে গর্তের যে গর্তটা আমরা তৈরি করবো সেখানে পচা গোবর অথবা জৈব সার অথবা পরিমাণ এবং পরিমাণ মতো টিএসপি সার মিশিয়ে 10 থেকে 15 দিন আমরা
1: ওইভাবে রাখবো, গর্তের ভিতরে রাখবো।
4: হ্যাঁ, এখন আসেন এই যে লেবু চাষের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, পানি নিষ্কাশন তো একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন লেবুর জমিতে যদি পানি জমে যায় তারপরে আর একটা বিষয় হলো যে সার ব্যবস্থাপনা, কারণ আমাদের আমরা লেবুর বাগান করি তো এক লাগিয়েই তো কেটে ফেলি না, এটা হলো বাগান দেখা যাচ্ছে 10 থেকে 12 বছর বা 15 বছর থাকে, তাহলে সেটা সেই গাছে আমরা যদি সার ব্যবস্থাপনা ঠিক মতো না করি তাহলে কিন্তু প্রতি বছর কিন্তু আমাদের ভালো ফল দেবে না, সেজন্য আমাদের কিন্তু একটু সার ব্যবস্থাপনা আমাদেরকে ঠিক রাখতে হবে। সেজন্য আমরা যদি চারার বয়স হয় 1 থেকে 1.5 বছর, 2 বছর এবং 3 থেকে 5 বছর এবং 6 বছরের, 3টা ডোজের আমরা এখন সারের কথা বলবো, সেটা হচ্ছে 1 থেকে 2 বছরের জন্য গোবর সার দেবো গাছ প্রতি 15 কেজি, হ্যাঁ ইউরিয়া দেবো 150 থেকে 200 গ্রাম, টিএসপি দেবো 150 থেকে 200 গ্রাম, এমওপি দেবো 150 থেকে 200 গ্রাম, অর্থাৎ সম পরিমাণ সার আমরা এটা দেবো। আর 3 থেকে 5 বছরের জন্য গোবর সার হলো 20 কেজি, ইউরিয়া হলো 400 গ্রাম, টিএসপি 300 গ্রাম, এমওপি 300 গ্রাম, আর 6 বছরের অধিকের জন্য 25 কেজি গোবর সার, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি 400 গ্রাম এবং এমওপি সার 400 গ্রাম। এখন এই সময় সার এটা এই সারটা যে আমি বললাম এটা 3 কিস্তিতে দিতে হবে,
0: ঠিক আছে, 3 ভাগ করে,
4: 3 ভাগ করতে হবে, সমান ভাগে 3 ভাগে করতে হবে। প্রথম কিস্তির সার দেবেন বর্ষার
0: আগে
4: শুরুতে, অর্থাৎ ফল আসার আগে, যখন খাবার না দেন তাহলে তো ভালো ফুল ফল দেবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। আর দ্বিতীয় কিস্তি দেবেন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে,
0: জি,
4: আর তৃতীয় কিস্তি দেবেন হচ্ছে ফেব্রুয়ারি মাসে, মধ্য ফাল্গুন, ঠিক আছে, মাঘ ফাল্গুন মাসে দেবেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাস ধরে। পাহাড়ি এলাকায় অথবা পর্যাপ্ত জায়গা না থাকলে মানে শাবল দিয়ে গর্ত করেও কিন্তু আপনি সার দিতে পারেন,
0: ও বুঝতে পারছি,
4: গর্ত
0: করে মানে শাবল দিয়ে
4: ফলের সাইজ এবং শেপ যদি ঠিক রাখতে হয় তাহলে বোরন সার, বোরন এর সঙ্গে পাশাপাশি বোরন সার,
5: বোরন এবং
0: ম্যাগনেসিয়াম
4: ভালো হবে, কালারও ভালো,
0: কালার ভালো,
4: ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়াম দিলে হলো আপনার মানে ইসের লেবুর যে রং,
0: জি
4: কি রং, গাঢ় সবুজ,
0: সবুজ
4: সবুজ বা লাইট,
0: হ্যাঁ
4: লাইট সবুজ, এই কালারটা একেবারে চকচক
0: করবে
4: এবং মার্কেট প্রাইসটা বেশি হবে,
0: তাহলে বোরন সার দিতে হবে,
4: বোরন সার দিতে হবে। আচ্ছা, এখন আসেন পোকামাকড়, আমরা লেবু গাছে কিছু পোকামাকড় লাগে, এর মধ্যে আছে লেবুর পাতা মোড়ানো পোকা, লেবুর পাতা সুরঙ্গকারী পোকা,
0: জি
4: হ্যাঁ, তারপরে হচ্ছে লেমন বাটারফ্লাই আছে একটা লাগে, তা এই যে আবার লেবু গাছে আর একটা রোগ আছে ছাত্রা পোকা,
0: জি
4: শুধু এই লেবু গাছে না, পেয়ারা গাছে, গাঁদা গাছে দেখবেন যে পাতার উপরে সাদা সাদা
0: তুলোর মতো,
4: মানে তুলোর মতো একেবারে পোকা কিন্তু দেখা যায় এবং এবং আটা ই করে ওখানে আস্তে আস্তে ওখানে ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশনে পুরো গাছটা একেবারে শেষ করে ফেলে। এটা কিন্তু আগে মাইনর ছিল, এখন কিন্তু মেজর হয়ে গেছে। তো এটা যদি হয় তাহলে আমরা কিছু কীটনাশক আমরা স্প্রে করতে পারি, যেমন ফেনিট্রেথিয়ন জাতীয় যে কীটনাশক আছে, যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন বা পপিক্রোনাজল গ্রুপের যে কীটনাশক আছে টিল্ট, সেগুলো আমরা দিতে পারি। আর লেবু সাদামাছি পোকা, আর সাদামাছি এবং জাপ পোকার আক্রমণ যদি হয় লেবু গাছে কিন্তু ওই যে ইয়ে লাগে, ভাইরাস লাগে,
0: জি
4: পাতা কুকড়ায় যায়।
0: হ্যাঁ,
4: তারপরে হচ্ছে লাইট ইয়েলো লাইট গ্রিন, অর্থাৎ মানে পাতা সবুজ কালারটা থাকে না এবং পাতা কুকড়ায়
0: যায়,
4: আস্তে আস্তে ওর গ্রোথ স্ট্যান্ড হয় অর্থাৎ থেমে যায়।
0: জি,
4: গ্রোথ থেমে গেলে তো আর পরবর্তীতে সে ফুল ফল দেবে না, এই সাদামাছি পোকাকে দমন করার জন্য আমরা কিন্তু এই যে কি বলি যে ইমিডিওক্লোরপিড গ্রুপের যে কীটনাশক আছে অ্যাডমায়ার বা টিডো, এটা আমরা যদি স্প্রে করতে পারি, হ্যাঁ এটা হলো 7-10 মিলিলিটার প্রতি 10 লিটার পানিতে, হ্যাঁ 500 জায়গাতে আমরা যদি স্প্রে করতে পারি তাহলে এটাকে আমরা মোটামুটিভাবে দমন করতে পারি। তারপরেও আমি বলি যে শেষ সার বীজ যত্ন এই 4 মিলে হয় রত্ন। আপনি শুধু কীটনাশক দিয়ে আপনি চলে আসবেন, আপনাকে যদি যত্ন, কৃষক যদি সপ্তাহে অন্তত একবার খেতে যাই ওই পোকা কিন্তু ভয়ে ওর খেতে আসবে
0: না। হ্যাঁ,
4: সেজন্য এই এগুলাও করতে হবে, সাথে সাথে তার পরিচর্যাটাও করতে হবে। আর একটা আছে লেবুর মাকড়, এই মাকড়ের কাজও কিন্তু ওই যে অনেক সময় এই যে পাতা পাতার রস বের কুকড়ায় ফেলে এবং মরিচা আকারের মতো হয়, এটাকে দমন করার জন্য আমরা ওই যে ইয়ে দিতে পারি মাইটিসাইড যেগুলো আছে ওমাইড ভার্টিমেক বা অ্যালবা, হ্যাঁ বা এগুলো আমরা যদি দিতে পারি তাহলে অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো যদি দিতে পারি তাহলে এটা দমন হবে। আচ্ছা, লেবুর আর একটা রোগ, এরকম পোকামাকড়ের পরে আসেন রোগ বালাই, রোগ বলার জন্য আমাদের পাউডারি মিলডিউ, যে পাউডারি মিলডিউ আছে অর্থাৎ পাতার উপরে দেখবেন সাদা সাদা মানে একেবারে মনোজনের উপরে পাউডার ছিটাই গেছে, এটা হয়ে গেলে হবে কি প্রথমে ও হচ্ছে ওর যে সবুজ অংশটা খেয়ে ফেলবে, পাতার সবুজ অংশ খাওয়া মানে কি মানে ওই
0: খাদ্য
4: তৈরি হবে না, গাছের গ্রোথ কমে যাবে,
0: জি
4: অর্থাৎ ফল ফুল ফল কমে। এগুলোর জন্য আমরা ছত্রাকনাশক যেগুলো আছে ম্যানকোজেব বা মেটালোক্সিন গ্রুপের অথবা কার্বানডাজিম গ্রুপের যে কীটনাশক ছত্রাকনাশক আছে সেটা আমরা ব্যবহার করতে পারি, যেমন কুমুলাস কুমুলাস আছে, তারপরে মনোভিট আছে, ঠিক আছে গোল্ডাজিম আছে, তারপরে হচ্ছে থিওভিট আছে,
2: এগুলো আমরা দিতে পারি। ও ভাই, এসব আমরা কোয়ানে পাবো?
0: ওষুধ
4: না, এটা কীটনাশকের দোকান,
0: ওই তো কীটনাশক
4: কীটনাশকের দোকান,
6: টাকা দিবেন।
4: এবং এটা আমাদের প্রত্যেক উপজেলাতে একটা করে অফিস আছে এবং প্রত্যেক ইউনিয়নে আমাদের সরকারি অফিস আছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান, পোকামাকড়ের যদি হয় আপনি যদি একটু তার কাছে যদি যান তাহলে আপনাকে ভালো পরামর্শ দেবে। আমরা কিন্তু কীটনাশক বা ছত্রাকনাশক আমরা কিন্তু মাত্রা ছাড়া বেশি ব্যবহার করি,
0: পরিবেশের
4: ক্ষতি হবে, মাটির ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, জনস্বাস্থ্যের ক্ষতি হবে, সেই জন্য আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। আমরা ডাক্তার কথা শুনে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব না এবং অনুমোদিত যে মাত্রা আছে এর মাত্রার বেশি আমরা
6: দেব না।
4: আমরা মাত্রার মধ্যে থাকতে হবে এবং আরেকটা জিনিস করতে হবে যে আমি শুধু দিলাম, দেওয়ার পরে আমাকে কিন্তু অপেক্ষমান কাল ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে কতদিন পরে আমি ভোক্তার কাছে এটা নেব।
0: এই ওষুধের তিনটে রং, একটা লাল, একটা হলুদ,
4: একটা সবুজ,
0: একটা সবুজ। লালটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস,
4: হ্যাঁ সবুজ হচ্ছে আপনার 5-7, হলুদ হচ্ছে 14 দিন, আর লাল হচ্ছে 21 দিন। 21 দিন হইলে মানে কি আপনার স্প্রে করবেন 21 দিন পরে ভোক্তার কাছে নেবেন, এর আগেও খাওয়া যাবে না এবং খেলে আপনার শরীরের।
0: তবে দাদা
1: আমরা শুনলাম কি লেবু বাগান স্থাপনের আধুনিক প্রকৌশল আলোচনা করছেন সুবীর কুমার বিশ্বাস, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তা আমরা এখন একটা গান শুনি,
0: তারপরে
1: দাদা
0: তো
6: আমরা
0: এবার একটু আমাদের একটু গান শুনুন।
7: গলা ভালো থাকছে না, ঠান্ডা
0: না,
7: একটা বাড়ি কাণ্ডুর গান
1: শোনেন, গান শুনেন আমরা শুনি।
7: হয়

অদি আবার ভাসুর গেছে লো বাসুরির ঘর বান্তি, বাসুরে জ্যানে স্যারে কষিছে বাসুর কয়ডায়, আরে বাসুর গে কষনে বাসুরে সিনা দায়। কথা কি বোঝা যায়? তাহলে আবার কষ্টি তয় অদি আবার ভাসুর গেছে লো ভাসুরির ঘর বান্তি, বাসুর যে জ্যানে স্যারে কষিছে বাসুর কয়ডায়, আনে বাসুর গে কষনে বাসুর যে সিনা দায়। আগের কালে মা মুরব্বীরা কথা কত ঠিক এইরাম কায়দায়, আরে বাসুর গে কষনে বাসুর রে।

কত বান্যগণ্য ছেলে তহন বাপ দাদার আমলে, আর আনে বাসুরকে ব্যাঙ্গায় তক্কয়ারে বিটিরা মাতার কাপড় ফেলে। কত বান্যগণ্য ছেলে তহন বাপ দাদার আমলে, আর আনে বাসুরকে ব্যাঙ্গায় তক্কয়ারে মাতার কাপড় ফেলে। আরো কত কি দেখবা কালে কালে, আরো কত কি দেখবা কালে কালে, থাক অটুক কব না এ জাগায় আনে বাসুর গে কসনে।

মা বাবা বড় ভাইটাই গুরুজন, এগে রাখতো উসো আসরে, আনে আলাপ বিলাপ যা সাড়ে পোলা পানে, উল্টে ঘাদে মান সম্মানে। এই যে মা বাবা বড় ভাইটাই গুরুজন, এগে রাখতো উসো আসরে, আনে আলাপ বিলাপ যা সাড়ে পোলা পানে, মানে উল্টে ঘাদে মান সম্মানে। বাসুর শহুর গে গুড়ার ডিম মানে, আনে বাসুর শহুর গে গুড়ার ডিম মানে, আনের সময় এই জামা নাই, আনে বাসুর গে কসনে বাসুর।

0: আমার মধু বাসুরীর নাম, আমি কবই নানে কবই নানে, বাসুরীর নাম ললিপাপ। আমার কথা বুঝতেছ না বুলে আগুনি দিছি অসে জাপ, ওলি হে তোমার অজ্ঞে পাপ টাপ। আমার মধু বাসুরীর নাম, আমি কবই নানে বাসুরীর নাম ললিপাপ। আমার কথা বুঝতেছ না বলে আগুনি দিতে অসে জাপ, ওলি তোমার অজ্ঞে পাপ টাপ। মধু বাসুর শুয়া ওই যে মুড়ি দিয়ে ন্যাপ, আমার মধু বাসুর ওই যে শুয়া রইছে মুড়ি দিয়ে ন্যাপ, মধুরে মধুর বহে কষিছে জ্বর গায়, আরে বাসুর গে কষনে বাসুর যে সিনা দায়। ওরে বাসুরের নাম মোটে নতি নেই, কে জানে ভুক্তি আয় বহুদিন ফেলায়, আরে বাসুর গে কষনে বাসুর যে সিনা দায়। অদি আমার বাসুর গেছিল বাসুরীর ঘর ভাঙতি, বাসুর যে জ্যানে স্যানে কষিছে ভাসুর কয়ডায়, আনে ভাসুর গে কষনে ভাসুর যে সিনা দায়। আগের কালে বা মুরব্বীরা ঠিক কথা কত এই রাম কায়দায়, আরে ভাসুর গে কষনে ভাসুর যে সিনা দায়, আরে বাসুর গে কষনে ভাসুর গে সিনা দায়।
1: গানটা খুব ভালো লাগলো,
2: সুন্দর একটা গান শুনলাম। এখন আমরা টেলিফোনে যাব, টেলিফোন নম্বরটা আমি আরেকবার বলে দিই,
1: 0190 74 74 12 12 19 70 70।
2: এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।
1: জি,
2: দেখুন আসে কি না
3: ফোন, আজকে দাদা আসেন, আপনারা ফল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করলে দাদা উত্তর দেবেন। হ্যালো,
2: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ও পলাশ, ভালো আছো ভাই,
2: কি জানতে চাও বলো।
3: হ্যাঁ ভালো আছি, আল্লাহর
2: রহমতে আমরা ভালোই আছি।
4: দাদা আমি ভালো আছি, আপনাদের অনুষ্ঠানে এই অনেকদিন পর যুক্ত হতে পেরে,
3: হ্যাঁ
4: আমি পড়াতে যাই আর আপনাদের অনুষ্ঠান শুনি, কিন্তু একটু ফোন করবো, কিন্তু সেরকম সময় পাই না।
2: সবাই তো কাজে।
3: দাদা তোমার বন্ধু কাশেম সর্দার ভালো আছে?
4: হ্যাঁ হ্যাঁ দাদা ভালো আছে
3: দাদা। আচ্ছা
4: আপনারা আসেন আমাদের চেয়ারা খেয়ে যান
3: তাই? হ্যাঁ দাদা ভালো তো, একটু আগে আমাকে তো সুবিধা করলেন, পেয়ারা নাকি সবচাইতে বেশি ভিটামিন সি, এ বেশি বেশি এর খাবা।
4: দাদা খাই তো, হ্যাঁ দাদা একটা প্রশ্ন হলো,
3: হ্যাঁ পেয়ারা খেলে তো চেহারা ভালোই হবে,
2: ওই যে বললো না ভিটামিন সি সমৃদ্ধ এবং ভিটামিন সি খেলে লোক বড় বুড়ো হয় না, এইটা এইভাবে খাবা, বেশি করে খাবা পলাশ,
4: বেশি বেশি খাও তাহলে।
3: হ্যাঁ
1: দেখো না মানসিক যে রঙে চেহারা
3: না হিসেব পেয়ারা, পেয়ারা খালি চেহারা ভালো।
2: আচ্ছা তোমাকেও ধন্যবাদ, দেখো এরপর
3: ভালো থাকো দাদা।
4: হ্যাঁ
2: প্রচুর পরিমাণ খাওয়া যাবে।
3: আরেকটা আমাদের দেশি মালটা কিন্তু মিষ্টি
2: ধরো।
3: হ্যালো
5: যেমন পয়সা মালটা আছে, হ্যাঁ আপনার কি পয়সা মালটা না কোন জায়গা থেকে নিয়েছেন? পয়সা মালটা হলো সব থেকে ভালো, বাংলাদেশে এখন এই বিশেষ করে দক্ষিণ অঞ্চলে খুবই ভালো হচ্ছে, এখন বাজারে কিন্তু ম্যাক্সিমাম যে পয়সা মালটা, অর্থাৎ
3: মানে
5: ফলের পিছনের দিকে দেখবেন এটা পয়সার মতো চাকতি, এবং এটাকে বলা হয় বাড়ি মালটা এক বা পয়সা মালটা। এটা এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে খুবই ভালো হচ্ছে, বিশেষ করে আমাদের খুলনার ডুমুরিয়া, তারপর হচ্ছে পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, এই এলাকায় খুব ভালো হচ্ছে। এখন এনার ফল আসার জন্য উনি এখনো পর্যন্ত সার ব্যবহার করেননি, তবে আপনি এখনই বর্ষাকালে আপনি এখন একটু সার দিয়ে দিতে পারেন। একটু কিছুদিন আগে দেওয়ার দরকার ছিল, তো যেহেতু এখন বর্ষা হচ্ছে আর কয়দিন পরে দেন, আশ্বিন মাসের দিকে, আশ্বিন মাসের শেষের দিকে আপনি একটু সার দেন। আপনার গাছের বয়স কত?
1: এক বছর বয়স।
5: না, সারার বয়স কত, মানে কত মাস? আপনি একটু গাছের গোড়ায় আপনি জৈব সার দেবেন, পচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট দিলে ভালো হয়, সেটা দেবেন। হ্যাঁ, সাথে আপনি কিছু ইউরিয়া সার দেবেন, টিএসপি সার দেবেন, এমওপি সার দেবেন। আর হলো স্পেশালি আপনার এই এটা হচ্ছে একটু অম্ল পছন্দ করে, অম্ল মাটি অর্থাৎ সালফার লাভিং। হ্যাঁ, এখানে জিপসাম দিতে পারেন। হ্যাঁ, একটু জিপসাম দিলে আপনার আশা করি সামনের বছর আপনার ফুল ফল আসবে। আর আরেকটা বিষয় হলো, যখন বিশেষ করে এই যে মানে এখন তো ফল আসছে, দুই মাস বা তিন মাস আগে যে ফুলটা যখন আসছে, ওই সময় যদি আপনি কোনো একটা মানে মাইক্রোনিউট্রেন, যেটা আপনি এই যে ফ্লোরা নামে আছে বা পটাশিয়াম আছে,
3: ভিটামিন,
5: হ্যাঁ ভিটামিন, ভিটামিন বলে এটা আসলে মাইক্রোনিউট্রেন, এটা যদি স্প্রে করেন তাহলে ফুল ফল বাড়বে।
3: জি,
2: পলাশ ভাই ধন্যবাদ আপনাকে।
3: পলাশ ভাই না, চিন্ময়দা,
2: চিন্ময়দা ধন্যবাদ।
3: হ্যাঁ,
4: আমার আরেকটা প্রশ্ন ছিল,
3: কোন
4: আমরা আপনার তরমুজ চাষ করি, এখন তরমুজ লাগাইছি,
5: মানে ফল পচে আছে। এখানে আপনার কি সেক্সোরন ফাঁদ দিয়েছেন? মাসি পোকা আছে খেতে? মাসি পোকা দেখছেন আপনি?
3: ওই যে মাসি পোকা হুল ফুটাই,
5: হুল ফুটাই ফল ছিদ্রকারী যে পোকা, আপনার সেখানে হয়তো কোন ছত্রাক লাগছে কিনা, এটা এটা আপনার হতে পারে। তা আপনি এই মাসি পোকা দমনের জন্য ইমিডোক্লোরপিড গ্রুপের যে কীটনাশক আছে, আর সাথে কি স্প্রে করছেন,
3: স্প্রে করছেন সেই ওষুধের নাম কি?
5: ছত্রাকনাশক ব্যবহার করছেন, তাহলে তো ঠিক হয়ে যাওয়ার কথা যদি ছত্রাকে হতো। তা আপনি কি ওই যে জাদুর বাক্স বলে বা সেক্স ফেরোমন ফাঁদ কি দিয়েছেন?
3: সেক্স ফেরোমন ফাঁদ মানে জামাই
5: মানে কোটো কোটো যে সেট করে, ওটা কি দিয়ে লাগিয়েছেন? মাসাই দিয়ে দেন আপনি, এটা হচ্ছে আপনার হচ্ছে কতটুক জায়গা আপনার?
4: আবার ধরেন আপনার তারা লাগানো, 1000 তারা লাগানো,
5: 1000 তারা লাগানো, মানে এটা তো ঘেরের পরে না?
3: হ্যাঁ, বেরির পরে।
5: মানে জায়গা জায়গা কত হটুক হতে পারে?
2: আচ্ছা, আপনি কি গাছ লাগাই ফেলেছেন?
5: আচ্ছা, আপনি একটু যেহেতু পচে যাচ্ছে, একটু স্থানীয় কৃষি অফিসে একটু
3: আর একটা কাজ করলে ভালো হয়। আমি যদি কই দাদাজন করলেন, আপনাদের ইউনিয়ন অফিসে সর্বেলা দেখবেন যে উপ সহকারী কৃষি কর্মকর্তা থাকেন, ওনাকে যদি ওই জায়গাটা একটু দেখান তাহলে উনি আরো ভালো বুঝবেন।
2: আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, আর একটা ফোন আপনার নিতে
3: পারি? ধন্যবাদ, ভালো থাকেন। ফোন নাও
6: সরজমিনে
3: দেখে নিলি। হ্যালো,
2: হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, বলেন, কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম।
3: কোথায় সেন্টার বন্ধ হয়ে যাবে? কথা করছি
4: আপনার কথা মোবাইলে আসছে, কিন্তু রেগুলেশন আর আসছে না কিছু।
3: আমাদের
2: সময় খুব কম, বলেন কি আশা ভাই, কি জানতে চান একটু বলেন।
3: আচ্ছা,
2: লেবু বাগান স্থাপনের আধুনিক কৌশল আলোচনা করলেন সুবীর কুমার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। তো চলো উঠা যাক, আগামী অনুষ্ঠান শুনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
1: আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী, তত্ত্বাবধানে রিপুর কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিব

0: বিভাগে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই দশটি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই দশটি উপজেলার নাম বললাম, সেই দশটি উপজেলার দশটি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষককে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।

মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামে জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। আল কোরআন। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেন গাছ হতে পাতা ঝরে পড়ে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন একটি নাতের রাসূল।

আল্লাহ পাকি শানি হামদ শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকুন। দেশ আপনাকে কি দিয়েছে এটি বড় কথা নয়, আপনি দেশকে কি দিচ্ছেন এটি আসল কথা। প্রিয় শ্রোতা, আমার পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই ফারা তাবাসুম তানিশা। প্রাইম মিনিস্টার তারেক রহমান হ্যাজ অ্যাসিউরড ফরেন ইনভেস্টেটার্স অব দ্য গভর্নমেন্টস অল আউট সাপোর্ট, সেইং বাংলাদেশ ইজ রেডি টু ফ্যাসিলিটেট ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোভাইড এ ফেভারেবল বিজনেস environment. He made the remarks when a delegation of the American Chamber of Commerce in Bangladesh, AmCham, paid a courtesy call on him at the Cabinet Division meeting room at the Secretariat today. During the meeting, the AmCham representatives informed the Prime Minister that the organization's new committee, which assumed office about 2 months ago, is working to attract greater U.S. investment to Bangladesh and further deepening commercial ties between the two countries. Vice President for Asia Pacific Stephen Karpin made a courtesy call on Prime Minister Tariq Rahman at the Cabinet Division at the Secretariat in Dhaka today. At the time, Stephen Karpin expressed the global financial technology company's interest in expanding its investment and business operations in Bangladesh. During the meeting, Stephen Karpin said Bangladesh has significant potential for Visa to work in digital financial services, technology, and innovation. His said Visa wants to work through investment and technological cooperation to encourage bank account holders who do not yet use cards to adopt card-based transactions and to expand the scope of digital payments in Bangladesh. Prime Minister's Deputy Press Secretary Shahdad Shahdin said Prime Minister Tariq Rahman welcomed private sector partnership in expanding digital financial services and technology in Bangladesh. The Prime Minister also stressed the importance of cooperation from international companies like Visa in strengthening Bangladesh's digital economy, investment, and technological capabilities. Chief Whip of the Jatiyo Sanshad Nurul Islam Moni has said Article 70 of the Constitution will remain effective in the upcoming presidential election, meaning any lawmaker voting against party decision will lose parliament membership. He said this to the newsmen after a meeting at the Jatiyo Sanshad Bhavan between parliamentary representatives of the ruling and opposition parties and officials of the Election Commission and Parliament Secretariat on preparations for the upcoming presidential election. The chief whip said the ruling party's presidential candidate has not yet been finalized. The prime minister will nominate the candidate and the name will be announced on the day of submission of the nomination paper. He said detailed discussions were held at today's meeting to ensure a free, fair and transparent presidential election. Home Minister Salahuddin Ahmed has sought increased Swedish assistance to improve the living conditions of forcibly displaced Rohingyas in Bangladesh. He made the remarks when Swedish Ambassador in Dhaka, Nicholas Linus Ragnar Weeks, paid a courtesy call on him at the Secretariat today. Describing the Rohingya crisis as a major threat to regional security, the Home Minister said Sweden's role is important in keeping the issue in the focus of the international community as the country is the co-chair of the Rohingya donor group. He urged Sweden to increase its assistance for improving the living conditions of the displaced Rohingyas. The Swedish ambassador stressed the importance of safe repatriation and rehabilitation of the Rohingyas and reiterated Sweden's interest in working for the education and overall security of Rohingya women and children. A Syrian court has sentenced ousted dictator Bashar al-Assad to death in absentia today, after convicting him of committing war crimes and crimes against humanity during the country's civil war. Bashar al-Assad fled from Damascus to Moscow with his family after his regime was overthrown in December 2024, ending his family's five-decade grip on power. In the same case, the court also sentenced to death Atef Najib, Assad's cousin, and the former head of political security in southern Syria's Deraa province. In March 2011, the detention and alleged torture of a group of teenagers accused of writing anti-government graffiti sparked protests in the city, which were met with a violent crackdown by security forces. That response helped ignite nationwide demonstrations that escalated into civil war in which hundreds of thousands of people were killed. Meanwhile, Syria's interim government began trying officials associated with the Assad regime, which ruled the country for more than 50 years earlier this year. Football and Bangladesh Police Football Club will face Al Ittihad Ahli in the Asian Football Confederation AFC Challenge League at the King Abdullah II Stadium at Amman in Jordan today. The match will start at 11 p.m. Bangladesh time. Cricket and Malaysia will face Bangladesh under 23 in the first of a three-match one-day series at the Bosundhara Sports Complex in Dhaka tomorrow. The match will start at 9:30 a.m. Bangladesh time. The other two ODIs are scheduled for August 14 and 16. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland evaporate warning and no signal is to be posted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আলভী হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। চলতি মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময় তুলনায় ৬৯.২% প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের ১ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭.৫০ লাখ ডলার। চলতি বছরের একই সময় তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ কোটি ২০ লাখ ডলারে। শুধু ৯ আগস্ট একদিনেই দেশে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪০০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে বেশি অর্থ পাঠানোয় প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থানও শক্তিশালী হচ্ছে। দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৩৫১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০৪৯ টাকা বাড়িয়ে ২২৪৫৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরিতে ৯৩৩ টাকা বাড়িয়ে ১৯২৮৬৪টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৫৭৫২২টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯০৩ পয়েন্টে। ডিএসইতে আজ ১১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৪০ লাখ টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩টাকা ৯০ পয়সা, ক্রয় ১২২টাকা ৯০ পয়সা। ইউরো বিক্রয় ১৪৪টাকা ৪৬ পয়সা, ক্রয় ১৪১টাকা ৮৫ পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৯টাকা ১১ পয়সা, ক্রয় ১৬৫টাকা৯৯ পয়সা। সৌদি রিয়াল বিক্রয় ৩৩টাকা২৩ পয়সা, ক্রয় ৩২টাকা৫৭ পয়সা। দিরহাম বিক্রয় ৩৩টাকা৯১ পয়সা, ক্রয় ৩৩টাকা২৯ পয়সা। কুয়েতি দিনার বিক্রয় ৪০৫টাকা৫৩ পয়সা, ক্রয় ৩৯৮টাকা১৩ পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭টাকা২৯ পয়সা, ক্রয় ৯৫টাকা৫৩ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০টাকা৪৪ পয়সা, ক্রয় ২৯টাকা৮৬ পয়সা। এবং থাই বাথ বিক্রয় 3.77 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় অশ্রুজিৎ রায়।

0: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুইজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি সায়মা আলম অপসরা, আমি ভিকারনেশন উইমেন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
2: আমি রাফিয়া রহনুমা, ভিকারনেশন উইমেন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তাহলে এসো, আর দেরি না করে আমরা মূল পাঠে চলে আসি। আজ আমরা শিক্ষার্থীদের আসর প্রোগ্রামে আলোচনা করব তোমাদের যে বাংলা সাহিত্য যে বইটি আছে সেই বইয়ের বাংলা প্রথম পত্র। বিশেষ করে রাফিয়া, আমরা পল্লী সাহিত্য যে প্রবন্ধটি আছে সেই প্রবন্ধটি আমরা আজকে আলোচনা করব। দূরের বন্ধুরা, তোমাদের পৃষ্ঠা নাম্বার হয়েছে 42 পৃষ্ঠা। পল্লী সাহিত্য যে প্রবন্ধটি সেই প্রবন্ধটি আমরা এখন আলোচনা করছি। প্রথমেই অপ্সরার কাছে প্রশ্ন, অপ্সরা তুমি কি পড়াশোনার পাশাপাশি বইপত্র পড়ো, সাহিত্যের বই পড়ো না অন্য কোনো বই পড়ো?
1: সাহিত্যের বই পড়া হয় বেশিরভাগ সময়, বিভিন্ন পছন্দের লেখক রয়েছে আমার, তাদের বিভিন্ন বই পড়া হয়।
0: রাফিয়া, তোমার কেমন বই পড়া হয়?
2: হ্যাঁ, আমার মাঝে মাঝে অবসর সময়ে বই পড়ি আমি, তাদের মধ্যে বেশিরভাগই গল্পের বই পড়া হয়, তার মধ্যে সাহিত্যের বইও থাকে।
0: আচ্ছা, দূরের বন্ধুরা, তোমাদেরও নিশ্চয় পড়া হয়, বই পড়া হয়। কিন্তু একটা বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আসলে আমাদের শিক্ষার্থীরা আসলে বই পড়ে না, সবাই শুধু ফেসবুকের মধ্যে থাকে, মোবাইলের মধ্যে থাকে, কিংবা রিল দেখে সময় কাটায়, কিন্তু সাহিত্য যে পড়বে এই সময়টুকুই তাদের মধ্যে নেই। তোমাদের ক্ষেত্রে কি এরকম?
1: আসলে এখন আমাদের পড়াশোনার চাপের কারণে হয়তো ওভাবে সময়টা বের করা হয় না, তবে আমি যখন পারি সময় বের করে বই পড়ার চেষ্টা করি।
0: আমরা প্রথমেই তোমাকে রাফিয়াকে একটি প্রশ্ন করব যে পল্লী সাহিত্য এটা কি গল্প না প্রবন্ধ না উপন্যাস না কি কি মনে হয়, এটার ধরন, রচনার ধরনটা কিরকম?
2: এটি একটা প্রবন্ধ।
0: প্রবন্ধ, তুমি কি বলতে পারবে যে কেন এটি প্রবন্ধ? অবশ্যই তুমি বলো তো, কেন এটি প্রবন্ধ, কি কারণে, কি হতে পারে, যে গল্প হলে কি হতো আর এটার মধ্যে প্রবন্ধ হলে কি হতে পারে, নিজ থেকে বলো যা মনে আসে।
1: কারণ এখানে পল্লী সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
0: খুবই সুন্দর বলেছ, রাফিয়া একটু বলো।
2: এটা হচ্ছে পল্লী সাহিত্যকে রক্ষা করার জন্য এটা বলা হয়েছে।
0: আমরা একটু জানবো মূলত যে বিষয়টি প্রবন্ধ কেন, সেটি হলো যে প্রবন্ধ হলো কোনো বিষয়ভিত্তিক আলোচনা, কোন একটা বিষয় সম্পর্কে যখন বিষয়ভিত্তিক আলোচনা করা হবে তখনই আমরা সেটাকে প্রবন্ধ বলবো। কিন্তু গল্পের মধ্যে চরিত্র থাকবে, কাহিনী থাকবে, জীবনের কোনো খণ্ডাংশ থাকবে, লেখক যখন রসনিপূর্ণ করে উপস্থাপন করবেন তখন সেটাকে আমরা বলবো গল্প, মানে শেষ হবে শেষ হবে না, কিন্তু প্রবন্ধের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা থাকবে। আমরা পল্লী সাহিত্য প্রবন্ধটি যিনি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, ওনার সম্পর্কে প্রথমে একটু আলোচনা করব। মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার শিক্ষা জীবন কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতি বিএ অনার্স পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ও অধ্যক্ষ নিয়োজিত ছিলেন। ওনার কালজে একটি সম্পাদনার গ্রন্থ আছে, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, শিশু পত্রিকা আঙ্গুর তার সম্পাদনায় প্রকাশিত হয়। এবং মোহাম্মদ শহীদুল্লাহ 13 জুলাই 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা লেখক সম্পর্কে একটু জানলাম, তো এখন আমাদের যে মূল বিষয় দূরের বন্ধুরা, যে পল্লী সাহিত্য, প্রথমে রাফিয়ার কাছে বলবো, তুমি বই থেকে না বলে তুমি যদি নিজ থেকে বলো যে আসলে পল্লী সাহিত্য কি, কাকে আমরা পড়লে, কোনটাকে পল্লী সাহিত্য বলবো, কি মনে হয় বলো?
2: প্রবাদ, তারপর খনার বচন, ছড়া, গান,
0: এগুলো তো পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান। আমি বললাম যে পল্লী সাহিত্য কাকে বলে, যদি বলি যে তুমি দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে পল্লী সাহিত্য সম্পর্কে আমরা আলোচনা করছি, তাহলে দূরের বন্ধুরা কিন্তু বলতে পারবে গ্রাম থেকে যে পল্লী সাহিত্য কাকে বলে। তো সেইভাবে আমাদেরকেও তো একটু বলতে হবে যে আসলে পল্লী সাহিত্য কাকে বলে,
1: গ্রামের ঐতিহ্য বা সংস্কৃতি নিয়ে
0: যে সাহিত্য রচিত হয়েছে। রাফিয়া, তুমি কি তাই বলবা?
2: হ্যাঁ, মানে পূর্বে যে লেখালেখি করা হতো, মানে অনেক অতল গর্ভে যে তলিয়ে গিয়েছে যেগুলা,
0: সেগুলো পল্লী সাহিত্য। আচ্ছা, আমি যদি এরকম বলি দূরের বন্ধুরা, তোমাদের জন্য যদি এরকম একটু সংজ্ঞা আকারে যদি এরকম বলি যে পল্লী সাহিত্য হলো পল্লী জননীর বক্ষ পীযূষে পুষ্ট সন্তান আপন প্রাণের রসে সিক্ত হয়ে পল্লী প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ নিয়ে যে সাহিত্য রচিত হয় তাকে পল্লী সাহিত্য বলে। দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, কঠিন হয়েছে কি অপশনটা? পল্লী জননীর বক্ষ পিজুষে, মানে পল্লী মায়ের বুকে বড় হয়েছে, পল্লী জননীর বক্ষ পিজুষে পুষ্ট সন্তান, আপন প্রাণের রসে সিক্ত হয়ে নিজে নিজে বড় হওয়া, পল্লী প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ নিয়ে যে সাহিত্য তাকে কি বলা হয়? পল্লী সাহিত্য। কঠিন হয়েছে দূরের বন্ধুরা? তোমাদের কাছে কঠিন হয়েছে হয়তো। এখন যদি আমরা একটু সহজ করে যদি বলি যে পল্লী সাহিত্য কাকে বলে, তাহলে দেখো রাফি, আমরা যদি এরকম করে বলি যে অধুনা শহরের বালাখানার পাশে নিতান্ত নিষ্প্রভ কঙ্কালসার কাঠামো নিয়ে যে সাহিত্য দাঁড়িয়ে আছে তাকে পল্লী সাহিত্য বলে। এটা একটা সহজ হলো না? অধুনা শহর, আধুনিক শহর, আধুনিক শহরের বালাখানা, বালাখানা মানে কি? অট্টালিকা, অট্টালিকা দালান। তা আধুনিক শহরের অট্টালিকার পাশে কঙ্কালসার কাঠামো নিয়ে যে সাহিত্য দাঁড়িয়ে আছে, অর্থাৎ শহুরের সাহিত্যের পাশাপাশি যে সাহিত্য দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলবো পল্লী সাহিত্য। প্রশ্ন হলো যে আমরা যে আজকে পল্লী সাহিত্য পড়ছি, কেন পড়ছি, কি জন্য? পরীক্ষায় আসবে সেই কারণে,
2: জানার জন্য।
0: জানার জন্য আসলে পরীক্ষায় তো সবই আসতে পারে, কিন্তু পল্লী সাহিত্য মূলত কিন্তু তোমাদের পাঠ্য করা হয়েছে দূরের বন্ধুরা, যে পল্লী সাহিত্য যে আমাদের ছিল, একসময় ছিল, এখনো আছে, কিন্তু সাহিত্যগুলো সংরক্ষণ করা হচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে, অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে সেই বিষয়টিও বলতেন যে আমাদেরকে পল্লী সাহিত্যকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, এর সম্প্রসারণ করতে হবে, প্রচার করতে হবে, শহুরে সাহিত্যের পাশে এসে তাকে দাঁড় করাতে হবে, তাহলে পল্লী সাহিত্য আমাদের মাঝে টিকে থাকবে। আজকের পল্লী সাহিত্য পড়ানোর মূল উদ্দেশ্য হলো দূরের বন্ধুরা শুধুমাত্র পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসবে সেটি নয়, বরঞ্চ পল্লী সাহিত্যকে ভালোবাসতে হবে, শহুরে সাহিত্যের পাশে এসে তাকে কি করতে হবে, সুযোগ দিতে হবে। তাহলে আমরা মূল প্রবন্ধে এখন আসি। এবার অপশনে যদি প্রথম থেকে একটু বলো, আমরা প্রথম প্যারাটা একটু পড়বো।
1: পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই, চারদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুলো ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে।
0: আচ্ছা, এবার অপশনটা দেখো, তুমি তো পড়েছো তাই তো? রাফিয়া তুমি দেখো, আমরা যে পল্লী গ্রামে শহরের মতো গায়ক নেই, বাদক নেই, নর্তক নেই, না থাকলো অভাব নেই, কি আছে? কোকিল আছে, দোয়েল আছে, পাপি আছে, প্রভৃতি পাখির কলগান আছে, নদীর কুলো কুলো ধ্বনি আছে, পাতার মর্মর শব্দ আছে, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। আমরা কি শহরে এই যে পাখির কলগান, নদীর কুলো কুলো ধ্বনি, আমরা কি এগুলো শুনি? আমাদের তো যান্ত্রিকের যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের জীবন কেটে যায়। কিন্তু তুমি দেখো, তুমি যদি শহর থেকে একটু দুই দিনের জন্য, তিন দিনের জন্য একটু যদি গ্রামে যাও, বাইরে যাও, তাহলে দেখবা মোবাইলটা যদি বাসায় রেখে যাও, গ্রামের প্রকৃতি তোমাকে সেই অফুরন্ত, তোমার যে অভাবটা, সেই অভাবটা কিন্তু তোমাকে দূর করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। দূরের বন্ধুরা দেখো, তোমরাও হয়তো গ্রামের মধ্যে থেকে, যারা দূরের বন্ধুরা গ্রাম থেকে শুনছো, তোমাদের গ্রামের মধ্যে কিন্তু অনেক ধরনের সাহিত্য লুকিয়ে আছে। এখানে লেখক সেই কথাটি বলেছেন যে বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। দূরের বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কি বলেছি, যে পাড়াগাঁয়ের মধ্যে কিন্তু সাহিত্য লুকিয়ে আছে, কিন্তু বাতাসের মধ্যে থেকে যেমন আমরা বুঝতে পারি না যে আমরা বাতাসের মধ্যে আছি, ঠিক সেরকম সাহিত্যের মধ্যে থেকেও সাহিত্যের আনাচে কানাচে অনেক ধরনের সাহিত্য আমাদের আছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কত বড় সাহিত্য আমাদের মাঝে লুকিয়ে আছে। এবার রাফিয়ার কাছে বলবো যে দ্বিতীয় যে অনুচ্ছেদ আছে সেটা পড়ার জন্য।
2: শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে।
0: তুমি কি ময়মনসিংহ গীতিকা কখনো দেখেছো বা শুনেছো, নাম শুনেছো?
2: হ্যাঁ, নাম শুনেছি কিন্তু দেখা হয়নি।
0: আচ্ছা, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন যে ময়মনসিংহ গীতিকা হলো আমাদের এই যে পল্লী সাহিত্যের, পল্লী যে সাহিত্য, সাহিত্যের সমৃদ্ধ একটি বই, যেখানে বলা হয়েছে যে সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। তিনি দেখিয়েছেন যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছে যে পল্লী সাহিত্য আমাদের কত সমৃদ্ধ। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রুমারুলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্য মুগ্ধ হয়েছেন। তাহলে ময়মনসিংহের মদিনা বিবির যে চরিত্র, সেই চরিত্রের দেওয়ানা মদিনার গল্প কাহিনীর কথা কোথায় আছে? ময়মনসিংহ গীতিকার মধ্যে আছে। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহুরে চক্ষুরগোচরে পল্লী তত্ত্ব গোপন করে আছেন, কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে জানাশোনা করিয়ে দেবে? দেখো, এখনকার যে আধুনিক যুগ, বর্তমান যুগে আমাদের পল্লী গ্রামের, আমরা বিভিন্ন ফেসবুক যখন দেখি, ইউটিউব দেখি, পল্লী গ্রামের বিভিন্ন কবি সাহিত্যিকদের গানগুলো অনেক সময় আমাদের মধ্যে আসে, মানে কিসের বদলতে, প্রযুক্তির বদলতে। কিন্তু আগে এক সময় হতো যে আনাচে কানাচে মনসুর বয়াতির মতো আরো অনেক কত বয়াতি আছেন, কিন্তু কে তাদেরকে আমাদের শহরে সাহিত্যের মানে মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। দেখো, বলা হয়েছে এই যে পল্লীর আনাচে কানাচে যে আমাদের যে সাহিত্য আছে, বিভিন্ন কবিরা আছেন, গান যারা গায় তারা আছেন, শিল্পী যারা আছেন, তাদের যে সাহিত্য কর্মগুলো যদি সংগ্রহ করা যেত, তাহলে দেখা যেত যে বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু লেখক এখানে একটা হতাশা ব্যক্ত করেছেন। কি হতাশা? কিন্তু হ্যাঁ, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? তার মানে একটা প্রশ্ন জানবা, এই যে স্বেচ্ছাসেবক দল কিন্তু আমাদের দেশে নাই পল্লী সাহিত্যকে সংরক্ষণ করার জন্য, বা পল্লী গান, পল্লী কবিতা, বিভিন্ন পল্লীর যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলোকে সংগ্রহ করার জন্য কোন স্বেচ্ছাসেবক দল নেই, বিদেশে কিন্তু আছে। তো লেখক এখানে একটা হতাশা ব্যক্ত করেছেন। কাজের জন্য, তোমাদের জন্য, তোমরা যে এই যে এই বইটা পল্লী সাহিত্য যে আমরা আজকে পড়ছি, তোমাদের মধ্য থেকে দূরের বন্ধুরা যদি এরকম কেউ এই সাহিত্যগুলো সংগ্রহ করার কাজে লিপ্ত থাকো, যে আমার এলাকার উপকথাগুলো, আমার এলাকার প্রবাদগুলো, আমার এলাকার খনার বচনগুলো আমি লিখে রাখবো, প্রত্যেক আজকের অনুষ্ঠানের মধ্য দিয়েও যদি প্রত্যেক গ্রাম থেকে দর্জন করে স্টুডেন্ট ও 10টি প্রবাদ যদি তোমরা লিখে রাখো, 10টি খনার বচন যদি সংগ্রহ করে রাখো, তাহলে দেখা যাবে এই প্রবাদগুলো আমাদের যে হাজার হাজার গ্রাম থেকে যদি আমরা কি করতে পারি, এই যে প্রবাদগুলো খনার বচনগুলো যদি সংগ্রহ করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের পল্লী সাহিত্য কিন্তু আর হারিয়ে যাচ্ছে না। এবার আমি পরবর্তী যে অনুচ্ছেদটি আছে অপশনটা যদি পড়ো,
1: আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোন ঝিল্লি মুখর সন্ধ্যাকালে,
0: ঝিল্লি মুখর সন্ধ্যাকালে, তোমার কি কোনো সন্ধ্যাকালে এমন কেটেছে ঝিল্লি মুখর? মানে ঝিল্লি মুখর মানে বলো তো দেখি, যে ঝিল্লি মুখর মানে কি? তোমরা ঝিঝি পোকা দেখেছো বা সন্ধ্যাকাল গ্রামে কখনো সন্ধ্যার সময় কাটিয়েছ? ঝিঝি পোকা মুখরিত, ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছে, তোমার আম্মু কি, তুমি সত্যি করে বলো তো যে তোমার আম্মু কি কখনো সেই ঝিল্লি মুখর সন্ধ্যাকালে কোনো ছেলেবেলার বুড়ো বুড়ির মুখে কোনো গল্প শুনিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছে, নাকি তুমি গেমস খেলতে খেলতে ঘুমিয়েছ? ছোট সময়টা কিভাবে কেটেছে তোমার?
1: বলতে গেলে গেমস খেলতে খেলতে
0: ঘুমিয়েছ। তাহলে এই যে রাফিয়া, তোমাকে কি আম্মু শুনিয়েছে?
1: না,
0: শোনায়নি। তাহলে দেখো, তাহলে এই যে তুমি যে জানো না যে ঝিল্লি মুখর সন্ধ্যাকালটা কেমন কেটেছে, এই যে না জানার দায় কার তোমার? দূরের বন্ধুরা, তোমাদেরও কিন্তু না, এই দায় হলো আমাদের, তোমাদের না। আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা বাবা মা আছি, আমরা যারা শিক্ষক আছি, আমাদের দায়, তাই তো? বলা হয়েছে দেখো, সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, নাম শুনেছ আশ্চর্য প্রদীপ? পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। বলা হয়েছে যে আরব্য উপন্যাস কিংবা আলিবাবা চল্লিশ দস্যুর কথা যে গল্প আমরা আরব্য উপন্যাসগুলো আমরা টেলিভিশনে দেখেছি, এগুলির চেয়ে আমাদের যে পল্লীর উপকথা আছে সেগুলোর মূল্য কি নয়?
1: কম নয়,
0: কম নয়, এগুলোর মূল্য অনেক বেশি। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আধুনিক শিক্ষার যে প্রভাবের কারণে এই পল্লী সাহিত্যগুলো সংরক্ষণ না করার কারণে এগুলো হারিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে রাখালের পিঠাগাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। মানে তুমি একটু আগে যেটা বলেছ, এখনকার আমাদের মায়েরা আমাদেরকে রাখালের পিঠাগাছের কথা কিংবা রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা মায়েরা কি শোনাই বলো?
1: না,
0: মায়েরা কি শোনাই? মায়েরা কি শোনাই তাহলে বলো? মায়েরা কি শোনাই? অপশনটা বলো তো দেখি, মায়েরা কি শোনাই? গল্প শোনান না, কি শোনাই তাদের কাছে? বলেন, তাদের কাছে কি বলেন?
1: আরব্য
0: উপন্যাসের গল্প কিংবা
1: ল্যাম্পস টেলস অফ শেক্সপিয়ার,
0: শেক্সপিয়ারের গল্পের অনুবাদ, এগুলি শোনাই। কিন্তু রাখালের পিঠে কাছের কথা শোনাই না, রূপকথার কথা শোনাই না, ঘুমন্ত রাজকন্যার কথা শোনাই না। ফলে কোন সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লুপ্ত করে দিচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ। দূরের বন্ধুরা মনে রাখবা, আমরা যদি সাহিত্যকে যদি জীবিত না রাখি, তোমরা বলতে পারো যে স্যার সাহিত্যকে কিভাবে জীবিত রাখবেন? সাহিত্যকে জীবিত রাখতে হবে আমাদের মধ্য দিয়ে, অনুষ্ঠানের মধ্য দিয়ে, তোমাদের মধ্য দিয়ে, আমাদের মধ্য দিয়ে অতীতের যে রূপকথাগুলো হারিয়ে যাচ্ছে, এই রূপকথা যদি নষ্ট হয়ে যায় তাহলে অতীতের সাথে বর্তমানের দূরের বন্ধুরা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর যদি সম্পর্ক অতীতকে যদি আমি ভুলে যাই, শিকড়কে যদি আমি ভুলে যাই, তাহলে আমার নিজের কোনো অস্তিত্ব থাকবে না। দূরের বন্ধুরা, একটু কঠিন কথা বললাম কিনা আমি জানি না, রাফিয়া তুমি কি বুঝতে পেরেছ? বলো তো স্যার কি বলেছি? আর অতীতকে যদি মানে কি করতে হয়, অতীতকে যদি না বলতে হয় তাহলে অতীতের যে সাহিত্যগুলো সেগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। আমি কি অপশনটা বুঝাতে পারছি তোমাকে? বলো তো কি বলেছে দূরের বন্ধুদের উদ্দেশ্যে বলো।
1: আমাদের যদি অতীতের সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হয়,
0: বাঁচিয়ে কেন রাখতে হবে? অতীতের সাহিত্যগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কেন? অতীতের সাথে বর্তমানের সম্পর্কটা যেন নষ্ট না হয়েছে সেই কারণে, ঠিক আছে? অর্থাৎ অতীতকে যদি ভুলে যাও তাহলে তুমি শিকড়কেই তো ভুলে গেলা। আর গাছের শিকড় না থাকলে গাছ বাঁচবে? তাহলে আমার শিকড়কে যদি আমি ভুলে যাই, আমি মানুষ হিসেবে জীবিত থাকবো না, আমি একটা দেহ হিসেবে জীবিত থাকবো। আমার কথা বুঝতে পারছো? সেই কারণে কখনো দূরের বন্ধুরা, কখনো কোন সময় অতীতকে অতীতের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, শিকড়কে ভোলা যাবে না। বুঝতে পেরেছ? শিকড়কে আঁকড়ে ধরে থাকতে হবে। শিকড় যদি গাছ, কোনো গাছটা আছে পাতাটা তা নষ্ট হয়ে গেছে, শিকড়টা ঠিক আছে, এই গাছটা আবার কি হবে?
2: বেড়ে উঠবে।
0: ঠিক সেই রকম শিকড়কে ধরেই সামনে আগাতে হবে, শিকড়কে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোন প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোন পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনই ভাবে প্রচলিত আছে। বলা হয়েছে যে আমাদের যে রূপকথাগুলো ছিল, সেই রূপকথাগুলো যদি সংগ্রহ করা হতো, তাহলে একজন প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখতেন যে আমাদের রূপকথাগুলো শুধু আমাদের দেশে না, আমাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় এই রূপকথাগুলো প্রচলিত আছে। দূরের বন্ধুরা, যেহেতু তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী, আমাদের যে পল্লী সাহিত্য যে প্রবন্ধটি আজকের আমরা শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে আলোচনা করছি, তাহলে পল্লী সাহিত্য প্রবন্ধ থেকে আজকে আমরা কি শিখলাম, মূল উদ্দেশ্যটা কি?
2: পল্লী সাহিত্যের এখানে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং আমরা এটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এটাকে শহরের সাথে,
0: শহরের সাহিত্যের পাশে এসে পল্লী সাহিত্যকে দাঁড় করাতে হবে, তাহলে পল্লী সাহিত্য টিকে থাকবে এবং পল্লী সাহিত্যকে ভালোবাসতে হবে। আশা করি দূরের কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কাছের বন্ধুদের ধন্যবাদ এবং দূরের বন্ধুরও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
3: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, রাবিয়া সুলতানা শিওলি, নাহি দর্পা, ফাতেমা আফরোজ সোহিলি এবং আমি শামসি মাহমুদ শুক্র। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার ও মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।
5: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am, your presenter Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation between two friends about reading books and watching movies. Today we'll hear how they discuss their favorite hobbies, compare the benefits of reading books and watching movies, and share their personal opinions. Through their conversation, we'll practice speaking English in a simple and natural way. Today, I'm joined by two wonderful guests. First, we have Zubaina Mahnir Rahman, and alongside her, Yasmin Mukta. Thank you, Zubaina and Mukta, for joining our today's program. Dear listener, stay with us until the end of the program because after the conversation, we'll learn about parts of speech along with some useful vocabulary.
6: Hello, Mukta. How are you doing today?
2: Hello, Sumaina. I'm fine. And you?
6: I'm doing well. I finished reading an interesting novel yesterday.
2: That's great. I watched a wonderful movie last night.
6: Really? Which do you prefer, reading books or watching movies?
2: I enjoy watching movies because they are entertaining and relaxing. I can understand the story by watching the characters and scenes.
6: That's true, but I prefer reading books because they improve my imagination and vocabulary.
2: I agree. Books also help us think deeply and learn new ideas.
6: Exactly. Whenever I read a book, I imagine the places and characters in my own way.
2: Movies are also enjoyable because they combine pictures, music, and acting. They bring stories to life.
6: That's a good point. However, books usually provide more details than movies.
2: Yes, sometimes movies skip important parts of a story.
6: I think both books and movies have their own advantages.
2: I completely agree. We should make time for both reading and watching movies.
6: Reading books improves our language skills, while movies help us to improve our listening and pronunciation.
2: That's true. Both are excellent way to learn English.
6: Thank you, Mukta. It was wonderful talking with you.
2: Thank you too, Zumaina.
5: Thank you, Zumaina and Mukta. Reading books ebong watching movies ne ajke Zumaina ebong Muktar moddhe kichu conversation holo je tara konta prefer kore, konta tader bhalo lage, keno bhalo lage, tar reason gulo ebong kichu advantage disadvantage o ajke conversation e amra shunlam. Shurutei ajke bolechhilam ajke amader conversation e amra parts of speech niye alochona korbo. So amra ajke normally parts of speech e je ক্লাসিফিকেশন আছে সেই আটটি ক্লাসিফিকেশনের কিছু ডেফিনেশন দেখব এবং কিছু এক্সাম্পল দেখব এবং সবসময় কিন্তু আমরা পার্টস অফ স্পিচ এগুলো সবসময় আমাদের যে কোনো সেন্টেন্সে আমরা ইউজ করে থাকি সো পার্টস অফ স্পিচ নর্মালি হচ্ছে আট প্রকার আছে নর্মালি আমরা বলতে পারি নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারসেকশন সো যদি আমরা প্রথমেই বলি যে নাউন নাউনের ডেফিনেশন যদি আমরা বলি সো নর্মালি আ নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন প্লেস থিং অর আইডিয়া অর্থাৎ কোনো একটা পার্সনের নাম বলতে গেলে অথবা প্লেস অথবা যে কোনো জায়গা অথবা যে কোনো একটা আইডিয়া বলতে গেলে আমরা নাউন ইউজ করে থাকি সো নাউনের যদি এক্সাম্পল বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি বুক মুভি স্টোরি ভোকাবুলারি সো এক্ষেত্রে আমরা বুক মুভি স্টোরি ভোকাবুলারি এই শব্দগুলো অলরেডি আজকে আমাদের কনভারসেশনে ইউজ করেছি এছাড়াও আমরা যদি প্রোনাউনের ডেফিনেশন বলি ডেফিনেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি সুমাইনা
6: প্রোনাউনের ডেফিনেশন হবে আ প্রোনাউন replaces a noun
5: অর্থাৎ একটা নাউনকে যখন আমরা রিপ্লেস করতে চাই বা নাউনের পরিবর্তে যদি আমরা কোনো শব্দ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করতে পারি এবং এই প্রোনাউনগুলো হতে পারে হি শি দে এই ধরনের শব্দগুলো প্রোনাউন হিসেবে আমরা ইউজ করে থাকি যেমন আজকে আমাদের কনভারসেশনে ছিল আই এনজয় ওয়াচিং মুভিস অর্থাৎ আমি মুভি দেখতে পছন্দ করি বা আমি এনজয় করি তাহলে এক্ষেত্রে আই এই শব্দটি প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে আবার মুভি শব্দটি কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে রাইট যেটা আমরা নাউনের ক্ষেত্রে আমরা দেখলাম একইভাবে দে ব্রিং স্টোরিজ অফ লাইফ অর্থাৎ তারা হচ্ছে জীবনের গল্পগুলো হচ্ছে বহন করে নিয়ে আসে এক্ষেত্রে দে শব্দটিও হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে অর্থাৎ নর্মালি প্রোনাউনটা সবসময় রিপ্লেস করে কাকে কোন একটা নাউনকে রিপ্লেস করে থাকে এছাড়াও আমরা যে কোনো সেন্টেন্সে ভার্ব ইউজ করে থাকি সো ভার্বের যদি আমরা ডেফিনেশন বলি তাহলে সেক্ষেত্রে ভার্বের ডেফিনেশনটা কি হতে পারে মুক্তা
2: আ ভার্ব শোস অ্যান অ্যাকশন অর আ স্টেট
5: ওকে সো ভার্বের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নর্মালি হচ্ছে যে কোনো অ্যাকশন বোঝানোর জন্য আমরা হচ্ছে ভার্ব ইউজ করে থাকি অর্থাৎ কোনো কাজ করা হয়েছে এক্ষেত্রে ভার্ব ইউজ করা হয় সো ভার্ব যদি আমরা ছোট ছোট এক্সাম্পল বলি এক্সাম্পলগুলো এরকম হতে পারে রিড ওয়াচ ইম্প্রুভ অর্থাৎ যে কোনো কিছু পড়া বা দেখা অথবা যে কোনো কিছুর ইম্প্রুভমেন্ট অর্থাৎ উন্নয়ন করা সেক্ষেত্রে আমরা ভার্বগুলো ইউজ করতে পারি আমাদের সেন্টেন্সের মধ্যেও আমরা যদি ভার্ব ইউজ করি যেমন বলি আই ডু ওয়ার্ক অর্থাৎ আমি কোনো কাজ করি অথবা আই এম গোয়িং টু স্কুল সো এখানে গোয়িংটা হচ্ছে এক্ষেত্রে ভার্ব হিসেবে ইউজ করা হয় অর্থাৎ কোনো কাজ করাকেই আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি সেন্টেন্সে এছাড়াও সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি এবং অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা এরকম হতে পারে অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ নাউন অর্থাৎ নাউনকে যখন ডিসক্রাইব করতে যায় অর্থাৎ নাউনকে যদি কোনো বিশেষণ দিতে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি এবং অ্যাডজেক্টিভের এক্সাম্পল কি হতে পারে জুমাইনা
6: অ্যাডজেক্টিভের এক্সাম্পলগুলো হতে পারে ইন্টারেস্টিং নোভেল ওয়ান্ডারফুল মুভি New ideas.
5: সো এখানে ইন্টারেস্টিং, ওয়ান্ডারফুল, নিউ এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে লার্নেড পার্সন অথবা হচ্ছে অনেস্ট পার্সন। এখানে লার্নেড, অনেস্ট এই ধরনের শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। এছাড়াও আমরা সেন্টেন্সে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব ইউজ করে থাকি, এবং অ্যাডভার্বের ডেফিনেশনটা যদি আমরা বলি তাহলে বলতে পারি অ্যান অ্যাডভার্ব ডিসক্রাইবস আ ভার্ব adjective or another adverb. অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে যে কোনো একটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে ডিসক্রাইব করে। যেমন অ্যাডভার্বের এক্সাম্পল আমরা কি বলতে পারি?
6: অ্যাডভার্বের এক্সাম্পল বলতে পারি কমপ্লিটলি অথবা ইউজুয়ালি।
5: কমপ্লিটলি অথবা ইউজুয়ালি। সো কমপ্লিটলি দিয়ে আমরা একটা সেন্টেন্স কি বলতে পারি?
6: কমপ্লিটলি দিয়ে আমরা একটা সেন্টেন্স বলতে পারি আই কমপ্লিটলি এগ্রি।
5: অথবা ইউজুয়ালি দিয়ে কি বলতে পারি?
6: আমরা বলতে পারি বুকস ইউজুয়ালি প্রোভাইড মোর ডিটেইলস।
5: ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই কমপ্লিটলি এগ্রি অথবা বলতে পারি বুকস ইউজুয়ালি প্রোভাইড মোর ডিটেইল। এছাড়াও অ্যাডভার্ব চেনার জন্য আরেকটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি এল ওয়াই বসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই শব্দটাকে অ্যাডভার্ব বলতে পারি। যেমন বিউটিফুলি অথবা হচ্ছে ওয়ান্ডারফুলি, তাহলে সেক্ষেত্রে ওয়ান্ডারফুল থেকে ওয়ান্ডারফুলি অথবা বিউটিফুল থেকে বিউটিফুলি এই ধরনের হচ্ছে অ্যাডভার্ব আমরা ইউজ করতে পারি। এছাড়াও আমরা প্রিপোজিশন সম্পর্কে আজকে জানবো। প্রিপোজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস, অর্থাৎ দুইটা ওয়ার্ডের মাঝখানে যে কোনো রিলেশনশিপ করার জন্য আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি। যেমন প্রিপোজিশন হিসেবে বাই, দেন, ফর, ইন, অন এই শব্দগুলো থাকে। সো প্রিপোজিশনের এক্সাম্পল গুলো এখানে কিভাবে আসতে পারে মুক্তা?
2: এক্সাম্পল গুলো আসতে পারে বাই ওয়াচিং, দেন মুভিজ, ফর বোথ রিডিং এন্ড ওয়াচিং।
5: ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শব্দগুলোর সাথে একটার সাথে আরেকটা রিলেশন করার জন্য বা একটা সেন্টেন্স এর মাঝখানে আমরা এই প্রিপোজিশন গুলো রিলেশন বিল্ড আপ করার জন্য ইউজ করে থাকি। কনজাংশনের ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি কনজাংশন জয়েন্স words or sentence, অর্থাৎ কোন একটা ওয়ার্ড কে বা সেন্টেন্স কে যুক্ত করার জন্য কনজাংশন ইউজ করা হয়। যেমন and, but, then হচ্ছে while, এই শব্দগুলো হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ করা হয়। তো জুমাইনের মুখ থেকে আমরা দুইটা কনজাংশনের হচ্ছে সেন্টেন্স শুনবো।
6: দুটি এক্সাম্পল হতে পারে books and movies, যেখানে and হচ্ছে কনজাংশন এবং আরেকটা হচ্ছে reading books while movies help listening skills, এখানে while হচ্ছে কনজাংশন।
5: ভেরি গুড। সো এছাড়াও ফাইনালি আমরা হচ্ছে ইন্টারজেকশনের হচ্ছে ডেফিনেশন শুনবো মুক্তার মুখ থেকে।
2: ইন্টারজেকশনের ডেফিনেশন হলো an interjection express sudden feelings or emotions,
5: অর্থাৎ হঠাৎ করে কোনো ফিলিংস বা ইমোশন কে যদি আমরা এক্সপ্রেস করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারজেকশন বা এই ধরনের শব্দ ইউজ করে থাকি। অর্থাৎ ইন্টারজেকশনের যদি এক্সাম্পল আমরা বলতে চাই তাহলে বলতে পারি রিয়েলি, এক্স্যাক্টলি, দ্যাটস গ্রেট। সো এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করতে পারি। সো আমরা ইন্টারজেকশনের ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে এক্সক্লেমেটরি সাইন ইউজ করবো। সো আমরা কোনো সেন্টেন্সে যখন লিখবো কোনো interrogative sentence, যে ক্ষেত্রে আমরা exclamatory sentence গুলো ইউজ করতে পারি। So dear listener, today's conversation has shown us that both reading books and watching movies are enjoyable and educational. We also learned the basic parts of speech which help us understand how English sentences are formed. Thank you for listening to today's episode of Let's Speak in English. We hope you enjoyed the conversation and learned something useful. Until our next program, keep practicing English every day. This is Aisha Siddiqa saying goodbye. Thank you and have a wonderful day.
4: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
7: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন। শিল্পী সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুরকার হাসান আলী।

0: সুমন রাহাতের কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে

0: প্রাপ্ত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
0: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
0: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
0: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
0: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
0: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। সুখের চাবিকাঠি হল নৈতিকতা।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাসফিয়া তিমিদা।

0: পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন তাসমিয়া তিমিদা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আজ এ অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আজ সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে জুলাই জাদুঘর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করার স্বার্থে সকল শিক্ষার্থীর ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে কিছু গাছ নষ্ট হলেও তা প্রতিস্থাপন করে মোট ৩০ থেকে ৩২ কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি আজ ঢাকার কেরানীগঞ্জে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ সাজাব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে সরকার। সারা দেশে কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জনের প্রাণহানি সহ আরও ৪৮০ জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর, ফুটবল। আজ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ এলবাকি। The construction work of 2.3 kilometer long new carpeted road from Murugatsa to Dalua via Kolagatsi has been inaugurated at the Tala Upojila in Shatkhira today with the aim of improving the rural communication system. Administrator of Jila Porishad Habibul Islam Habib inaugurated it as chief guest. The President, General Secretary of Upojila BNP, public representative, people of different professions and local elite are present at that time. The local government engineering department is implementing the project at a cost of 1 crore and 80 lakh taka. Meanwhile, the renovation work of the Digi Motopara Boro Mosque began at Arpara Union under Shalika Upojila in Magura today. The Joint Secretary, District BNP, inaugurated it as chief guest. The party leaders and activists and local elite were present at that time. It may be mentioned that Arpara Union is implementing the renovation work of the mosque at a cost of 1 lakh taka. Besides, the newly constructed ATM booth of Sarikbal Road branch has been inaugurated at the Deputy Commissioner's office premises in Khulna today. The Deputy Commissioner inaugurated it as chief guest. The Additional Deputy Commissioner General and Revenue officials of the District Administration and Concerned officials were present at that time. The Deputy Commissioner visited various development projects and government offices of Jibonnagar Upojila under Abdul Baria Union in Chuadanga today. He directed the concerned authority to complete the project within the stipulated period and expressed satisfaction over the progress of ongoing development works of the project. The Upojila Nirbhay Officer, Additional Commissioner Land and officials of the concerned departments were present at that time. A discussion meeting on ensuring the rights of disabled persons was held at Koira Upojila Porishad Auditorium in Khulna District today. The meeting laid emphasis on the collective efforts of people, including government and non-government organizations, for the social development of disabled people. Presided over by the Upojila Agriculture Officer, the meeting was attended by the Upojila Secondary Education Officer and officials of the concerned departments. A view exchange meeting of the journalists of Betar was held at the conference room of Bangladesh Betar Khulna today. The meeting discussed on the objective news presentation of journalists to improve the quality of news. Presided over by the Regional Controller of News Bangladesh Betar Khulna, Muhammad Nurul Islam. The meeting was attended by Assistant Controller of News Gaji Humayun Kabir and journalists of district and Upojila level and concerned officials, including employees. A training workshop on the road safety was held at Kanchanagar Model School and College in Jinada town today. The meeting laid emphasis on everyone, including drivers, pedestrians and students with traffic act to reduce road accidents. Presided over by the Assistant Director of BRTS Arkell, the Traffic Inspector, Motor Vehicle Inspector and teachers and students of the school were present at that time. Bangladesh Road Transport Authority, BRTA, organized it. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 25,000 taka as fine from the traders, including special drives at the Langulbad Bazar of Sirpur Upojila in Magura today. This fine was made in allegation for selling prohibited physician samples, storing expired insulin and medicines, and not having necessary documents. Finally, weather forecast Valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kustia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Momenshin, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pause in these areas are to best cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রিয় শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি তানিয়া সুলতানা। অধিবেশন করছেন প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী।
3: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এখন রয়েছে অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন শিলা রানী হালদারের কণ্ঠে।

আপনারা অচিন পাখির অনুষ্ঠানে লালন গীতি শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটির শিল্পী শীলা রানী হালদার।

মনোজরা পড়েছে ধরা, এই কথামালার লালন গীতিটি শুনবেন হাফিজুর রহমান সুজনের কণ্ঠে।

বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। এই গানটি শুনবেন আকলিমা পারভিনের কণ্ঠে।

0: এই গানটির সঙ্গে শেষ হল অচিন পাখি লালন গীতের অনুষ্ঠান।
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়, এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার।

0: না জাত সবার মাওলা এই ফরি।
1: পরপর দুখানি হামদ পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার খুলনা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসুন আমরা নিজেরা পরিচ্ছন্ন থাকি এবং অন্যদেরও পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করি। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়

0: এবং রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:32, সূর্য অস্ত যাবে 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parveen. Dhaka Met Office forecast for inland river purse warning valid till 1 a.m. There is no inland river purse warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expected temporary gusty wind with light to medium rain or thunder shower in many places of Mamunshing, Khulna, Borishal, Chattogram and Sela divisions and one or two places of Rangpur, Rajshahi and Dhaka divisions. Medium to heavy rainfall may expected as elsewhere over the country. Day and night temperature may slightly increased all over the country. Today, the maximum temperature was recorded in Sylhet 36 degrees Celsius and minimum was also in Sylhet 23.2 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 35.5 degrees Celsius, minimum was 24 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 76%, at 6 p.m. 63%. Tomorrow the sun rises over Dhaka at 5:32 a.m. and sets at 6:34 p.m. That's all for weather in time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
3: বাংলাদেশ বেতার খুলনা। অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন সম্পর্কিত কিছু সতর্ক বার্তা আপনাদের জন্য। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা তা মাঝে মধ্যে পরীক্ষা করি। রান্নার পর আসুন চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখব। বৈদ্যুতিক স্ত্রীতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে যাব না। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখব। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধেই আমরা বেশি মনোযোগী হব। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করব। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিতে হবে। বৈদ্যুতিক আগুনে সবার আগে মেইন সুইচ বন্ধ করতে হবে। ছোট ছোট ছেলেমেয়েদেরকে আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখবো।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠে ফেরদৌসী রহমান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন ফেরদৌসি রহমানের কণ্ঠে, কথা সাজিয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম সারির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি আজ খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ ও ২০২৬ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হয়ে মেধার বিকাশ ঘটিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মেয়েদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠদানে আরও দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ও কেসিসি প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার মুড়োগাছা থেকে দলুয়া ভায়া কলাগুছি পর্যন্ত ২.৩ কিলোমিটার পর্যন্ত সড়কে নতুন কার্পেটিং এর কাজ আজ শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৮,০০০০০ ব্যয়ে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার সহ সকল থানার অফিসার ইনচার্জ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদের মানোন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনার জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের এক মত বিনিময় সভা আজ খুলনা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংবাদের মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সহকারী বার্তা নিয়ন্ত্রক গাজী হুমায়ুন কবির সহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক, বার্তা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার বল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আজ এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিআরটিবির উপপরিচালক, পল্লী উন্নয়ন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, কিশোরী ও সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ৫০ জন কিশোরীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাৎসরিক প্রতিযোগিতার আয়োজনের লক্ষ্যে এক মত বিনিময় সভা আজ ঝিনাইদহের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক মেধা বিকাশ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউজের মাঠে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে বন সংরক্ষক ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। মেলায় মোট ৬২টি স্টল খোলা হয়। স্টপ স্টলে ফলদ, বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। খুলনার একটি আদালত হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মঞ্জুরুল ইমাম আজ এ রায় দেন। খেলার খবর, ফুটবল। যশোরের শারশার বাগা আস্ট্রা হাইস্কুল মাঠে জুয়েলার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় সোনাতলকাঠি ফুটবল একাদশ ১-০ গোলে ট্যাংরা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সংসদ সদস্য মৌলানা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মাগুরার শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতারউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় একাদশ ৩-২ গোলে গঙ্গারামপুর প্রতাপ কুমার মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম
5: আসসালাম।
4: এসো এসো সবাই এসো। এই তো সাজু বাবু আসছে, তারপরে আমাদের মেহমান তো এসেই গেছেন, জনাব মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো প্রিয় শ্রোতা, আপনাদেরকে ফোন ইন অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয়, মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে আজকে উপস্থিত রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর জানার জন্য 02448132608 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 নম্বর পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02448132608 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপও শুনতে পাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও আপনি সরাসরি উপভোগ করতে পারবেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলাপ হবে, বর্ষা তো আমরা এখন পার করে দিচ্ছি, বর্ষা প্রায় শেষের পথে চলে যাচ্ছে। তো এই সময়টায় আমরা দেখলাম আমাদের জলাভূমিগুলো, ডোবাগুলো পানিতে একেবারে ভরে গেল, আবার কোন কোন সময় ভেসে গেল, আবার বিভিন্ন জায়গা থেকে পানি এসে বা বিভিন্ন রকমের বর্জ্য এসেও ভরে গেল,
6: মাছের আবার রোগ বালাইও হওয়া,
4: যার ফলে মাছের, হ্যাঁ, যে মাছ আমি খাবো, যে মাছ আমার সন্তান খাবে, সেগুলো যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে সেটা নিশ্চয়ই
3: সমস্যা হবে, শরীরের জন্য ক্ষতি,
4: তাই না? তো সেই কারণেই আমাদের খুব বেশিভাবে জানার দরকার যে এই যে মাছের যে বর্ষাকালীন রোগ, এ সম্পর্কে যারা মাছ চাষী, যারা খামার করেন, যারা এই সমস্ত বিষয়ের উদ্যোক্তা রয়েছেন, তাহলে সকলের এটা জানার দরকার যে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে আমাদের কি করণীয় আছে। তো স্বাগত জানাই জনাব মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আসসালাম আলাইকুম ভাই।
7: ওয়ালাইকুম আসসালাম।
4: কেমন আছেন বলেন?
7: আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি,
7: সবাই ভালো আছে।
4: আপনি শুরু করতে পারেন যে কি কি রোগ নিয়ে আপনি বলা শুরু করবেন।
7: আসলে আমি আমাদের সাথে যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ দিব যে আসলে এই সন্ধ্যার পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনছেন। তো আমি আসলে যেটা বলবো যে বর্ষাকাল এমন একটা সময়, এটা এক সময়ের মাছের জন্য আশীর্বাদ। কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি, বর্ষাকালে আমাদের নদী নালা খাল ডোবা সব জায়গায় পানি থাকে, তার মানে এই জায়গায় অনেক বেশি মাছও থাকে। এখন বিষয় হচ্ছে এই সময় কিন্তু রোগ বালাইও বেশি হয়। আপনি বলছিলেন যে সকল কিছু ভাসিয়া গেল কয়েকদিন আগে, একদম বন্যায় বর্ষায়। আমাদের সাধারণত এই ভাসা যাওয়া হয় হচ্ছে দুই ভাবে, এক ভাবে হচ্ছে অনেক বেশি যখন বৃষ্টি হয় তখনও ভাসা যায়, আবার
3: বন্যা হইলে
7: পাহাড়ের যে ঢল এই পানি আইসেও ভাসা যায়, তার মানে এই বর্ষাকালেই ভাসা যায়,
3: তাই এই সবাই ভাসে যায়।
7: আমার
4: মানে আগমন এবং নির্গমন খুব ভয়ঙ্কর, হ্যাঁ ভয়ঙ্কর।
7: এখন যেটা হয়েছে এই সময় আমার চাষি ভাইদের একটু সতর্ক থাকতে হবে, যে কোনো ভাবে উপরের বর্ষার পানিতেও তার পুকুর ডুবে যেতে পারে, আবার ভাষায়ও নিয়ে যেতে পারে, আবার এর মধ্যে রোগ হইতে পারে। এখন আমি যদি সবচেয়ে ছোট রোগের কথা চিন্তা করি, যে মাছ সবার আগে কোন অসুখে পড়ে,
4: কোন অসুখে পড়ে ভাই?
7: এই যে মনে করেন প্রচুর বর্ষা হইতেছে, আপনি কি দেখেন যে সূর্য ওঠে না একদিন দুই দিন? তো আমার মাছ তো ধরেন অক্সিজেন নেই, আমরা বাতাসের থেকে যেমন অক্সিজেন নেই, মাছ পানি থেকে অক্সিজেন নেয়। এই অক্সিজেন কিন্তু উৎপাদন হয় যখন সূর্যের আলো থাকে, তখন খাবার তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। কিন্তু যখন এই সূর্য আর উঠে না, তখন কিন্তু এই অক্সিজেন উৎপাদন হওয়া বন্ধ হয়ে যায়। তাইলে ওই পুকুরের মধ্যে যা অক্সিজেন থাকে একদিন দুই দিন পাইলো, কিন্তু তারপরের দিন কিন্তু অক্সিজেনের শর্ট পড়ে যায়।
6: কে জানে ওই যে প্লাঙ্কটন উৎপাদন হয় না,
7: প্লাঙ্কটন উৎপাদন হয় না, অক্সিজেনও থাকে। তাহলে অক্সিজেন যখন থাকে না, তখন কি হয়, মাছ ওই যে খাবি খেতে থাকে উপরের দিকে,
5: বাইসা থাকে,
7: তার মানে অক্সিজেনের অভাবে উপরের দিকে আসে, কয় অক্সিজেন দে অক্সিজেন। এই জন্য আপনার সতর্ক থাকতে হবে, আপনার পুকুর যদি বাণিজ্যিক পুকুর হয়, অনেক মাছ থাকে পুকুরে, তাহলে কি করতে হবে, এই জায়গায় অ্যারেটর দিতে হবে, ওই যে পাখা দিয়ে এক ঘন্টার মধ্যে
4: ঘূর্ণন।
7: হ্যাঁ হ্যাঁ, ঘূর্ণলে কি হবে, তাইলে হচ্ছে ধরেন এই পুকুরের মধ্যে আপনি
6: পানিটা নাড়াই দিতে হবে,
7: পানিটা নাড়াই
4: দিতে
7: বাঁশ দিয়ে বাইরেতে। এখন দেখা যাচ্ছে আমরা বাঙালি মানুষ সুযোগ পাইলেই বাঁশ দেই, আবার আরেকটা জিনিস করা যায়, অক্সিজেনের ট্যাবলেট আছে এটা দিয়ে করা যায়। তাইলে কি মাছের এই ধরনের যে সমস্যা, এটা কিন্তু আপনি সমাধান করতে পারলেন। আরেকটা জিনিস আসলে সচেতন ভাবে দেখতে হবে, এই যে বর্ষাকাল হয়ে গেল, তখন আমাদের বাড়ির মধ্যে যেমন সবকিছু স্যাঁতসেঁতে হয়ে যায়, বর্ষায় বিভিন্ন সবকিছু ড্যাম পড়ে যায়, এরকম পুকুরেও আমাদের মাছে মাঝে মাঝে মাছ এরকম টাইনা দেখতে হবে, মাছের আসলে লেজে কোনো রোগ হয়েছে কিনা, লেজ পচা রোগ, পাখনা পচা রোগ, এই ধরনের কিছু রোগ আছে, মাছের লেজ পচে যায়, এই রোগ হইলে এটা হলো একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগ হওয়ার আগের থেকে কিছু প্রস্তুতি আছে, যেমন হচ্ছে আপনি এই সময় আপনি কি করতে পারেন, এই সময় আপনি হচ্ছে এই যে আগে একটু প্রতি 15 দিন বা এক মাস পর পর শতাংশে 250 গ্রাম করে আপনি চুন দিয়ে দিলেন বা 200 গ্রাম চুন ছিটাই দিলেন, তাইলে এই রোগগুলো হবে না। আবার আরো কিছু রোগ হয়, ধরেন মাছের উকুন হয়, আমাদের মানুষের যেমন উকুন হয় মাছের উকুন। এখন এই উকুন এগুলা হলো পরগাছার মতো, এগুলারে আমরা অনেক সময় বলি এটা ছত্রাকের কারণে হয়।
5: মাছের উকুন কিভাবে দেখবো, কিভাবে
7: মাছের ওই যে দেখবেন মাছের গায়ের উপরে ওরকম উকুন লাগে আছে, এই জন্য আপনি 15 দিন এক মাস পরে পরে মাছ টাইনা দেখবেন যে আসলে মাছের পাখনা পচা, লেজ পচা বা উকুন এগুলো হয়েছে কিনা। কারণ এটা দেখলে কিন্তু আপনি বুঝবেন যে, তার মানে আপনি একটা সতর্কতা নিতে পারবেন, আপনি বুঝতে পারবেন কি অবস্থা। সুতরাং এইটা যেমন করবেন, এর পাশাপাশি এই পানিটা দেখেন মনে করেন অনেক সময় ঘোলা হয়ে গেল, পানি ঘোলা হইলে তাইলে আপনি একটু চুন দিয়ে দিলেন। আবার আরেকটা জিনিস সতর্কতার সাথে করতে হবে, অনেক মনে করেন বৃষ্টি হয়েছে একদম সকাল থেকে, বৃষ্টি হয়ে গেছে
3: সারাদিন, বৃষ্টি হয়েছে
7: সারাদিন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিটা কিন্তু অ্যাসিড, বৃষ্টির পানিটা যেহেতু অ্যাসিড, এটার পুকুর কিন্তু পুরো অ্যাসিডের পানি হয়ে গেল। এখন এই জায়গায় কিন্তু আপনার তাইলে একটু চুন দিতে হবে, তার মানে কি অ্যাসিডটা যাতে কমে যায়, তাইলে আপনার একটু ক্ষার দিতে হবে,
3: তার মানে
7: এটা হইলে কি হবে, আপনার এই পুকুরে যেমন
5: মাছের জন্য নিরাপদ,
7: মাছের যেমন রোগ হবে না, সেরকম এই মাছ আসলে কষ্ট পাবে না। তো এইগুলো হচ্ছে খুব সাধারণ জিনিস।
4: আচ্ছা, তাহলে আমরা এবার দেখা যাচ্ছে
5: যে অনেক প্রশ্ন আছে,
4: অনেক টেলিফোন নাম্বার দেখা যাচ্ছে তারা আমাদেরকে চাচ্ছেন, তো আমরা এতক্ষণ তো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাই, কে বলছেন?
8: আরে মোহাম্মদ আকাশ আলী হালুয়াঘাট থেকে বলছিলাম আমি, ইমাম সাহেব।
4: ও আকাশ আলী হালুদার ইমাম ভাই, আপনি কোথেকে যেন বলেন? হালুয়াঘাট। হ্যাঁ, আপনাকে আপনাকে খোশ আমদের জানাই, কেমন আছেন?
8: আজকে আলহামদুলিল্লাহ ভাই, গত সপ্তাহে আমার ফোনটা ধরেন নাই,
4: ধরেনি মানে এত বেশি চাপ হয়ে গেছিল, হয়তো সময়টাই চলে গেছে।
8: হ্যাঁ, পরে অনেকক্ষণ পরে যাও দর্শন, আমি যে প্রশ্ন করলাম আমার প্রশ্নের জবাবটা।
4: আচ্ছা, কষ্ট পাবেন না, আজকে নিশ্চয়ই পাবেন ইনশাল্লাহ। বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন, আজকের বিষয়।
8: আর প্রশ্ন নাই আমার, আর প্রশ্ন না ভাই, এই মামতির বয়স আমার 45 বছর।
4: মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। তো আর কে আছেন, আপনি যদি কোনো প্রশ্ন না থাকে আমাদের সঙ্গে থাকেন, শুনেন। আচ্ছা, হ্যালো,
8: ওয়ালাইকুম
4: আসসালাম। স্বাগত জানাই সাইফুল ভাই, কেমন আছেন? তিনটা পুকুর, আচ্ছা,
8: একটা পুকুরে গাছপালা আছে, এখন মাছগুলা তো আগে পানি বেশি আছে, এখনো বেশি ডাল ডাল কোন রাখি, এখন মাছগুলা মরে যেতেছে, একটা মাছ 1 কেজি 2 কেজি ওজন।
4: ও বাবা, 1 কেজি 2 কেজি ওজনের মাছ মরে যাচ্ছে।
8: হ্যাঁ হ্যাঁ, মারা মারা যাচ্ছে, বুঝলে, করণীয় কি একটু বলবেন আর কি।
4: আচ্ছা, আপনার পুকুর গুলো, যে তিনটে পুকুরের কথা বললেন, তার পানি কি ভালো আছে? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকেন, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? শ্রোতা বন্ধুরা, আপনাদের হ্যালো
9: হ্যালো
4: হ্যাঁ, কে বলছেন? কোথেকে? হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, আপনার ওখানে যে মাছের গায়ে যে দাগ দাগ হচ্ছে, সেই দাগটা কি জন্য আপনি জানতে চেয়েছেন? আপনার ওখানে কি কি মাছ আছে বলতে পারেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকুন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, ডিস্টার্ব হচ্ছে লাইনে মনে হচ্ছে। হ্যালো হ্যালো, আপনারা শুনছেন মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয় আর বলছেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যালো, জি ভালো আছি, আমি সবাই ভালো আছি। আপনি বলেন, আপনার কোন?
9: আমি মোহাম্মদ লুৎফা জর্দার, বড়খোলা পাংশা থেকে বলছি।
4: জি জি জি, বলেন বলেন।
9: কাতল আছে বসছে, নৌসি আমেরিকান মিনার কাপ।
4: আচ্ছা আচ্ছা,
9: দিয়ে হলে লেজের কোনায় গাও আছে আর মাথা চকির কোনায় বসছেন।
4: ও,
9: আর মাছ প্রচুর ভাসে।
4: আপনি নিশ্চয় জবাব পাবেন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে?
10: হ্যালো,
4: জি কে বলছেন?
10: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম,
10: কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু, ফরিদগঞ্জ চাঁদপুর থেকে।
4: হ্যাঁ মিন্টু ভাই,
10: ধন্যবাদ।
4: মিন্টু ভাই বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
10: আমরা লুৎফু জিয়াদার সহকারে আমরা সবাই মিলে শুনতেছি তো আপনার প্রযোজিত নাটক, যে সরোয়ার ভাই এবং আব্দুল সবুর খান চৌধুরী।
4: আচ্ছা, ওটা অন্য প্রসঙ্গ, আপনি আজকের এই বিষয়টা আসেন। ধন্যবাদ আপনাকে,
10: ধন্যবাদ ধন্যবাদ। এমনি তো দিতে পারি না, দিতে পারি।
4: খুব খুশি হলাম, খুব খুশি হলাম, খুব খুশি হলাম, ধন্যবাদ আপনাকে। এবার এই প্রশ্নে আসেন।
10: প্রশ্ন হচ্ছে যে, আমার প্রশ্ন হচ্ছে যে, আমি তো এবার মাত্র পাঁচটা আসছি, তো সামনের দিকে প্রস্তুত প্রণালী গুলা একটু বলবেন আর কি, যে মাছের শাস্তি বাবা একটু
4: কি কি মাছ ছাড়ছেন ভাই?
10: শুধু তেলাপিয়া,
4: তেলাপিয়া ছাড়ছেন। আচ্ছা, তেলাপিয়া কি খাওয়াবেন বড় করার জন্য, সেটা জানতে চাই। আপনি আমাদের সঙ্গে থাকেন, সুন্দর প্রশ্ন হয়েছে। আর কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন?
11: অনুষ্ঠান প্রচার করতো, এগুলো কি এখন ঢাকা খ এবং গ দুইটা স্টেশন কোথায়? এটা তো পাই না আমি,
4: না ঢাকা ক খ সবই, একদম গ সবই চালু আছে, এফএমও চালু আছে, একটু কষ্ট করে হয়তো শোনা যায়, মাঝে মাঝে হয়তো আবহাওয়া জনিত কারণে। কি জরি নেবো, কি বলো তুমি? কি সমস্যা হতে পারে
11: আপনাকে অনেক, শুধু খালি ঢাকা ক কেন্দ্রটা শোনা যায়,
4: এটা খুব এটা এটার শক্তি বেশি বলেই হয়তো আপনি শুনতে পাচ্ছেন সেভাবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি শুনবেন এবং আপনার প্রত্যেকটি অভিমত আমাদের খুব ভালো লাগে, আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যালো, রাফিদ বোধহয় নেই মনে হচ্ছে, রাফিদ। হ্যালো হ্যালো, আচ্ছা, আপাতত আমরা যেটুকু পেলাম সেটুকু জবাব দিয়ে আমরা শুরু করি।
7: আমরা আসলে সবার প্রশ্ন শুনছিলাম, আপনি নিজেও শুনছিলেন, আপনি আরো বিস্তারিত তার কাছে জিজ্ঞাসা করছিলেন, তো একটা জিনিস কিন্তু আমরা যেটা আলোচনা করছি, একটা জিনিস কিন্তু খুবই সবাই বলছে, যেটা হচ্ছে মাছ বাইসে ওঠে, তো বাইসে ওঠার কারণটা কিন্তু আমরা বলছি যে
5: কেন,
7: কারণ হচ্ছে এখন বর্ষাকালের সময় এখন একদিন সারাদিন সূর্য ওঠে না, পরের দিন সারাদিন সূর্য ওঠে না, এরকম সূর্য না উঠলে পরের দিন ভোরবেলা মাছ ভেসে ওঠে, এটা হচ্ছে একটা বিষয়। তাইলে ভেসে ওঠার কারণটা আমরা আসলে জানি, বুঝতে পারছি যে আসলে অক্সিজেনের অভাব হয়। তাইলে আমরা এই যে সাইফুল ভাই যে চট্টগ্রাম থেকে বলছে, তার আসলে যদি সে বলছে তার তিনটা পুকুর আছে, এক দুই কেজি মাছ আছে, আমি সাইফুল ভাইকে পরামর্শ দিব যে এখন আংশিক আহরণ একটা বিষয় আছে, আপনার যে বড় মাছগুলা ভেসে উঠতেছে বড় মাছগুলা বাজারে বিক্রি করে ফেলেন, তাইলে আরো কিছু মাছ বড় হবে। আমরা হুজুরের জন্য সবচেয়ে বড় কুমড়াটা রাখি, এখন কুমড়াটা বড় রাখা মানে কি হয়, ওই ওই গাছে আর কুমড়া বড় হয় না, কারণ হলো ওই সকল নিউট্রিশন ওই কুমড়ায় নিয়ে যায়,
4: ওই সব খাদ্য
7: নেয়। তো ঠিক এরকম এই যে এই পুকুরের মধ্যে যদি কিছু বড় মাছ থাকে, ও কিন্তু ম্যাক্সিমাম খাবার খায়, তার মানে কিছু মাছ কিন্তু ছোট হয়ে যায়। এই জন্য আমি পরামর্শ দিব তাকে যে এক দুই কেজির যে মাছগুলো আছে এইগুলা ভাই বিক্রি করে ফেলবেন। খোকন চন্দ্র পাংশা থেকে উনি বলছেন সকালবেলা জেগে ওঠে, তো এইটা আমরা বলছি যে সকালবেলা ভেসে ওঠে অক্সিজেনের কারণে, অক্সিজেনের অভাবে এই সময় সে যদি অ্যারেটর দিয়ে ব্যবস্থা করতে পারে বা এই পানিটাকে মাছ কিছু কমায় ফেলতে পারে, এটা যদি করতে পারে তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবং যে ধরনের ঘা হচ্ছে এটা আসলে ব্যাকটেরিয়ার কারণে ঘা হয়, সে যেটা বলছে। আর লুৎফর জোয়াদ্দার ভাই বলছে তার এক বিঘা নতুন পুকুর আছে, সেই জায়গায় সে বলছে যে লেজের কোনায় কোনায় ঘা হয়। তো আমরা বলছি যে এই ঘা গুলো আসলে শীতের সময় হয়, একটা কারণেই হচ্ছে এটা ব্যাকটেরিয়ার কারণে, কিছু ছত্রাকজনিত কারণে আমাদের বলছি উকুন টুকুন হয়। তো এই জন্য তার উচিত হচ্ছে এখন ওই যে একটু মানে নির্দিষ্ট সময় পর পর একটু এটাকে একটু চুন দেওয়া, তারপরে হচ্ছে একটু হরা টানা, যাতে আসলে এই গ্যাসটা দূর হয়ে যায়। এটা হইলে কি হবে, তার এই ঘাট বা এই জিনিসগুলো একটু আসলে কম হবে। অনেক সময় আমরা বলি যে পুকুরে যদি গ্যাস হয়ে যায় তাইলে যাতে একটু জিওলাইট দিতে বা ইউকা দিতে, তাইলে এই সমস্যাটা সমাধান হয়।
4: আচ্ছা,
7: এখন মিন্টু ভাই বলছে সে তেলাপিয়া ছাড়ছে।
5: হ্যাঁ,
7: এখন তেলাপিয়া আর তেলাপোকা, এই তেলা পোকা হচ্ছে ডাইনোসরের সময়ের প্রাণী, ডাইনোসর যখন
4: টিকে আছে,
7: ডাইনোসর শেষ হয়ে গেছে কিন্তু তেলা পোকা কিন্তু তার মানে সে টিকে থাকতে পারে। ঠিক তেলাপিয়া এমন একটা মাছ, এটা হলো মুখ দিয়ে ডিম সারে, তার মানে এর অবস্থা খারাপ হইলে এই ডিম সারে এবং এই ডিমটা সিস্ট হয়ে যায়, তার চারপাশে একটা আবরণ তৈরি হয়ে যায়, এই আবরণটা এই জন্য বৃষ্টি আসলে ওইটা দিয়ে আবার তেলাপিয়া হয়। আমরা অনেক সময় বলি যে বৃষ্টির সাথে তেলাপিয়া মাছ পড়ছে, বা আমরা পুকুর কাটলে মাছ না ছাড়লে তেলাপিয়া পাওয়া যায়। তো আমি ভাইকে বলবো, ভাই যেহেতু তেলাপিয়া ছাড়ছে তার খুব একটা বেশি যত্ন নেওয়ার দরকার নাই, সে বাসার খৈল কুড়া ঘুষি এটা দিয়েও চাষ করতে পারে, বা বাজারের যেই ডুবন্ত খাবার বা ভাসা খাবার এই খাবারটা দিয়েও সে চাষ করতে পারে। কিন্তু তেলাপিয়ার জন্য সুবিধা হইলো এটা খুব সহজে মারা যায় না, এটা হচ্ছে একটা শক্ত ফিশ, এটা হচ্ছে পানি অবস্থা একটু খারাপ হইলেও পানি কম হইলেও সে মন খারাপ করে না, সে সবকিছু সহ্য করে না,
4: সহ্য করে না।
7: আমাদের মায়েরা যেমন সংসারে সবকিছু সহ্য করে না, এরকম তেলাপিয়া মাছও সবকিছু সহ্য করে বড়।
5: তাহলে তো তেলাপিয়া মাছের লাভবান হবে বেশি।
7: আপনার বাড়ির সামনে অনেকে আমরা দেখি যে বাড়ির সামনে তাদের পুকুর আছে, সেই জায়গায়
4: চৌবাচ্চা তো করতে,
7: আবার বাড়ির সামনে দেখা যাচ্ছে ছোট রকম একটা ডোবা আছে, সেই জায়গায় সে করতে পারে। এবং এই পোনাটা সব জায়গায় অ্যাভেলেবেল, এবং এই পোনাটাই কিন্তু এই যে শীতকালে বর্ষাকালে যেমন রোগ হয়, এই পোনার এই তেলাপিয়া রোগটা একটু তুলনামূলক কম
5: হয়।
4: ও আচ্ছা, তাহলে এমন কি কিছু কাজ আছে আমাদের করার যেগুলো আমরা আগে থেকে করলে, বর্ষার আগে থেকে যদি করতাম বা করি তাহলে হয়তো আমাদের এটা মাছের রোগ কম হয়?
7: হ্যাঁ, মাছ চাষের জন্য আমাদের একটা পূর্ব সতর্কতার একটা বিষয়
4: এটা একটু বলেন তো।
7: আমাদের যেমন বিভিন্ন ধরনের সর্দি কাশি এগুলো আমাদের অসময়ে গোসল করার জন্য হয়, অসময়ে বিভিন্ন কাজ, কিন্তু এগুলো যদি আমরা সতর্ক থাকি আমরা যেমন ভালো থাকি, ঠিক মাছের ক্ষেত্রেও আপনার হচ্ছে আমরা বলি যে সে যখন মাছ চাষটা শুরু করলো, পুকুরের চারপাশে আগাছা থাকলো না, ঝোপঝাড় থাকলো না, পুকুরটা ভালো হইলো, শুরু করার সময় সে চারপাশে পাড়ে সহ সব জায়গায় চুন দিল, এটাকে জীবাণুমুক্ত করলো, এরপরে হচ্ছে সে সার দিল ইউরিয়া টিএসপি, যেটাকে আমরা সাদা সার কালা সার বলি, এই সারগুলো ঠিক মতো দিলে প্রাকৃতিক খাদ্য তৈরি হইলো, তখন মাছ চাষ করার সময় প্রতি এক দুই মাস পর পর পুকুরে আমরা অনেক সময় বলি যে 200 গ্রাম করে শতাংশে আপনি চুন দিয়ে দেন, শতাংশে প্রতি শতাংশে 200 গ্রাম চুন হইলে দেখা যাচ্ছে তার 10% পুকুর, তাইলে হচ্ছে দেখা যাচ্ছে 1 কেজি 200 গ্রাম চুন দিল, এইভাবে চুন দিলে কি হবে, আর রোগটা হবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা হরা টানা বলি যে একটা দড়ির সাথে কিছু ওই যদি আমরা ইট বা কিছু বেঁধে দিই, তাইলে এই কাজ দিয়ে যদি আমি টানি তাহলে কি পুকুরের নিচে অনেক সময় আমরা দেখি যে গ্যাস হয়। আপনি ঠিক বলছেন, এই গ্যাসটা তখন থাকবে না। এবং আমরা হচ্ছে প্রতি মাসে একবার করে যদি পুকুরে ছোট জাল, আমি সব মাছ ধরবো না কিন্তু জালটা টেনে আমি দেখলাম যে এটার মধ্যে মাছে ঘা আছে কিনা, তখন হচ্ছে কি মাছের শরীরের উপরে একটা লোড পড়ে। মানে আমরা যেমন অনেক সময় পুকুরের পানিতে যখন ডুবাই তখন ছোটবেলায় আমাদের এই জায়গায় মোষ হয়ে যাইতো, এই জায়গায় হচ্ছে অনেক পানি যেমন জমা হয়ে যাইতো, এই জায়গা থেকে কিন্তু নানা রকমের অসুখ হয়। দেখবেন অনেকে গোসল করে না, তার কিন্তু নানা রকমের ছত্রাকজনিত অসুখ হয়। তো এই মাছগুলোও যদি অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারে, এই মাছের গায়ের উপরের যদি মনে করেন এই আবরণটা কমে যায়, এই লোডটা কেটে যায়।
4: ওই যে অনেকে বললেন যে কানের বললেন যে এখানে ওখানে
5: লালচে
4: লালচে কি করে, আচ্ছা একদিকে টেলিফোন আছে, হ্যালো।
7: তো আপনি কিন্তু বুঝতে পারবেন, এটাও কিন্তু একটা বিষয়।
4: হ্যালো, কে বলছেন?
7: মাঝে মাঝে ধরলে
4: হ্যালো হ্যালো কে বলছেন? আচ্ছা ডিস্টার্ব হচ্ছে কেন? হ্যালো হ্যালো কে
12: বলছেন?
4: মুক্তের কাছে থেকে বলছেন?
12: আমি তাওহিদা বলছি।
4: আচ্ছা আপা বলেন। তাওহিদা আপু আপনাকে স্বাগত জানাচ্ছি।
12: আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমার একটা পুকুর আছে, পানি আছে আপনার 18% পানি আছে
4: পুকুরের
12: ভিতরে। বেশ, মাটিতে হচ্ছে আপনার এঁটেল মাটি, যেরকম রুই কাতলা এগুলা কি রুই কাতলা বেশি, তারপরে দেখা যায় যে আপনার মাছটা বাড়ে না, মানে তুলনামূলক যেরকম খাবার দিতেছে সেরকম বাড়ে না। তাহলে অনেকে আমি পুকুরের আমি অনেক
13: রাফিদ
4: জন্য অপেক্ষা করছিলাম। রাফিদ বলেন।
13: স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন, সময় খুবই কম, আমার একটা প্রশ্নটা হচ্ছে যে মানে আমার প্রফেসর ডক্টর জাবেদ আলী মির্জা স্যার, উনি আর কি বাকেবির টিচার এবং মানে আমাদের প্রফেসর, উনি বলেছেন যে এপিজোটিক আলসারেটিভ ডিজাইজ একটা ডিজিজ আছে, ইউএস বলে এটাকে। আচ্ছা এটা কি বর্ষাকালেই বেশি বাড়ে? এটাই আমার প্রশ্ন ছিল মূলত।
4: এটা তো একেবারে একাডেমিক, স্যার নিশ্চয়ই দেবেন, স্যার নিশ্চয়ই ইয়ে দেবেন।
7: ইউএস এটা এটা আসলে বর্ষাকালে বাড়ে, আসলে ওই সময়ে যেহেতু এটা ওই যে একটা আমরা বলি যে এই রোগটা খুবই কমন আসলে, এটা বিএইউর এক প্রফেসরই আসলে এটাকে এটাকে দেখছে প্রথমে। তো আমরা তৌহিদা আপার ওই প্রশ্নটা যদি বলি, আপা আসলে চাষ করতেছে এটা ঠিক আছে, এখন ঘোলা হয়ে গেলে আসলে কি, আমরা যখন আসলে এই প্রচুর পরিমাণ ধুলাবালির মধ্যে আমরা চলতে পছন্দ করি না, ঠিক মাছেরও কিন্তু ঘোলা হয়ে গেলে একটাই সমাধান, সুন দেওয়া। সুন দিলে কি হবে, সুন দিলে এই এটার সব পার্টিকেল গুলা ই হয়ে এই ঘোলাটা দূর হয়ে যাবে। আমি আপাকে বলবো এটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে আপা খোল ভুষি দেয়, ভাসমান খাবার দেয়, সব ঠিক আছে, কিন্তু খাবারটা নির্দিষ্ট সময় দিতে হবে, সকাল 9টায় খাবার দিলে বিকাল 5টায় এরকম খাবার দিতে হবে। এবং সে যে রুই কাতলা মাছ ছাড়তেছে একটু বড় সাইজের পোনা ছাড়তে হবে, এবং একটু নিশ্চিত হইতে হবে এই পোনাটা ভালো কোনো হেসারির পোনা কিনা, কারণ কি যদি পোনাটা ভালো হয়, এই পোনার মা যদি ভালো হয় তাহলে এটা বড় হবে, কিন্তু এটা যদি ভালো জায়গার পোনা না হয় তাহলে এটা বড় হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে ওনার অবশ্যই মনে রাখতে হবে, এটা যেহেতু এঁটেল মাটি এটা খুব একটা সমস্যা না, যদিও আমাদের বেলে দোয়াশ মাটি হইলে ভালো হয়, কিন্তু আরেকটা বিষয় সে অবশ্যই মাথায় রাখবে যেটা হচ্ছে এই রাক্ষসে মাস্টার্স থাকলে আগে প্রস্তুতিটা শুরু করে তারপরে যাতে সে।
4: ধন্যবাদ আপনাদেরকে। আর ফেসবুকে যারা ছিলেন, বিশেষ করে জামালপুর থেকে নাসির হোসেন, ইসমাইল হোসেন, দিনাজপুর থেকে মেহেদি হাসান, আরাফাত রেজা শাহিন, মোবারক হোসেন, কনি, আমেনা খাতুন, সম্রাট সিকান্দার, মেহেদি হাসান, মামুন, মোহাম্মদ বুরহান, সিরাজগঞ্জ থেকে মোশারফ মন্ডল, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যারা এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে কথা বললেন, নানান প্রশ্ন করলেন, এবং নানান প্রশ্ন করতে আমাদের সম্মানীয় শিক্ষক মহোদয় আপনাদেরকে সুন্দর করে জবাব দিয়েছেন, বিশেষজ্ঞ মহোদয় আপনাকে সুন্দর করে জবাব দিয়েছেন। আমরা আশা করি অনেক সমস্যার সমাধান হলো। ধন্যবাদ জনাব মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এবং ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রশ্ন করেছেন, ফেসবুক থেকেও তো আপনারা প্রশ্ন করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর শেষ করব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভিন এবং প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায়।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি নাহি দর্পা।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর করেছেন আনোয়ার পারভেজ।

সৈনিক ভেরা দুবারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী আপেল মাহমুদ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুরবারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মনির খান গানের কথা লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

সৈনিক ভাইরা, দুর্বারে শুনছেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। শেখ সাদি খানের সুরে নজরুল ইসলাম বাবু রচিত, শিল্পী বেবি নাজনীন।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী কুমার বিশ্বজিৎ। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, গানটি সুর করেছেন আলী আকবর রূপু।

এবারের শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার খোকন সিরাজুল ইসলাম, সুরকার তিমির নন্দী।

0: এই গানের সাথেই শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি নাহিদ অর্পা।
0: অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম খাইরুল আলম। এএফসি চ্যালেঞ্জ লীগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ফোর্টিস এফসি। আজ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফোর্টিস এফসি 1-0 গোলে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। এদিকে জর্ডানের রাজধানী আম্মানের কিং দিদিও আব্দুল স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লীগ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সিরিয়ার আল ইতিহাদ আহলি অব আল্লেপো এফসির মোকাবেলা করবে। এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে। বাংলাদেশ অন্তত 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী শুক্রবার এবং তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। 5 ম্যাচ সিরিজের আফগানিস্তান 2-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাউতে বাংলাদেশ সময় সকাল 6:00 শুরু হবে। এদিকে অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। ইরফান শুকুর দলের নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে বাংলাদেশ তৃতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নেবে। আগামী 22 আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এইচপি দল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ভারত ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে। আগামী শনিবার গলে দুই দলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। চলতি মাসের 19 তারিখে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এবং এর দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুলহুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের বিপক্ষে সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রথম পর্বের ক্যাম্পের 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়াল যাচাই বাছাই করে চূড়ান্তভাবে এই 24 জনকে দ্বিতীয় পর্বে অনুশীলনে রাখা হয়েছে। এই পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার হবে পবিত্র এশার নামাজের আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: প্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আছেন সুস্থ ও সুন্দর। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি যা যা থাকছে আজকের আয়োজনে। প্রথমেই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD সম্পর্কে আলোচনা, থাকবে জনসংখ্যার গান, আর থাকবে বেতার কার্টুন। তো চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়। প্রিয় শ্রোতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি। জীবন সুন্দর ও সুখময় করার ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, আর পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অন্যতম। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আলোচনা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD এই সম্পর্কে। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
1: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শ আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
2: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
1: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
2: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
1: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনিতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
2: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। কিন্তু IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোনো প্যারামেডিক্সের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি ওটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
1: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহিতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
2: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলে এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
1: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
2: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। উনাকে অজ্ঞানও করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে উনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, উনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
1: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া, এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
2: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং উনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
1: IUD দিলে সুবিধাটা কি?
2: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান, তাহলে অনেকটা অস্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে, কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
1: তবে একটি প্রসঙ্গ, যে এটা হারিয়ে গেল কোন জরায়ুর ভিতরে বোঝবার উপায়,
2: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে, এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়। এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আয়োডিন দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আছে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম, 10,000 20,000 একজনের হয় কি হয় না।
1: শেষে এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো, এটা তো খুলে ফেলা যায়
2: অবশ্যই,
1: এটা এত অস্থায়ী
2: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
1: তিনি যখন চাইবেন
2: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন,
1: করতে পারেন, কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা। তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধে, এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
2: আপনাকেও ধন্যবাদ।
0: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শ্রোতা, দিন দিন জনসংখ্যা বাড়ছে, যার প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন জীবনেও। বাড়তি জনসংখ্যার ফলে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থান সুবিধার উপর চাপ পড়ছে। জনসংখ্যার প্রভাব গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও পড়ছে। আমরা সবাই যদি সম্মিলিতভাবে সচেতন হই, তবেই এই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। আয়োজনে এবারে শোনাব জনসংখ্যার গান। শিল্পী কাজী শুভ ও প্রিয়াঙ্কা বিশ্বাস, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি, সে স্বপ্নগুলো পূরণ করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, নিশ্চিত করতে পারি আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবন।

0: আরে আমা গো হাসেম না, আমারে মনে হয় দেখাও দেখলো না।
1: হাসেম, ও হাসেম, হাসেম
2: কেডা? ও জয়নাল ভাই, কিছু কইলা
0: কি রে? আমারে মনে হয় চিনলি না, নয়া সাইকেল চালাইয়া বেল বাজাইতে বাজাইতে চইলা যাইতাছস। আরে জিনিসটা তো জব্বর, শ্বশুরে দিল বুঝি।
2: জি না, এই গ্রামে এই প্রথম হাসেম তালুকদারি যৌতুক ছাড়া বিয়া করলো, শ্বশুরের কাছ থেকে একটা কানা করিও লই নাই, দেন মোহরের টাকাও বিয়ার আসরে শোধ করে দিছি।
0: বাবা বাবা, এত কাণ্ড কইটা গেছে তোর বিয়াতে, আমি কিছুই জানতে পারলাম না।
2: জানবা কেমনে, তুমি কি গেছো আমার বিয়ার দাওয়াতে? কত কইরা কইছি, জয়নাল ভাই আমার বড় ভাই নাই, তুমি আমার বড় ভাইয়ের মতন, তুমি অবশ্যই আমার বিয়াতে থাকবা, অথচ তুমি গেলা না, রাগ হয় না আমার?
0: হন রাগ করিস না ভাই, যেদিন তোর বিয়া সেই দিন ব্যানেই তোর ভাবির হাসপাতালে নিয়ে গেছি।
2: কেন, কি হয়েছে ভাবির?
0: আর কি, একটা পোলার আশায় থাইকা থাইকা এই নিয়ে সাইডটা মায়া হইল, কারো অবস্থায় ভালো না, ওরা হন হাসপাতালে, আমি ওইখানেই যাইতাছি।
2: কও কি, আসো জয়নাল ভাই, আসো আসো, আমার সাইকেলে বসো, আমি তোমারে হাসপাতালে পৌঁছাই দিই।
0: হ চল। হাসেম, বিয়াতে তুই যৌতুক নেস নাই, দিন মোর শোধ করিয়া দিছস, শুই না বড় খুশি হইলাম রে ভাই, আরো একটা ভালো সিদ্ধান্ত তুই অহনে নিয়ে এলা।
2: কি সিদ্ধান্ত জয়নাল ভাই?
0: আমার জীবনের তো একটা অভিজ্ঞতা থেকেই কইতাছি, ছেলে হোক আর মেয়ে হোক, জীবনে দুইটার বেশি সন্তান নিস না ভাই।
2: হ জয়নাল ভাই, সিদ্ধান্ত পাক্কা, ছেলে হোক আর মেয়ে হোক দুইটার বেশি না।
0: কথাটা মনে রাখিস।
3: প্রিয় শ্রোতা, শেষ বেলায় বলবো একটু সচেতনতার কথা। আমরা জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক, এডিস মশা দমনের মাধ্যমে আমরা ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারি। এডিস মশা দমনে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে, বাড়ির আশপাশের ঝোপঝাড় ও আঙিনা পরিষ্কার রাখতে হবে, ফুলের টব, গাড়ির টায়ার, ডাবের খোসা, নারকেলের মালা ও অন্যান্য স্থানে পানি জমতে দেয়া যাবে না, দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে, নিতে হবে বিদায়। তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারিক রহমানের। বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনা চালু করতে দেশের দুই শিল্প গোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ হবে 619 কোটি টাকা। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এবং ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারাল বাংলাদেশের ফোর্টিস এফসি। রাতে জর্ডানে সিরিয়ার আল ইতিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেম এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজিএমসির সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কবিরুদ্দিন শিকদার চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে প্রাণ আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এটিএম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান হবে। এতে প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় 1175 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আজই অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। উল্লেখ, গত 15 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। ইসির সিনিয়র সচিব বলেন, সংসদ সদস্যদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে, যার যেকোনো একটিতে তারা ভোট দিতে পারবেন। তিনি বলেন, ভোট গ্রহণ সমাপ্তির পরপরই ব্যালট বাক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সবার সামনে ফলাফল ঘোষণা করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার। তিনি আজ রাজধানীতে জ্বালানি খাতে সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই অবকাঠামো গড়ে তোলা। তিনি বলেন, LNG অবকাঠামোর ক্ষেত্রে কোনো একটি স্থাপনায় দুর্ঘটনা ঘটলে যাতে সারা দেশের শিল্প কারখানায় এর নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিং এ একথা জানান।
2: জুলাই জাদুঘর, গণ অভ্যুত্থান জাদুঘর, এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা, ওপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করবো। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট না সব স্কুল, এটা ইনফ্যাক্ট পর্যায়ক্রমে সব স্কুলেই হবে। এটা ওখানে শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন সেরকমই একটা অংশ হিসেবে। এবং এটা শুধুমাত্র এক দুটো জাদুঘর না, ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জাদুঘরেও আমরা একই রকম পদক্ষেপ নেব।
0: ব্রিফিংয়ে ডাক্তার জাহেদুর রহমান আরও বলেন, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা 2026 খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো। প্রস্তাবিত নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এই নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের স্বার্থ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করেই নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর দ্রুত সেবার কাছে ক্রমেই পিছিয়ে পড়ছিল সরকারি ডাক বিভাগ। মানুষ ভুলতে বসেছিল পোস্ট অফিসের কথা। কম খরচে অল্প সময়ে পার্সেল পৌঁছে দিয়ে ফের মানুষের আস্থা ফেরাচ্ছে ডাক বিভাগের স্পিড পোস্ট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ডিজিটাল প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সম্পূর্ণ নতুন ও গতিশীল রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির আধুনিক স্পিড পোস্ট সেবার মাধ্যমে আজ বুকিং করলে আগামীকাল ঢাকা এবং সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে পার্সেল পৌঁছে দেওয়া হচ্ছে। পণ্য আপনার, দায়িত্ব আমাদের। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী এই পার্সেল পরিবহন সেবা চালু করা হয়েছে। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে 11টি ফ্রাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পাইলট ভিত্তিতে চালু করা হচ্ছে। একই সঙ্গে ই কমার্স খাতের লজিস্টিক সাপোর্টের জন্য সারা দেশে 14টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে, যা বাংলাদেশের লজিস্টিক্স ও পার্সেল সরবরাহ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবার সবচেয়ে বড় আকর্ষণ হল এর অবিশ্বাস্য রকমের কম পরিবহন রেট। প্রথম 1 কেজি মাত্র 10 টাকা, পরবর্তী প্রতি কেজি মাত্র 5 টাকা। খুবই কম খরচে পার্সেল পাঠানোর এই সুবিধা বিশেষ করে দেশের প্রান্তিক ও নারী ই কমার্স উদ্যোক্তাদের ব্যবসায়ের খরচ কমিয়ে মুনাফা বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখছে। এ বিষয়ে বাংলাদেশ বেতার কথা বলেছে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূরের সঙ্গে। তিনি বাংলাদেশ বেতারকে জানান,
4: বাংলাদেশ ডাক বিভাগ, আপনি জানেন যে আমরা 200 বছর ধরে এই মেইল সার্ভিসটা দিয়ে আসতেছি, যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল ডাক বিভাগ। তো আমাদের বিভিন্ন ধরনের সেবার মধ্যে স্পিড পোস্ট একটা সেবা। এই বর্তমানে সরকার আসার পরে আমরা যে নির্দেশনা পেয়েছি যে 180 দিনের একটা কর্মসূচি, সেই 180 দিনের মধ্যে আমরা এই স্পিড পোস্টটাকে কাজে লাগিয়ে আমরা 300 টন মৌসুমি ফল এর মধ্যে পরিবহন করেছি।
3: জাকির হাসান নূর আরো জানান, গ্রাহকদের সুবিধার জন্য ডাক বিভাগ অত্যন্ত সহজ ও ঝামেলাবিহীন বুকিং প্রক্রিয়া নিশ্চিত করেছে
4: এবং প্রত্যেকটা পরিবহনই আমরা ঢাকায় 24 ঘন্টার ভিতরে এবং ঢাকার বাইরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 48 ঘন্টার মধ্যে এটা পরিবহন করতে সক্ষম হয়েছে এবং কোনো আমরা কোনো আসলে কোনো কমপ্লেন পাইনি।
3: স্পিড পোস্টের আরেকটি আধুনিক বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল ট্র্যাকিং সুবিধা। বুকিং করার পর প্রেরিত পার্সেলটি ঠিক কোন অবস্থানে রয়েছে তা ঘরে বসেই অনলাইনে সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন গ্রাহকেরা। ডাক বিভাগের অফিসিয়াল ট্র্যাকিং লিংকের মাধ্যমে গ্রাহকেরা 24 ঘন্টা পার্সেলের হালনাগাদ তথ্য পাচ্ছেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতা ও উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। তিনি আজ চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। কাস্টমস ও বন্দরে অনিয়মের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কোনো অনৈতিক ব্যবসা চলতে দেওয়া হবে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কেলে এ সহায়তা চান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবর্তনই এই সংকটের একমাত্র সমাধান। সুইডেনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনের উপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা এবং সার্বিক নিরাপত্তার জন্য কাজ করার বিষয়ে সুইডেনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বৈঠকে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, ব্যবসা বাণিজ্যের প্রসার ও কারিগরি শিক্ষার উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী ড আ ন ম এসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের অবসর ভাতার 7,000 কোটি টাকা আত্মসাত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে একথা বলেন।
6: আর এই 15ই আগস্ট অফশোর ভাতা, যে অফশোর ভাতা 7,000 কোটি টাকা আত্মসাত করে নিয়েছে, এই 2026 পর্যন্ত শিক্ষকদের অফশোর ভাতা দেওয়া সম্ভব হয়নি।
5: শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার 15ই আগস্ট পালনের নামে 1,000 কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ সব খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।
6: তিনি 300 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন, 1,800 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা শিক্ষকদেরকে এই 15ই আগস্ট আমরা 75,000 শিক্ষককে আমরা অবসর ভাতা দিতে যাচ্ছি।
5: বিগত ১৯ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অযৌক্তিক ধারা দেখে আসছিল জাতি। বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের নানামুখী পদক্ষেপে তা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা দেখা যাচ্ছে সদ্য প্রকাশিত ফলাফলে। বিগত বছরগুলোতে শিক্ষা বোর্ডগুলোর গড় পাশের হার, ফলের সর্বোচ্চ সূচক জিপিএ ৫ এর উলম্ফন দেখা যাচ্ছিল। এবার তার যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
3: আওয়ামী শাসনামলে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার প্রভাব পড়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোতে। অটোপাস, প্রশ্নপত্র ফাঁস আর বেশি বেশি ভালো ফলাফলের চিত্র দেখা গেছে। এবার সে ধারাবাহিকতার ইতি ঘটেছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার নেমে এসেছে ৬৪.০৫%, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাশের হার আরও কমেছে। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯,০০০। ফলাফল বিশ্লেষণে এবারও ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। কুমিল্লা ছাড়া ৮টি সাধারণ শিক্ষা বোর্ডেই ইংরেজিতে পাশের হার ৮০%-এর নিচে। গণিতেও কয়েকটি বোর্ডে ফল তুলনামূলক ভালো হয়নি। দুটি বিষয়েই বাধ্যতামূলক হওয়ায় এসব বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রভাব সরাসরি পড়েছে সার্বিক পাশের হারে। এর সঙ্গে যুক্ত হয়েছে মানবিক বিভাগের দুর্বল ফল। এ বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা ৬,০০০ বেশি, অথচ পাশের হার বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার তুলনায় অনেক কম। ফলে মানবিক বিভাগের ফলও সামগ্রিক পাশের হার নিম্নমুখী হওয়ার বড় কারণ। পাশের হার ও পাশ করা শিক্ষার্থীর সংখ্যা দুই ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে। ছাত্রীদের পাশের হার প্রায় ৬৮%, যেখানে ছাত্রদের প্রায় ৬০%। জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী প্রায় ৫৮,০০০ বেশি এবং ছাত্র প্রায় ৪৭,০০০ বেশি। এ বিষয়ে শিক্ষা গবেষক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন বলেন,

0: ছাত্রছাত্রীরা শিক্ষা বিমুখ হয়ে রাজপথে চলে আসছে, না আমাদের শিক্ষকদের ব্যর্থতা তাদের শিখাতে পারছি না, না কোচিং নির্ভর মুখস্থ বিদ্যার বাইরে কিছু কোশ্চেন আসছে, সে কারণে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না। আমাদের সঠিকভাবে ছাত্রছাত্রীদের যদি এই পড়ার টেবিলে ফিরিয়ে আনতে না পারি তাহলে আমাদের শিক্ষা সেক্টরটা বড়ই নাজুক।
1: সোমবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন 2026 সালের SSC পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার একটি আদালত আজ ক্ষমতাচ্যুত স্বৈর শাসক বাশার আল আসাদকে দেশে গৃহযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে তার সরকারের পতন ঘটলে বাশার আল আসাদ সপরিবারে দামেস্ক থেকে মস্কোতে পালিয়ে যান। এর মাধ্যমে তার পরিবারের 5 দশকের ক্ষমতার অবসান ঘটে। একই মামলায় আসাদের চাচাতো ভাই ও দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 164 জনে দাঁড়িয়েছে এবং 450 জনেরও বেশি আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে চারপাশ, হুড়মুড় করে ভেঙে পড়ে একের পর এক ভবন, আর আকাশে ওড়ে ধুলোবালি ও ধোয়ার কুণ্ডলী। স্থানীয় সময় সোমবার সকাল 7:34 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে স্তব্ধ হয়ে যায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। চোকো প্রদেশের ভূপৃষ্ঠের 103 কিলোমিটার গভীরে তৈরি হওয়া এ কম্পন অনুভূত হয় প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও। ভূমিকম্পের আঘাত সবচেয়ে মারাত্মক রূপ নেয় দেশের কফি অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা শহরে। একের পর এক ভবন ধসে পড়ে রূপ নেয় ধ্বংসস্তূপে, বহু মানুষ আটকা পড়েছেন কংক্রিটের নিচে। উদ্ধার কাজে গতি আনতে পেরেইরায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। মানিজালেস, কালি ও মেডেলিন সহ বেশ কয়েকটি বড় শহরে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 135 জন নিহত, 480 জনের বেশি আহত, 1500টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশপথ বন্ধ রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6টি আঞ্চলিক বিমানবন্দর। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দেলা এসপিএলা। জরুরি সহায়তা ও বাজেটের অর্থ দ্রুত পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছেন তিনি। সংকটময় এই মুহূর্তে উদ্ধার কাজে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নিখোঁজদের খোঁজে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়ন, পাশাপাশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে এল সালভাদর। ধ্বংসস্তূপ সরাতে জীবন বাজি রেখে কাজ করছেন উদ্ধারকর্মীরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: খেলার খবর, ফুটবল। আজ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত AFC চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে ফর্টিস FC জয়লাভ করেছে। ফর্টিস FC 1-0 গোলে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। এছাড়া জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে AFC বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো SC মোকাবেলা করবে। এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত 11:00 শুরু হবে। ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 খেলা শুরু হবে। দুই দলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী শুক্রবার এবং তৃতীয় শেষ একদিনের ম্যাচটি রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারেক রহমানের। বন্ধ থাকা 3টি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করতে দেশের 2 শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ হবে 619 কোটি টাকা। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয়

0: অধিবেশনে আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এবং ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারালো বাংলাদেশের ফর্টিস এফসি। রাতে জর্ডানের সিরিয়ায় আল ইতিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি আল ইমরান। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গতকাল এক নতুন অধ্যায়ের সূচনা হল। রাজধানীতে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় স্পষ্ট করে দিলেন যে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে ভঙ্গুর হয়ে পড়া বাংলাদেশকে পুনর্গঠনের সময় এসে গেছে। তার এই ঘোষণা শুধু একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয়, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে রাষ্ট্রীয় নীতি ও জনগণের প্রত্যাশা এক সুতোয় বাধা পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসন দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেছে, মানুষের মৌলিক অধিকারকে খর্ব করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের আস্থা থেকে বিচ্ছিন্ন করেছে। তিনি বলেন, বাংলাদেশকে আবার দাঁড় করাতে হলে আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন করে গড়তে হবে। এই বক্তৃতায় তিনি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি দেননি, বরং একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা তুলে ধরেছেন। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলায় এবং আর্থিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা ও বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে এবার রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকুপ উপজেলার পানখালি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর এই তিনটি গ্রামকে এসডিজি স্থানীয়করণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন ও ইকো ট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে এর প্রভাব পর্যবেক্ষণ করা হবে। সামগ্রিকভাবে বলা যায়, এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন শুধু একটি উন্নয়ন উদ্যোগ নয়, বরং একটি জাতীয় পুনর্গঠনের প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতায় যে দৃঢ়তা ও আশাবাদ প্রকাশ পেয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় নতুন আলো ফেলেছে। ফ্যাসিবাদী শাসনের জাতাকলে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রকে পুনর্গঠনের এই আহ্বান নিঃসন্দেহে জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছে। আগামী দিনে এই প্রকল্প কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। তবে গতকালের এই ঘোষণা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই সংবাদ পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের পুনর্গঠনের পথে এসডিজি ভিলেজ প্রকল্প একটি প্রতীকী সূচনা, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সেই সূচনাকে জাতীয় আন্দোলনের রূপ দিয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্সে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভ। শ্রুতি শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে।

চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধ্যে 6:10। দেশাত্মবোধক গান শুনবেন 8:15। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন 12:30। শিল্পী মলিনা দাস। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন 3:05 এবং 4:05। নজরুল সঙ্গীত শুনবেন 12:20। শিল্পী স্বদেশ কুমার কুণ্ডু। লালন গীতির অনুষ্ঠান আরশিনগর প্রচারিত হবে 2:30। পাঁচমিশালি গান শুনবেন 3:30। বাবুল বিশ্বাসের কণ্ঠে 12:40 শুনবেন পল্লীগীতি। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05।

0: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
1: এই ছিল আমাদের আজকের সমস্ত আয়োজন। সুপ্রিয় শ্রোতা, আমাদের আগামীকালের অনুষ্ঠান শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।